0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ دیش بیتار ڈھاکہ سکال چھٹا بجے تیس منٹ آج رویوار انیس آشین چودہ تینتیس بنگابد بائیس ربیع الثانی چودہ اڑتالیس ہجری چوتھا اکتوبر دو ہزار چھبیس خریسٹابد সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ, এফএম 90 মেগাহার্জ, এফএম 106 ও এফএম 102 মেগাহার্জে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু এবং আমি তানিয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, এস এম আল জুবায়ের এবং শাকিল আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত। আজ শুনবেন সূরা বনি ইসরায়েলের ৫৭ আয়াত থেকে ৫৯ আয়াত পর্যন্ত তেলাওয়াত। তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম।

0: এখন তিলাওয়াতকৃত আয়াতগুলোর তরজমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন।
1: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তারা যাদেরকে আহ্বান করে তারাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করে, যে তাদের মধ্যে কে কত নিকট হতে পারে। তারা তাঁর দয়া প্রত্যাশা করে ও তাঁর শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ। এমন কোন জনপদ নেই যা আমি কিয়ামতের পূর্বে ধ্বংস করব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না। এটা তো কিতাবে লিপিবদ্ধ আছে। পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন মিথ্যা জ্ঞান করাই আমাকে নির্দেশ প্রেরণ করা হতে বিরত রাখে, আর আমি স্পষ্ট নিদর্শন স্বরূপ সামুদকে উঠনি দিয়েছিলাম, কিন্তু তারা তার প্রতি জুলুম করেছিল। আসলে আমি ভীত প্রদর্শনীর জন্যই নিদর্শন প্রেরণ করে থাকি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: পথ ও পাথেয়, আজকের বিষয় মেহমানদারির গুরুত্ব ও ফজিলত, এ সম্পর্কে বলছেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মেহমানদারি শুধুমাত্র সামাজিকরণ নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জনের একটি অন্যতম মাধ্যম, মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলার অন্যতম উৎস। এর দ্বারা আত্মীয়তার বন্ধন আরও মজবুত হয় এবং বন্ধুত্বকে করে সুদৃঢ়। সম্মানিত আম্বিয়া আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ও সাহাবা রিদওয়ানুল্লাহ আজমাইনদের জীবনচরিত্র পর্যালোচনা করলে এবং অধ্যয়ন করলে আমরা এই মহৎ গুণের অনন্য নজির দেখতে পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা আগমন করে প্রথমেই চারটি নসিহত করলেন এবং বললেন, এগুলো পালন করলে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই চারটি আমলের অন্যতম হল খাবার খাওয়ানো। সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মেহমানদারির নিয়ম চালু করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত মেহমানের সামনে দস্তরখানা বিছানো থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরিস্তাগণ রহমত বর্ষণ করতে থাকবেন। মেহমানদারির গুরুত্ব সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিস বুখারী শরীফে এসেছে। আনা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউসিল রাহমাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসুমতু। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে, এবং যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ইমান রাখে সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। প্রথম ওহী নাজিলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শঙ্কিত আতঙ্কিত হয়ে পড়লেন। এই সময় তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম আপনাকে আল্লাহ কখনো অপদস্থ করবেন না। এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি গুণের কথা উল্লেখ করলেন। এর মধ্যে একটি অন্যতম হল অতাকরিউদ দাইফা, অর্থাৎ আপনি মেহমানদের আপ্যায়ন করেন। আবু দাউদ শরীফে আরেকটি হাদিস হযরতে আবু সুরাহ আল কাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। উত্তম রূপে মেহমানদারির সীমা একদিন এক রাত, স্বাভাবিক মেহমানদারি হল তিন দিন, এর পরেও যদি মেহমানদারি করে সেটি হবে সদকা স্বরূপ। হানাফি মালিকি শাফি ও ফকিগদের মতে মেহমানদারিতা হল সুন্নাত, আর এর মেয়াদ হল তিন দিন। আর ইমাম আহমাদ এর অন্য একটি মত হল মেহমানদারিতা হল ওয়াজিব, আর এর মেয়াদ হল একদিন এক রাত, আর পরিপূর্ণ মেহমানদারি হল তিন দিন। মেহমানদারি করানোর কিছু শিষ্টাচারিতা আছে। মেহমানকে স্বাগত জানানো, এর প্রমাণ হল বুখারী শরীফের 357 নম্বর হাদিস। উম্মে হানির আগমনে মারহাবা বলে স্বাগত জানিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আব্দুল কায়েসের প্রতিনিধি দলকে মারহাবা বলে স্বাগত জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেহমানদের সেবা করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মেহমানের কাছ থেকে প্রতিদান বা কৃতজ্ঞতা পাওয়ার আশা না রাখা, সূরা দাহার আয়াত 8 এবং 9। মেহমানের সম্মান হানি হয় এরকম কোনো কৃত্রিম অভিনয় করা যাবে না। যথাসম্ভব তাড়াতাড়ি খাবার পেশ করা, তাফসিরে কুর্তুবি 9 খণ্ড, খাবার শুধু পরিবেশন দ্বারাই শেষ করা নয়, লক্ষ্য করা প্রয়োজন কোথায় কি প্রয়োজন বা সমস্যা আছে কিনা অথবা সবাই খাচ্ছে কিনা। এমনকি মেহমানের মুখের দিকে অথবা খাবারের পাত্রে তাকিয়ে থাকা ঠিক নয়, যাতে মেহমানে অস্বস্তি বোধ হতে পারে, বরং উড়াল দৃষ্টিতে লক্ষ্য রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো কওমকে পান করাবে তখন যিনি প্রবীণ ও বিজ্ঞ তার দ্বারা শুরু করবে, আর যদি সমপর্যায়ে একাধিক লোক থাকে তাহলে ডান দিক দিয়ে শুরু করবে। মেহমানের সামনে মার্জিত বাসায় কথা বলা, মেজবানের অনুমতি ব্যতীত মেহমানের সংখ্যা বাড়ানো যাবে না। মেজবান অবশ্যই মেহমানের সাথে বসার চেষ্টা করবে। আপ্যায়নের ক্ষেত্রে সীমালঙ্ঘন না করে নিজের সাধ্যের মধ্যে থেকে আপ্যায়ন করাবে। বিদায়ের সময় মেহমানকে এগিয়ে দেওয়া এবং মেহমানকে উপহার দেওয়া, এটাও শরীয়তে সুন্নাত হিসাবে বর্ণিত হয়েছে। সুতরাং আসুন মহান আল্লাহ তাবারক তাআলার নির্দেশনা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী আগত মেহমানদেরকে সুস্বাগত জানানো এবং যথোপযুক্তভাবে মেহমানদারি করে আমরা যেন তাদেরকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাবারক তাআলা আমাদের সে সুযোগ এবং তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল মেহমানদারির গুরুত্ব ও ফজিলত। এ সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন ফাদার কমল কোরাইয়া।
2: পবিত্র বাইবেল থেকে পাঠ করছি মথি রচিত মঙ্গল সমাচার। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমার ভাই বোন যদি কোনো অন্যায় করে তবে তুমি গিয়ে তাদের ক্ষমা করবে, যেখানে শুধু তুমি আর সেই আছো সেখানে তাদেরকে তার অন্যায়টা বুঝিয়ে দাও। তারা যদি তোমার কথা শুনে তবে তুমি তোমার ভাই বোনকে ফেরাতে পেরেছ, কিন্তু তারা যদি না শোনে তাহলে তুমি বরং দুই একজনকে তোমার সঙ্গে নিয়ে যাও, যাতে দু তিনজন সাক্ষীর সাহায্যেই সমস্ত ব্যাপারটা একটা নিষ্পত্তি হতে পারে। তারা যদি তাদের কথাও শুনতে না চায় তাহলে তুমি বরং সমাজের কাছে সব জানাও। তারা যদি সমাজের কথাও শুনতে না চায় তাহলে তুমি বরং তার সঙ্গে এমন ব্যবহারই করো সে যেন কোনো ভিদর্মী, সে যেন অপরাধী। একদিন পিতর এগিয়ে এসে যিশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমার ভাই বোন যদি আমার প্রতি অন্যায় করে তবে তাকে আমরা কতবার ক্ষমা করব? উত্তরে যিশু বললেন, আমি বলছি 7 বার কেন, 70 গুণ 7 বার। তাই স্বর্গরাজ্যের এই তুলনা দেয়া যেতে পারে, এক ছিলেন রাজা যিনি তার কর্মচারীদের সঙ্গে দেনাপানার হিসাব নিকাশ করতে বসেছিলেন। তিনি হিসাব নিকাশ করতে বসেছেন, তখন এমন একজন সেখানে আনা হলো যার কাছে তার কোটি কোটি টাকার ঋণ ছিল। লোকটার সেই ঋণ শোধ করবার ক্ষমতা ছিল না, তাই তার মনিব হুকুম দিলেন তাকে তার স্ত্রী পুত্রদের এবং তার যা কিছু আছে সমস্তই বিক্রি করে যেন তার ঋণটা পরিশোধ করে দেওয়া হয়। সেই কর্মচারী তখন তার পায়ে লুটিয়ে পড়ে বলল, আমাকে একটু সময় দিন, আমি সমস্তই শোধ করে দেব। এতে সেই কর্মচারীর ওপর মনিবের দয়া হল, তিনি তাকে ছেড়ে দিলেন ও তার ঋণও তিনি শোধ করে দিলেন। কর্মচারীটি সেখান থেকে বেরিয়ে আসছে, এমন সময় সেখানে একজন সহকর্মীর সঙ্গে তার দেখা হয়ে গেল, তার কাছে যার 100 রুপুর টাকার ঋণ ছিল। তাকে ধরে তার গলা টিপে সে তখন বলল, কি হে, আমার দেনাটা পরিশোধ করে দাও। তার পায়ে পড়ে সেই সহকর্মী তখন মিনতি জানাতে লাগল, আমাকে একটু সময় দাও ভাই, আমি নিশ্চয়ই শোধ করে দেব। কিন্তু সে কিছুতেই রাজি হল না, সেখান থেকে গিয়ে তার ঋণ শোধ না করা পর্যন্ত তাকে জেলে ভরে রাখল। এই ব্যাপার দেখে তার সহকর্মীরা খুবই দুঃখ পেল, তারা মনিবকে এসে সমস্ত ঘটনাটা জানালো। তখন তাকে ডেকে পাঠিয়ে মনিব বলল, ওরে পাজি, আমাকে অনেক করে বলেছিলি বলি আমি তোর সমস্ত ঋণ মকুব করে দিয়েছিলাম, তেমনি তোর কি উচিত ছিল না তোর সেই সহকর্মীকে দয়া করা যেমন আমি তোকে করেছি? তখন তার মনিব রেগে গিয়ে তাকে কারারক্ষীদের হাতে তুলে দিলেন, যাতে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে শাস্তি নিপীড়ন ভোগ করতে হয়। এরপর যিশু তাকে বললেন, তেমনি তোমরাও প্রত্যেকে যদি নিজেদের ভাই বোনকে অন্তর থেকে ক্ষমা না করো তবে স্বর্গে বিরাজমান আমার পিতাও তোমাদের ক্ষমা করবেন না। আমাদের প্রত্যেকের উচিত যাতে আমরা ক্ষমা করি, ক্ষমা মহৎ আমাদের জীবনের অংশ। আমাদের স্বর্গস্থ পিতা আমাদের যেমন ক্ষমা করেন, আমরা যেন প্রত্যেককে ক্ষমা করি, প্রত্যেকে যেন নিজের ভাই বোন হিসেবে গ্রহণ করি, যত বড় অপরাধী করুক না কেন আমি যেন ক্ষমা করি, যাতে আমিও যেন আমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে ক্ষমা পেতে পারি। আমিন।
1: এতক্ষণ পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন ফাদার কমল কোরাইয়া।

0: প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আপনার আমার আমাদের সকলের, এদেশকে ভালো রাখা ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যার যার অবস্থান থেকে সে দায়িত্বের পবিত্রতা রক্ষা করব, সবাই মিলে গড়ে তুলব সুখী সমৃদ্ধ বৈষম্যহীন একটি সোনার বাংলাদেশ।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:51, অস্ত যাবে 5:43। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান, কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নতম অবশেষ সকাল 8:10, ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে সকাল 8:20, ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30, দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোনিন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন শুনবেন বেলা 2:20, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসে গড়ি ছোট পরিবার বিকেল 4:05, শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10, ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05, সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।

এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। আমরা শুনব এখন ভোরের গান। শিল্পী মোহাম্মদ মুখলিসুর রহমান মিন্টু, গীতিকার মোহাম্মদ আজিজুল হক, সুরকার শিল্পী নিজেই।

0: ভোরের গানটি শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ মুখলেসুর রহমান মিন্টু।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার, 19-এ আশ্বিন, 22-এ রবিউসানি, 4ঠা অক্টোবর। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে সহযোগিতার আহ্বান। অনলাইন বিবাহ তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে বললেন আইনমন্ত্রী। অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দেশে একদিনে হামের উপসর্গে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 6। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত সানায় সৌদি জোট বাহিনীর বিমান হামলা, কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত। এবং 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করল বাংলাদেশের মেয়েরা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনায়ও এদেশের অপার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার তার সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি।
2: We are making Bangladesh an attractive destination for investment. We are building Bangladesh.
3: বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার পাশাপাশি দেশকে শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
0: বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নিশ্চয়তা দেবে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে জাতীয় অগ্রগতির অন্যতম চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই জনমিতিক সুবিধা কাজে লাগাতে সরকার ভাষাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তিগত রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহু বিবাহ প্রতিরোধ সহজ হবে। তিনি গতকাল রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহার বিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি শীর্ষক 10 দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনকালে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বৈবাহিক সম্পর্কের তথ্য সমন্বিত ডাটাবেজে সংরক্ষিত থাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। আইনমন্ত্রী বলেন, এই ব্যবস্থার ফলে তথ্য গোপন করে বিবাহ, গোপন বিবাহ এবং পরবর্তীতে বিবাহ অস্বীকারের সুযোগও কমে আসবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনার সভায় একথা বলেন। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উভয়ের লক্ষ্য জনগণের সেবা করা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুততার সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে তার গুলশানের বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে 1200 ইউনিট জাতীয় গ্রিডে দিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি চট্টগ্রামের বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিদেশি ভাষায় দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি গতকাল চট্টগ্রামের নাসিরাবাদে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে তার মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার কর্মকর্তা এবং চট্টগ্রামের প্রথম ও দ্বিতীয় শ্রম আদালতের বিচারকদের মত বিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সম্ভাবনাময় আন্তর্জাতিক শ্রম বাজারে প্রতিযোগিতা করতে হলে ভাষা দক্ষতাও অর্জন করতে হবে। তিনি চট্টগ্রামের শ্রম আদালতের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানেরও আশ্বাস দেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাজারে আমদানি নির্ভর ফলের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরবরাহ বাড়াতে আমদানি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। এই লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খোলারও আহ্বান জানান। তিনি বলেন, খেজুর আমদানিতে শুল্ক কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে। অস্বাভাবিক দামে মালটা বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ফুটবল সহ খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয় বরং পেশা ও জীবিকা নির্বাহের অন্যতম উপায় হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, জাতীয় পর্যায়ে সুনাম অর্জনকারী ও দক্ষ খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও সরকারের অঙ্গীকারের অংশ। খেলাধুলার বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। মন্ত্রী গতকাল রাজধানীর গ্রিন রোড সরকারি কর্মচারী কোয়ার্টারে সরকারি কর্মচারী সমাজ কল্যাণ কেন্দ্র আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শেখ রবিউল আলম বলেন, খেলাধুলা একটি জাতিকে মানসিকভাবে শক্তিশালী ও শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলা, অনুশীলন ও ক্রীড়া চর্চায় যুক্ত থাকবে তাদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ ততই বাড়বে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য একটি অশুভ সংকেত হিসেবে দেখা দিয়েছে যা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। তিনি গতকাল রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত দ্বিতীয় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল 2026-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিয়মিত আয়োজন করা হলে এ ধরনের মিডিয়া কার্নিভাল সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চায় শিক্ষার্থীদের সহায়তা করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর গতকাল দুপুরে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন SRB, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: বিশেষ নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি বিশেষায়িত গাড়িতে প্রায় পাঁচ ঘন্টার যাত্রায় পাবনার প্রকল্প এলাকায় পৌঁছায় এই জ্বালানি। পুরো পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় বলে জানান পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
5: কোন রকম বাধা বিপত্তি ছাড়া এটা রূপপুর প্রজেক্টের ভিতরে প্রবেশ করতে পারে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলাম, আমরা পোশাকে অবস্থান করেছিলাম, আমরা সাদা পোশাকে ছিলাম।
4: রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসে এই পারমাণবিক জ্বালানি। এর আগে প্রথম ইউনিটের প্রথম রিয়েক্টরে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হয়েছে গত মে মাসে। এবার দ্বিতীয় ইউনিটের জন্য নতুন চালান আসায় প্রকল্পের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনাতেও এগিয়েছে বাংলাদেশ, বলছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
6: আমাদের তো আরো আসবে, তো প্রথম আসলো, আল্লাহ চাই তো

0: এখন শেষ ধাপের কারিগরি পরীক্ষা নিরীক্ষা চলছে। মন্ত্রণালয়ের আশা, ডিসেম্বরেই প্রথম ইউনিট থেকে 200 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় যোগ হবে বড় একটি নতুন সক্ষমতা। বিশেষ করে পাবনা ও আশপাশের অঞ্চলের মানুষও বলছেন, দীর্ঘদিনের এই মেগা প্রকল্প চালু হলে স্থানীয় বিদ্যুৎ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
1: এই নিউক্লিয়ার প্রকল্প চালু হলে উপকূল থেকে যে পরিমাণ বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে পাব, আমাদের এই আঞ্চলিক বিদ্যুৎ সমস্যার সমাধান অনেকাংশেই কেটে যাবে।
2: নিরাপত্তা মেনেই আইছে আর কি ইনশাল্লাহ, আর আমরা অবশ্যই সেফ জোনেই আছি।
0: নিরাপদে জ্বালানি সরবরাহ, সঞ্চালন অবকাঠামো প্রস্তুত এবং কারিগরি পরীক্ষা নিরীক্ষার শেষ ধাপ সব মিলিয়ে উৎপাদনে যাওয়ার গুরুত্বপূর্ণ প্রস্তুতি শেষ করছে রূপপুর। এখন অপেক্ষা প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
3: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুততম সময়ের মধ্যে 150 শয্যায় উন্নীত করা হবে বলেও জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, জনভোগান্তি কমাতে সরকার যে কোনো মূল্যে ফুটপাত দখলমুক্ত করবে। গতকাল রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি একথা বলেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC উদ্যোগেও পরিচালিত হয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: শুধু হাসপাতালের শয্যায় নয়, ডেঙ্গুর ঝুঁকি ছড়িয়ে পড়েছে মানুষের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান আর জনবহুল এলাকাতেও। বৃষ্টির পর জমে থাকা পানি আর অপরিচ্ছন্ন পরিবেশ হয়ে উঠছে এডিস মশার প্রজনন স্থল। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ক্লিন ডে কর্মসূচি। TSC থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি চলছে মশক নিধন কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সহ বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ও জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার উপরও জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম।
7: ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, সারা বাংলাদেশ আমাদেরকে গ্রিন রাখতে হবে, নিজেকে গ্রিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। বিভিন্ন হলে হলে ইতিমধ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু
6: ক্যাম্পাসের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের কথা বলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও নিজ নিজ জায়গায় থেকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম।
8: অপরিচ্ছন্ন দিক দিয়ে 1 থেকে 10 মধ্যে ঢাকা শহরের অবস্থান থাকে, এটা নিশ্চয়ই আমাদের জন্য কল্যাণকর নয়। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে যে কয়টা বিষয়ের উপর জোর দিয়েছেন তার মধ্যে একটা হল ক্লিন সিটি, গ্রিন সিটি।
6: এদিকে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে মশক নিধনের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও চলছে।
9: যেই জায়গা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, সেখানে মশা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। এই এডিস মশা থেকে নিজেকে রক্ষা করতে হলে, ডেঙ্গু থেকে রক্ষা করতে হলে আপনাকে আপনার বাসা বাড়ি আপনার জায়গা পরিষ্কার রাখতে হবে।

0: ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি মশার প্রজনন স্থল ধ্বংসের জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জামায়াতে ইসলামীর নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টা হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,122 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে গতকাল এই তথ্য জানানো হয়। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে 6 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে মোট 1,608 জন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় শেষ হচ্ছে আজ। নির্বাচন কমিশন ইসি গতকাল এই তথ্য জানায়। ইসি তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার এবং বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়ামিনি বাহিনী সানা হুতি নিয়ন্ত্রিত ইয়ামিনের দুটি নগরীতে বিমান হামলার খবর নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে আজ ভোরে হুতি নিয়ন্ত্রিত রাজধানীতে প্রথম হামলার খবর প্রকাশিত হয়। ইয়ামেনি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র একটি সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে জানান, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী সানা ও সাদা নগরীতে সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের হামলার লক্ষ্যবস্তু করে। এর আগে ইরান সমর্থিত হুতিরা সানায় সৌদি আরবে অন্তত 26টি বিমান হামলার অভিযোগ করেছে। এদিকে লড়াই অব্যাহত থাকা ইয়েমেনে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মানবিক সংস্থাসমূহ জানায়, ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 2 লাখে পৌঁছেছে। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ব্যাপক বিমান হামলার সতর্ক বার্তা দিয়ে কূটনীতিক ও বিদেশি নাগরিকদের শহরটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। মস্কো কিয়েভের দ্বিতীয় প্রধান সেতু নিচনিতে হামলার কয়েক ঘণ্টা পর এই সতর্ক বার্তা দেয়। এই হামলায় 2 জন আহত হয় ও সেতু সড়কের উপরিভাগ এবং উপরের দিকে ঝুলে থাকা ট্রলিবাসের তার ক্ষতিগ্রস্ত হয়। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে নিগা সুলতানের নেতৃত্বে গতরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশের মেয়েরা। আগামী 9 অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার নারী দলের মধ্যে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্ধ সময়ের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:51 এবং সূর্য অস্ত যাবে 5:53। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে সহযোগিতার আহ্বান। অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে বললেন আইনমন্ত্রী। অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছাল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দেশে একদিনে হামের উপসর্গে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 6। এবং 3 ম্যাচ একদিনের নারী আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করল বাংলাদেশের মেয়েরা। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, সবার প্রতি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে সুখের ঠিকানা অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা সবাই আশা করি সুস্থ সুন্দর একটি জীবন, সেক্ষেত্রে একটি শিশু একটি পরিবারের আস্থা এবং নিশ্চয়তার একটি জায়গা। আগামীর ভবিষ্যৎকে সফল করবার জন্য এই শিশুদের সুস্থ এবং সুন্দরভাবে আমাদেরকে তৈরি করে নিতে হয়। সেক্ষেত্রে তাদের যে পুষ্টি চাহিদা রয়েছে সেই বিষয়টি দেখা কিন্তু বাবা মা সহ পরিবারের সকলেরই দায়িত্ব। বিশেষ করে বলতে চাইছি, 5 বছরে কম বয়সী যে শিশুরা রয়েছে তাদের দৈনিক যে পুষ্টি চাহিদাগুলো রয়েছে সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো মেটাতে পারি তাহলেই কিন্তু বাড়ন্ত বয়সগুলোতে তাদের অসুখ বিসুখ অনেক কম হবে এবং তারা ভালো থাকবে। শ্রোতা বন্ধুরা, আজ সুখের ঠিকানা অনুষ্ঠানে আমরা কথা বলব 5 বছরের কম বয়সী শিশুর অপুষ্টি প্রতিরোধে করণীয় এই বিষয়টি নিয়ে। আর আমাদের মাঝে আজ উপস্থিত আছেন পুষ্টিবিদ সাইদা লিয়াকত, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি কর্মরত আছেন। তার কাছ থেকেই জানব এই বিষয়টি নিয়ে। এই যে আমরা বলছি যে শিশুদের অপুষ্টি বা পুষ্টির অভাব যেটা, সেটা আসলে অনেক প্রকট আকার ধারণ করলে পরিণত বয়সেও তাদেরকে এই ঝুঁকির মধ্য দিয়েই যেতে হয়। তো সেক্ষেত্রে 5 বছর বয়সের যে কম বয়সী শিশুরা রয়েছে তাদের অপুষ্টি, এই বিষয়টা যদি আপনি একটু আমাদের কাছে পরিষ্কার করেন।
2: আসলে এটা চমৎকার একটি প্রশ্ন যে 5 বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি প্রতিরোধে আমরা কি করব, সেই বিষয়ে আলোচনা করছি। সেই বিষয়ে যেটা হচ্ছে, 5 বছরের কম বয়সী শিশুদের পুষ্টি বলতে আমরা কি বুঝি, সেটা যদি আমরা ধরি যে একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় মায়ের গর্ভাবস্থা থেকে শুরু করে, তখন দেখা যায় যে মা যে খাবারটা খাচ্ছে তা থেকে কিন্তু পুষ্টিটা পাচ্ছে। মা যদি যথেষ্ট পরিমাণে পুষ্টিটা পায় তাহলে কিন্তু শিশুটি পর্যাপ্ত পুষ্টি নিয়ে বেড়ে উঠতে পারে, কারণ শিশু ভ্রূণ অবস্থাতেই কিন্তু শিশুর পুষ্টিটা দরকার। সেই সময় যদি পর্যাপ্ত পরিমাণে শিশু পুষ্টি না পায় তাহলে অনেক সময় কিন্তু হাবাগোবা শিশু, বিকলাঙ্গ শিশু জন্ম নিতে পারে। অনেক সময় দেখা যায় যে পরিণত যে সময়টা সেই সময়ের আগে কিন্তু বাচ্চা হতে পারে এবং তার কিন্তু অকাল মৃত্যুও হতে পারে। কাজেই বাচ্চাটাকে সঠিক পুষ্টির জন্য মায়ের গর্ভাবস্থা থেকেই কিন্তু পুষ্টি দিতে হবে। এবং তারপর দেখা যায় যে যখন মা বাচ্চাটা ভূমিষ্ঠ হয় এবং 6 মাসের পর থেকে কিন্তু একটা বাচ্চা 1 বছর পর্যন্ত কিন্তু দ্রুত হারে বাড়ে, 6 মাসের দ্বিগুণ 1 বছরে কিন্তু ট্রিপল হয় তার ওজনটা, এবং 2 বছর পর্যন্ত মস্তিষ্কের বিকাশ কিন্তু অনেকটাই 70% কিন্তু হয়ে যায়। কাজে এই সময় শিশুটার পুষ্টি যেমন দরকার, সেইভাবে এই যে 5 বছরের কম বয়সী শিশু একটা 4 বছর যখন হয় 4+ কিন্তু অনেক বাচ্চা স্কুলে যাওয়া শুরু করে, কাজে এই সময়টা তাদের পুষ্টির বিষয়টা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। এই সময় যেহেতু দেহের বৃদ্ধি হয় সেই সময় আমিষ জাতীয় খাবার, যেমন আমরা বলি যে মাছ মাংস ডিম দুধ, তার কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন হয়। এবং বাচ্চাদের কিন্তু প্রতিদিন একটা ডিম একটা দুধ সম্ভব হলে যে পরিবারটা পারে তার কিন্তু নিশ্চিত করতে হয় যে একটা ডিম থেকে কিন্তু একটা মুরগির কিন্তু বাচ্চা হচ্ছে, মানে সেখানে আল্লাহ পাক প্রতিটা উপাদান যে পুষ্টির জন্য দরকার তার রয়েছে। হ্যাঁ, কাজেই প্রতিদিন না হলেও সপ্তাহে যদি 2-3 ডিমও শিশুকে দেওয়া যায় যারা না পারে, সেটাও কিন্তু তাকে অপুষ্টি প্রতিরোধে অনেকখানি কাজ করবে। তবে সার্বিকভাবে বলা যায় যে 5 বছরের কম বয়সী শিশুদের যদি অপুষ্টি আমরা প্রতিরোধ করতে চাই বা তাদের পুষ্টির চাহিদাটা যদি মেটাতে চাই, যারা পারেন তারা সামর্থ্য অনুযায়ী তাদের অবশ্যই দুধ ডিম মাছ মাংসের ব্যবস্থা করবেন, সাথে অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবার তাকে দিতে হবে, 6টি উপাদান যাতে ঠিক থাকে সেদিকটাও খেয়াল করতে হবে। এবং আমরা যারা পারছি না, আমাদের সামর্থ্যের মাঝে নাই, আমরা চেষ্টা করব চাল ডাল মিলিয়ে অথবা সবজির সহযোগে অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন হলেও তাকে খিচুড়িটা যদি দেই তাহলে দেখা যাবে অনেকখানি পুষ্টি কিন্তু তার নিশ্চিত হবে।
1: আচ্ছা, এখানে অনেকের মাঝেই কিন্তু একটু কুসংস্কার বা ভ্রান্ত ধারণা থাকে যে যেগুলো হয়তো বা উচ্চ মূল্যের খাবার সেগুলি অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ বা খাদ্য গুণাগুণ সেখানে বেশি থাকে, এইটা থেকে আসলে মুক্ত হওয়ার উপায়টা কি?
2: যদি আমরা না পারি তাহলে আমরা কি করতে পারি, যে আমরা সেম ক্লাস প্রোটিন থেকেও আমরা কিন্তু নিতে পারি, যেটা হচ্ছে আমরা বাদাম খেতে পারি, শিশুকে কিন্তু বাদাম দিতে পারি যেটা ব্রেইন ডেভেলপমেন্টের জন্য কিন্তু কাজ করে, সেখান থেকে প্রোটিন পাচ্ছে, এনার্জি পাচ্ছে, ভিটামিন মিনারেলস পাচ্ছে। হ্যাঁ, আমরা ঠিক আছে আমাদের কাজু বাদাম বা অন্যান্য দামি বাদামের যে রয়েছে সেটার আমাদের প্রয়োজন নাই, আমাদের দেশীয় যে আমরা 10-20 টাকার মাঝেও যে আমরা চীনা বাদামটা পাচ্ছি, আমরা কিন্তু বাচ্চাকে সেই বাদামটাও কিন্তু অ্যাফোর্ড করতে পারি এবং বাবা মারা সেটাও পারে। এবং ডালের কথা বললাম, হ্যাঁ, ফ্রুটসের ক্ষেত্রে যেটা আমি বলবো যে ভিটামিন মিনারেলস রোগ প্রতিরোধকারী খাবার, কাজে ফ্রুটসের মাঝে আমি বলবো কলা, খুবই সহজলভ্য একটা খাবার যেটা পাওয়া যাচ্ছে এবং বাচ্চারা কিন্তু সহজেই সেটা কনজিউম করতে পারে এবং তাদের কিন্তু হজমেও অসুবিধা হয় না। এই কলাটা কিন্তু অনেক এনার্জি বহুল একটা খাবার এবং এতে অবশ্যই ভিটামিন মিনারেলস রয়েছে বিভিন্ন রকমের, যা বাচ্চার জন্য খুবই উপযোগী একটা খাবার। কলাটা আমরা দিতে পারি সাধারণভাবে, তারপর চারপাশে আমরা আমলকি যদি আমরা বাচ্চাকে অভ্যস্ত করাতে পারি, একটা চার থেকে পাঁচ বছরের বাচ্চা কিন্তু, পাঁচ বছরের নিচের বাচ্চা কিন্তু দুই বছর তিন বছর থেকে এই খাবারগুলি কিন্তু নিতে পারে। এবং আমরা যদি বাচ্চাকে আমলকি দিতে পারি, যেমন হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধকারী খাবার আমাদের আশেপাশে যদি পাওয়া যায়, আমরা যদি বাচ্চাকে ছোটবেলা থেকে একটা দুটো আমলকি দিতে পারি অথবা খাবারের সাথে লেবু মিশিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকখানি কিন্তু তাদের রোগ প্রতিরোধ করাতে কিন্তু সক্ষম হব। অবশ্যই এর সাথে অবশ্যই থাকবে, যেহেতু ক্ষয়পূরণেও কাজ করছে বৃদ্ধিতেও কাজ করছে, আমরা চেষ্টা করব তাদের আমিষ জাতীয় খাবার যোগান দেওয়ার জন্য।
1: সেক্ষেত্রে বাচ্চাদের জন্য বিশ্রামটা কতটা জরুরি?
2: বিশ্রামও জরুরি, বাচ্চারা আসলে খুবই এনার্জেটিক থাকে, আমি বলবো যে সারাক্ষণ কিন্তু তারা দৌড়দৌড়ির মাঝে থাকে, তারা যদি প্রপার খাবারটা পায়, হ্যাঁ, এবং একটা ঘুম দেখা যাবে যে বাচ্চারা স্বাভাবিকভাবে কিন্তু অনেকখানি মানে ঘুমিয়ে নেয় কিন্তু তারা, কাজেই যেটা হচ্ছে বাচ্চাদের পরিশ্রমের সাথে সাথে অবশ্যই ঘুমটা প্রয়োজন এবং স্বাভাবিকভাবে বিশ্রাম এবং নিশ্চিদ্রভাবে যদি ঘুমটা হয় তাহলে কিন্তু এটাও তাদের বৃদ্ধিতে কিন্তু অনেকখানি সহায়ক হবে। অবশ্যই বিশ্রামটা খুবই জরুরি বাচ্চাদের জন্য।
1: যে কোনো বাচ্চার যদি বলি যে আমরা তাদের যখন গ্রোয়িং সময়টা থাকে, তারা যে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, সেই সময়গুলোতে বিভিন্ন ধরনের অসুখ কিংবা পারিপার্শ্বিক জটিলতাতেও তারা পড়ে থাকে, তো সেখান থেকে আসলে মুক্ত হওয়ার উপায়টা কি হবে?
2: পারিপার্শ্বিক জটিলতা যেটা আমরা বলি, যে অনেক সময় বাচ্চাদের কিন্তু আমরা বাচ্চা হিসেবে ট্রিট করি না, হয়তো বাবা মার মাঝে আমাদের কোন্দল লেগে গেল, আমরা কিন্তু তাদের কিন্তু সেভাবে মানে এমন ভাবে কথা বলছি যেটা বাচ্চার উপর কিন্তু খুবই এফেক্ট করছে, খুবই প্রভাব ফেলছে। এবং এতে কি হচ্ছে, বাবা মার বোঝা উচিত যে তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু বাচ্চার পেছনে করা উচিত। আর যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু উচ্চবিত্ত কি নিম্নবিত্ত, অনেকের ক্ষেত্রে কিন্তু বাবা মার ডিভোর্স যেটা, এটা কিন্তু অনেক বিরাট ভাবে তার পুষ্টি থেকে শুরু করে সবকিছুর উপর কিন্তু প্রভাব ফেলে। কাজেই আমি বলবো যে একাকিত্ব থাকে, সে ডিপ্রেশনে চলে যায়, তার পারিবারিক যে একটা নিরাপত্তা থাকে বা সামাজিক নিরাপত্তা থাকে সেটা থেকেও দূরে থাকে। কাজে আমি বলবো যে একটা বাবা মাকে শান্তিপূর্ণ পরিবেশ, অন্তত পক্ষে পরিবেশ তৈরি করার জন্য এবং নিজেদের মধ্যে বোঝাপড়াটা আলাদাভাবে করে নিয়ে বাচ্চার উপর যাতে একটা সুন্দর একটা পরিবেশ বিরাজ করে সেই দিকটি অবশ্যই খেয়াল রাখা উচিত।
1: ধন্যবাদ পুষ্টিবিদ সাইদা লিয়াকত, আপনার কাছ থেকে আমরা আসলে সবগুলো বিষয় সম্পর্কেই জেনে নিলাম যে পাঁচ বছরের কম বয়সে একটি শিশুর দৈহিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধির ক্ষেত্রে পুষ্টি এবং পাশাপাশি একটা শান্তিপূর্ণ পরিবেশ কতটা জরুরি সেই বিষয়টি নিয়ে। সম্ভাবনার অধ্যায়ে এই শিশুটি তাকে বড় করবার ক্ষেত্রে পরিবারের সকলেই কিন্তু বিশেষ ভূমিকা রাখবে। সবার শান্তিপূর্ণ সহ অবস্থানে এবং অবশ্যই শিক্ষামূলক একটি পারিবারিক বন্ধনের মধ্য দিয়ে একটি শিশু বেড়ে উঠবে, বড় হবে এবং আগামীর সুন্দর একটি পৃথিবী নিশ্চিত করবে। শ্রোতা বন্ধুরা, সুখের ঠিকানা অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: গাঢ় নীল আকাশের ক্যানভাসে যখন সাদা মেঘের দলগুলো ভেসে বেড়ায়, তখন মনে হয় জীবনটা আজ অনেক বেশি প্রাণবন্ত।
1: ভোরের শিশির ভেজা ঘাস আর শিউলি ফুলের সেই চিরচেনা সুবাস যেন শৈশবের হারানো স্মৃতিগুলোকে নতুন করে ফিরে পাওয়ার ডাক দেয়।
0: শরতে শিউলি তলায় পড়ে থাকা রাশি রাশি ফুলের শুভ্রতা যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গীয় শান্তি নামিয়ে আনে। প্রকৃতির এই পবিত্র সাজ আর কাশবনের দোলা মনের গহীরে এক গভীর অনুভূতির জন্ম দেয়।
1: শরৎ মানেই নীল আকাশের সাদা মেঘের ভেলা আর কাশফুলের দোলায় ঘেরা এক অপার্থিব স্নিগ্ধতা।
0: শরৎকাল যেন আমাদের শিখিয়ে দেয় যে প্রকৃতি কত সজীব আর সুন্দর হতে পারে যখন সে নিজের শান্ত রূপটি প্রকাশ করে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুরে। এবারের আয়োজন যথারীতি শরৎ ঋতুকে নিয়ে। উপস্থাপনায় আছি মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। শরৎকে কবিগুরু বরাবরই দেখেছেন শান্তি, মঙ্গল ও সমৃদ্ধির ঋতু হিসেবে। এর সঙ্গে রয়েছে দুর্গাপূজার সম্পর্ক। কবি লিখেছেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীল পথে।
0: শিউলি ফুলের স্নিগ্ধ গন্ধ আর ভোরের মিঠে রোদ মিলেমিশে এক অপূর্ব প্রশান্তির বার্তা বয়ে নিয়ে আসে। প্রকৃতির এই শান্ত রূপ দেখে মনে হয় পৃথিবীর সমস্ত কলুষতার মুছে গিয়ে আজ নতুন করে সব শুরু হয়েছে।
1: শরৎ ঋতুর সবচেয়ে উজ্জ্বল রূপটি ধরা পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে। শরৎ নিয়ে প্রচুর কবিতা ও গান রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ।

0: শরৎ মানে প্রকৃতির শান্ত হাসি, যেখানে কোনো তারা নেই, কোনো প্রমাণের চাপ, শুধু থাকা আর দেখার আনন্দ। শরতের দিনে প্রকৃতি খুব বেশি কিছু বলে না, তবু তার নীরব উপস্থিতি মনে গভীরভাবে ছুঁয়ে যায়।
1: শরতের হাওয়ায় আছে এক অদ্ভুত প্রশান্তি, যা মনকে করে শান্ত আর হৃদয়কে ভরে তোলে স্বপ্নে। সেই ঋতু, এই ঋতু যেন প্রকৃতির মধুরতম কবিতা। শরৎ দেখলেই মনে হয় কিছু অনুভূতি চুপচাপ থেকে যায়।
0: শরতের সন্ধ্যা যখন নামে, আকাশে তারারা জ্বলে ওঠে, তখন মনে হয় প্রকৃতি যেন সাজিয়েছে প্রদীপের উৎসব দীপালী। শরৎ মানে পুজো পুজো গন্ধ, ঢাকের শব্দ আর উৎসবের আমেজ। এই ঋতুতে মনটা কেমন যেন আনন্দে নেচে ওঠে, আর প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে নতুন স্বপ্নের মতো।

0: শিউলির মিষ্টি গন্ধ রাতের বাতাসে ছড়িয়ে পড়ে। কাশফুল নদীর চর আর মাঠে সাদা মেঘের মতো দোল খায়, আর পুকুর বিলের শান্ত জলে শাপলা ফুটে প্রকৃতিকে অনন্য মাত্রা দেয়।
1: শরৎকালের বিকেলে রোদের মিষ্টি আভা যখন শাপলা ফুলের উপর পড়ে, তখন চারপাশটা এক অপার্থিব সৌন্দর্যে ঝলমল করে ওঠে। শাপলা ফুলের দৃষ্টি দিয়ে দেশকে দেখা তখন এক অনন্য মাত্রা পায়।
0: শরতের প্রতিটি সকাল যেন এক একটি নতুন কবিতা, যেখানে ভোরের শিশির ভেজা ঘাসগুলো মুক্তোর দানার মতো দ্যুতি ছড়িয়ে দেয়। শরৎ মানে নীল আকাশ, সাদা মেঘের আর এক ধরনের শান্ত অনুভূতি যা মনকে স্থির করে তোলে। এই ঋতু আমাদের ভাবনা, আবেগ আর উপলব্ধিকে নতুনভাবে প্রকাশ করার সুযোগ এনে দেয়।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, রীতিভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান সরাসরি এখানে শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানিয়ে চিঠি লিখুন আমাদের এই ঠিকানায়, সরসুর প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু,
1: এবং আমি তানিয়া সুলতানা, এবং প্রকৌশল দায়িত্বে আমাদের সঙ্গে ছিলেন এস এম আল জুবায়ের। প্রিয় বন্ধুরা, আবারও কথা হবে সরসুরের পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন সূচিতে রয়েছে দেশাত্মবোধক গান, শিল্পী এন্ড্রু কিশোর, গীতিকার জাহিদুল হক, সুরকার খন্দকার নুরুল আলম।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন এন্ড্রু কিশোরের কণ্ঠে। নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে আছেন সবাই। নিরাপদ জীবনের জন্য প্রয়োজন নিরাপদ পরিবেশ। পরিবেশ আর আবহাওয়া ও জলবায়ু ভালো না থাকলে ফল ফসলও ভালো হয় না। পরিবেশের ক্ষতি হয় এমন সব কাজ ও আচরণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের দেশ কৃষি প্রধান একটি দেশ, এদেশের অর্থনীতি আবর্তিত হয় কৃষিকে কেন্দ্র করেই। আশার কথা হল কৃষিতে আমাদের সফলতা ব্যাপক। আমাদের কৃষির এই সফলতা ধরে রেখে আমরা আরও কিভাবে উন্নতি করতে পারি সেদিকে নজর দিতে হবে। তার জন্য প্রয়োজন কৃষির আরও আধুনিকায়ন এবং যথাযথ বাজারজাতকরণ ও উপযুক্ত সংরক্ষণ। তাহলেই আমরা আরও উন্নতি অগ্রগতি অর্জন করব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের কৃষি সমাচারে আমার বাংলা পর্বে শুনবেন একটি সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা আলু চাষের উন্নত প্রযুক্তি এ বিষয়ে অনেক কিছু জানব। আজ আমাদের আয়োজনে উপস্থিত রয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। সাথে রয়েছে মখলেসুর রহমান সরকার। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আলু চাষের জন্য জমি নির্বাচন ও জমি তৈরি সম্পর্কে যদি আমাদের কৃষি ভাই বোনদের কিছু বলেন।
2: দেখুন, আলু চাষে কিন্তু মাটি একটি গুরুত্বপূর্ণ অংশ, তা মাটিটা আমাদের নির্বাচন করতে হবে। দিনের অধিকাংশ সময় রোদ পড়ে, পানি সেচ এবং নিষ্কাশনের সুবিধা আছে, এমন মাঝারি উঁচু থেকে উঁচু জমি আলু চাষের জন্য সব থেকে উপযুক্ত। তবে উর্বর বেলে দোআঁশ থেকে এঁটেলের দোআঁশ মাটিটা আলু চাষের জন্য নির্বাচন করতে হবে। আর আলু কিন্তু মাটির নিচে ফসল, মাটি শক্ত এবং ডেলাযোগ্য থাকলে মাটির নিচে আলু ভালোভাবে বাড়তে পারে না। আলুর আকার আকৃতি অসম হয় এবং বিকৃত হয়, এতে ফলন কিন্তু কমে যায়। তাই উপযুক্তভাবে জমি তৈরির জন্য মাটিতে জো অবস্থা আসার পর 7-8 ইঞ্চি গভীর করে 4-5টি আড়াআড়িভাবে চাষ ও মই দিয়ে মাটির ঝুরঝরা এবং সমতল করে নিতে হবে।
1: আলু রোপণ সময়টা কখন?
2: শীত মৌসুমে 15-19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিউবার গঠনটা ভালো হয়। পুরা নভেম্বর মাস ব্যাপী আলু লাগানো যেতে পারে, তবে নভেম্বর মাসের 15-20 তারিখ সব থেকে উপযুক্ত সময়। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলু বীজ রোপণ করা যায়, তবে ফলনটা আনুপাতিক হারে কমে যায়, কারণ গাছের দৈহিক বৃদ্ধি শেষ না হওয়া পর্যন্ত গাছে আলু ধরে না। দেরি করে আলু রোপণ করা হলে শীতের আগে আলু গাছে যথেষ্ট পরিমাণে পাতা উৎপাদিত হওয়ার আগেই টিউবার গঠন প্রক্রিয়া শুরু হয়ে যায়, ফলে গাছের দৈহিক বৃদ্ধি এবং টিউবার গঠন এই দুইয়ের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়, এতে টিউবারের সংখ্যাটা কমে যায় এবং ফলনটা কমে যায়।
1: আলুর বীজ তৈরির বিষয় সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত বলেন।
2: উন্নত মানের এবং উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজন ভালো মানের এবং ভালো জাতের আলু বীজ। তাই বিশ্বস্ত উৎস থেকে এমন জাতটা বেছে নিতে হবে যার ফলনটা অনেক বেশি, বাজারে সেটা চাহিদা রয়েছে, বেশি দিন ঘরে বা হিমাগারে সংরক্ষণ করা যাবে, আলু গাছের রোগ এবং পোকামাকড়ের আক্রমণটা কম হবে এবং কোনোভাবেই খাবার আলু কিন্তু বীজ হিসাবে ব্যবহার করা যাবে না।
1: আলু বীজ শোধন ও রোপণ সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত বলেন।
2: বীজ আলু কাটার পর 2-3 দিন ছায়াযুক্ত স্থানে ভিজা সোয়াট দিয়ে ঢেকে রাখতে হবে। এই ঢেকে রাখার ফলে কাটা অংশে একটা প্রলেপ পড়বে এবং এই প্রলেপটা বীজ আলুকে মাটিবাহিত রোগের আক্রমণ থেকে রক্ষা করবে। আর কাটা অংশে যদি আমরা ছাই মিশাই দিই, সেটাও কিন্তু এই রোগ প্রতিরোধের বিষয় নিয়ে কাজ করবে। আর আলু চাষের জন্য সারি থেকে সারি দূরত্ব রাখতে হবে 18-20 ইঞ্চি, আলু চোখগুলো উপরের দিকে কিংবা পাশের দিকে করে রোপণ করতে হবে। আর আলু রোপণের সময় মাটিতে হালকা বা পর্যাপ্ত জো অবস্থা থাকতে হবে।
1: কৃষিজীবী ভাই বোনেরা, এতক্ষণ আপনারা আলু চাষে উন্নত প্রযুক্তি এ বিষয়ে বিস্তারিত জেনেছেন, সবাইকে ধন্যবাদ।
0: সুপ্রিয় বন্ধুরা, এখন আপনাদের নিয়ে যাব সুরের ভুবনে। শুনবেন কৃষি বিষয়ক একটি গান, শিল্পী মেহেরুন নেসা। গানটিতে সুরারোপ করেছেন টিপু সুলতান বাবর।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় বলছে গান শুনতে শুনতে আমাদের উঠতে হবে আজকের আয়োজন থেকে। আমাদের নির্ধারিত আয়োজন ও সময়সীমা শেষ, এবারে বিদায়ের পালা। আপনাদের সবার কল্যাণ কামনা করে আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় মোহাম্মদ ফকরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন ইংরেজি খবর।

তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। ভালোবাসার এই নীরব আকুলতায় মিশে আছে হৃদয়ের গভীরতম অনুভব। কবি কাজী নজরুল ইসলামের প্রেমের কবিতায় যেমন আছে বিরহের ব্যথা, তেমনি আছে মুগ্ধতার আলো, সৌন্দর্যের আরাধনা আর হৃদয়ের একান্ত নিবেদন। যে কবির কলমে কখনো জেগেছে বিদ্রোহের আগুন, সেই কবির হৃদয়ে আবার ফুটেছে প্রেমের কোমলতম ফুল। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁর কবিতার প্রতিটি পংক্তি যেন অনুভূতির এক একটি স্নিগ্ধ স্পর্শ, যেখানে মানুষ, প্রেম ও সৌন্দর্য।

প্রতিটি নতুন সৃষ্টি যেন জীবনের এক নতুন জাগরণ, প্রতিটি মুক্ত উচ্চারণ যেন ভেঙে দেয় সব জড়তা ও অন্ধকার। সেই চির নবীন প্রাণের উচ্ছ্বাসকে শব্দে, ছন্দে আর শক্তিতে রূপ দিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 1923 সালে প্রকাশিত তাঁর দোলনচাপা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি সৃষ্টির আনন্দ, মানুষের প্রাণশক্তি এবং মুক্তির চেতনাকে সহজ অথচ শক্তিশালী ভাষায় প্রকাশ করেছে। চার মাত্রার স্বরবৃত্ত ছন্দের প্রাণবন্ত গতিতে কবিতাটি আজও পাঠক শ্রোতার মনে জাগিয়ে তোলে নতুন উদ্দীপনা। এবারে শোনাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতার অংশবিশেষ। আবৃত্তি করছেন শায়লা আহমেদ।

বান্ডিকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে, আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন।

0: আজ রমণ এলো রক্ত প্রাণে, অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে।
1: মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। সম্প্রীতি, সাম্য ও মানবতার এই অমর বাণী ধারণ করেই কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন তাঁর কালজয়ী কবিতা মানুষ। জাতীয় কবির বিখ্যাত সাম্যবাদী কাব্যগ্রন্থে মানুষ কবিতায় তিনি ঘোষণা করেছেন মানুষের শ্রেষ্ঠত্বের কথা। ধর্ম, জাত ও বর্ণের সকল বিভেদ ভুলে মানবতাকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠা করাই এই কবিতার মূল সুর। মানুষ কবিতায় কবি জাত, ধর্ম, বর্ণের সব বিভাজন অতিক্রম করে মানুষকে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা। তিনি বিশ্বাস করেছেন ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, অসহায়ের পাশে দাঁড়ানো মানবতার সেবাই সবচেয়ে বৃহৎ কর্ম। আয়োজনের সবশেষ পরিবেশনায় শোনাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতার দৃপ্তিতে উজ্জ্বল কবিতা মানুষ। অংশবিশেষ আবৃত্তি করছেন উৎপলা ভট্টাচার্য।
2: গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নেই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারী দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হল। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো সাত দিন। সহসা বন্ধ হল মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রিপথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল অঢেল।

0: অগস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে সাত দিন। তেড়িয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মরো গো ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা? ভুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করুনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি।
1: নজরুল আমাদের শিখিয়েছেন শৃঙ্খল ভাঙার সাহস, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি এবং মানুষকে নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসার মন্ত্র। তিনি আমাদের অদম্য চেতনা, সাম্য ও মানবতার চিরন্তন প্রতীক। নজরুল বর্ষ তাই শুধু একটি উদযাপন নয়, এটি কবির আদর্শ ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার এক মহৎ অঙ্গীকার। এমন অঙ্গীকারে ইতি টানছি কবির অমর পঙ্ক্তিতে, গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশিরের গাহি সাম্যের গান পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফয়সাল আহমেদ অনন্ত, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামউদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস। নজরুলের সাম্য, সাহস ও মানবতার বাণী জাগ্রত থাকুক

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার সাজ্জাদ হাসান, রাহাত হোসেন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ সচেতনতামূলক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের সন্তান, আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন, তারা দিনের একটি বড় সময় পার করে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের আঙিনায়। শ্রেণীকক্ষ থেকে খেলার মাঠ, সব জায়গায় তাদের নিরাপদ রাখা আমাদের যৌথ দায়িত্ব। কিন্তু একটু খেয়াল করলেই দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত কোনো কর্নার, ফুলের টব, খেলার মাঠের আশেপাশে জমে থাকা পানি, সেগুলো কিন্তু এডিস মশার নিরাপদ অভয়াশ্রম হয়ে উঠতে পারে। আর তাই আজ আমাদের আলোচনার মূল বিষয় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান। প্রিয় শ্রোতা, ছুটির দিনে স্কুল বা কলেজ তো বন্ধ থাকে, কিন্তু আমি যদি মশার বংশবিস্তারের কথা বলি, সেটা কি কোনো ছুটির দিন আছে? সেটার তো কোনো ছুটির দিন নেই, সেটা যে কোনো সময়ই বংশবিস্তার করতে পারে। আর ছুটির দিনে বারবার কিন্তু আমরা চেক করেও দেখতে পারি না যে কোথায় কোথায় পানি জমে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একসঙ্গে শত শত শিক্ষার্থী পড়াশোনা করে, কোনো একটি ক্যাম্পাস যদি মশার প্রজনন স্থল হয়, তাহলে শত শত শিশুকে আমরা কিন্তু ডেঙ্গুর ঝোঁকের মুখে ঠেলে দিতে পারি। ডেঙ্গু ছড়িয়ে পড়ার একটা বড় মাধ্যম হয়ে দাঁড়াতে পারে সেটা। অভিভাবকরা তাদের সন্তানদের ঘরের বাইরে পাঠিয়ে সারাক্ষণ আতঙ্কিত থাকবেন, আর সেই জন্যই কেবলমাত্র ঘরবাড়ি পরিষ্কার রাখলেই কিন্তু চলবে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সমানভাবে ডেঙ্গু মুক্ত রাখতে হবে। এটি শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, আমাদের সবার সমন্বিত দায়িত্ব। কিন্তু এটা কিভাবে আমরা করতে পারি? একটা উপায় হতে পারে নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। শিক্ষা প্রতিষ্ঠানে যেসব পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত রয়েছেন, তাদের উপর একা দায়িত্ব ছেড়ে দেওয়া চলবে না, নিয়মিত তদারকি করতে হবে। ক্লাসরুমের বারান্দা, ছাদ, পেছনের মাঠে পড়ে থাকা বাতিল পাত্র, ডাবের খোসা, টিফিন বক্স, প্লাস্টিকের বোতল, বাচ্চারা চিপস খায় সেই চিপসের প্যাকেট, সেই সবগুলোতে কিন্তু পানি জমে থাকতে পারে, আর সেদিকেই আমাদেরকে কিন্তু নজর দিতে হবে। পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন তো ক্যাম্পাস পরিষ্কার করেনি, এর বাইরেও সপ্তাহে অন্তত একবার কর্তৃপক্ষ যদি পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে পানি জমার উৎসগুলো চেক করেন এবং সেগুলো ধ্বংস করে দেন, তাহলে কিন্তু সেটা বেশ কার্যকরী ভূমিকা পালন করতে পারে ডেঙ্গু প্রতিরোধের জন্য। ড্রেস কোড বা ব্যক্তিগত সুরক্ষার কথা যদি আমরা বলি, স্কুল বা কলেজের ইউনিফর্ম ডিজাইনের ক্ষেত্রে ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারটা এখন কিন্তু লক্ষ্য রাখা বেশ দরকার। গরমের কারণে হাফ হাতা শার্ট বা জামা, ছোট বাচ্চাদের জন্য হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার প্যান্ট, এগুলো কিন্তু এখন আর পরা যাবে না। ডেঙ্গু প্রতিরোধের জন্য এগুলোর পরিবর্তে শিক্ষার্থীদের পুরো শরীর ঢাকা পোশাক, যেমন ফুল হাতা শার্ট, লম্বা প্যান্ট, মেয়েদের ক্ষেত্রে সালোয়ার কামিজ বা কোনো স্কুলের ইউনিফর্ম যদি স্কার্ট হয় তাহলে লম্বা স্কার্ট, সেগুলো পরার উপযোগী পরিবেশ নিশ্চিত করা কিন্তু প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব। প্রয়োজনে শিক্ষার্থীদের গায়ে মশা তাড়ানো নিরাপদ লোশন বা ক্রিম ব্যবহারের বিষয়েও তাদেরকে কিন্তু উৎসাহিত করতে পারে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সচেতনতা এবং স্কাউটিং কার্যক্রমে ডেঙ্গু সচেতনতা যুক্ত করা হতে পারে আরেকটি কার্যকরী পদক্ষেপ। শিক্ষার্থীদের কেবলমাত্র বইয়ের পাঠে সীমাবদ্ধ না রেখে তাদের ডেঙ্গু সচেতনতার অংশীদার করতে হবে। প্রাত্যহিক সমাবেশ কিংবা ক্লাসের ফাঁকে শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই যদি টিম গঠন করে ক্লাসরুম বা ক্যাম্পাসের কোনায় কোনায় নজরদারি চালায়, তা কিন্তু দারুণ ফল এনে দিতে পারে। এতে করে আনন্দের সাথে শিক্ষার্থীরা রিয়েল লাইফ চ্যালেঞ্জ মোকাবেলা করা যেমন শিখতে পারবে, একই সাথে ডেঙ্গু প্রতিরোধেও কার্যকরী ভূমিকা পালন করতে পারে। প্রিয় শ্রোতা, আলোচনার এই পর্যায়ে চলুন আমরা ডেঙ্গুর সচেতনতা নিয়ে একটি গান শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। কোনো শিক্ষার্থীর যদি সামান্য জ্বর বা ডেঙ্গুর যে কোনো লক্ষণ দেখা দেয়, তবে তাকে যেন জোর করে ক্লাসে পাঠানো না হয় সে বিষয়ে শিক্ষক এবং অভিভাবকদের সচেতন হতে হবে। একইভাবে স্কুল কর্তৃপক্ষ যদি ক্যাম্পাসে যেসব স্থানে মশার উপদ্রব বেশি থাকে, তাহলে সেই জায়গাগুলোতে আলাদা করে ফগিং করে, আলাদা করে কয়েল দিয়ে, যেমন বাথরুমের মতো জায়গা যেখানে শিক্ষার্থীরা ফ্রেশ হবার তাগিদে তাদের গায়ের কাপড় আলগা করতে পারে, তো সেই সব জায়গায় কয়েলের ব্যবস্থা করতে পারে, মশার স্প্রে ব্যবহার করতে পারে, বা মশার উপদ্রব যদি ক্যাম্পাসে অনেক বেশি হয় তাহলে দ্রুত সিটি কর্পোরেশন বা স্থানীয় পৌরসভার সাথে যোগাযোগ করে ফগিং বা মশা নিধন স্প্রে ব্যবস্থা করা কিন্তু যেতেই পারে। এছাড়াও স্কুলের বিভিন্ন আসবাবপত্র বা দেয়ালের রং যেন উজ্জ্বল হয়, যেন সহজেই মশা শনাক্ত করা যায়, মশা যেন সহজেই দেখা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রিয় শ্রোতা, আমাদের কোমলমতি শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের মুখের হাসি অম্লান রাখতে আমাদের সবগুলো শিক্ষাঙ্গনকে করতে হবে শতভাগ নিরাপদ ও ডেঙ্গু মুক্ত। আসুন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা সবাই মিলে, সবাই হাতে হাত রেখে একসাথে ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার সাজ্জাদ রাহাত হোসেন, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনা মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদক গ্রহণের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক প্রতিরোধে সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য গ্রহণ থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচাতে সহায়তা করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: এসো শারদ পাতের প্রতি পথিক, এসো শিউলি বিছান পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ রথে, দলি শাপলা শালুক শতদল, এসো রাঙায় তোমার পদতল, নীল লাবণী ঝরায় ঢল ঢল, এসো অরণ্য পর্বতে, এসো ভাদরের ভরা নদীতে ভাসায় কেতুকী পাতার তরণী, এসো বলাকার রং পালক কুড়ায় বাহি ছায়াপথ সরণে, শ্যামশস্যে কুসুমে হাসিয়া এসো হিমেল হাওয়ায় ভাসিয়া, এসো ধরণীরে ভালোবাসিয়া দূর নন্দন তীর হতে।
1: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার এই কবিতার চিত্রকল্পের অভাবনীয় সৌন্দর্য আর কোমলতা নিয়ে আমাদের সামনে উপস্থিত শরৎকাল। শরৎ যেন সৌন্দর্য আর কাব্যিকতার ঋতু। ভাদ্রে যে ঋতুর শুরু তারই ঢেউ এসে ক্রমশ আশ্বিনে মিশছে, তাই কখনো রোদ ঝলমলে গরম দাহ, কখনো মেঘ, আবার স্বচ্ছ নীল আকাশ। এই বৈচিত্র্যময়তার সাত রঙের সেজে হাজির হয় এই ঋতু। অনন্য এক ঋতুর নাম শরৎকাল, অথচ এবার আশ্বিনের আবহাওয়া কেমন যেন বৈরী। এমন সময়ে এসে দেখা মিলেছে টানা বৃষ্টির আর তপ্ত রোদ্দুরের, যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব কিছু।

ঠিক তাই প্রিয় বন্ধুরা, কিছুকাল আগেও যখন ঢাকা শহর এতটা বিস্তার লাভ করেনি, শহরের বুক ভেদ করে পরিকল্পনাহীন দালান উঠে যায়নি, বাতাসে তখন শরৎকালের মিষ্টি একটা ঘ্রাণ লেগে থাকত। কারণ তখন শহরের এখানে সেখানে বাড়িতে বাড়িতে একটু হলেও বাগান থাকত। বাড়ির দেয়াল ঘেঁষে থাকত শিউলি, শেফালি আর কাঁঠাল চাপার গাছ। শরতের সকালে বাগান জুড়ে বাড়ির আঙিনায় ছড়িয়ে থাকত শিউলি ফুল। শরতের ভাদ্র মাসের শেষাশেষি থেকেই ভোরের বাতাস, সকালের হাওয়া কেমন যেন শিউলি ফুলের মালা জড়ানো থাকত।

0: হ্যাঁ বন্ধুরা, এই গানের সুরের আবহে সেই শরতের স্নিগ্ধ মোহনীয় রূপের কথা স্মরণে রেখে চলুন চলে যাই আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের শিউলি বিছানো অঙ্গনে।
1: আজকের মহানগরের আয়োজনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন
0: এবং আমি রফিকা বিনতে জাহিদ।
1: শান্ত সকলের সূচি শুভ্র শুভেচ্ছা সকলকে। প্রিয় বন্ধুরা, আজ রবিবার, 1980 1433 বঙ্গাব্দ, 4 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 22 রবিউল সানি 1448 হিজরি, আর চলছে শরৎকাল।
0: আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।
1: প্রকৃতির বিশাল সংসারে মানুষ একা নয়, আমাদের চারপাশের গাছপালা, নদী, পাহাড়, পাখি, কীটপতঙ্গ আর অসংখ্য পাখি সবাই মিলে পৃথিবীকে করেছে বৈচিত্র্যময়, সুন্দর ও বাসযোগ্য। অথচ সভ্যতার অগ্রযাত্রায় সবচেয়ে বেশি অবহেলিতদের একটি হল প্রাণীকুল। তাদের কণ্ঠ নেই কিন্তু আছে অনুভূতি, ভাষা নেই কিন্তু আছে ভালোবাসা, মানুষের মতো অভিযোগ করার ক্ষমতা নেই কিন্তু আছে বেঁচে থাকার অধিকার।
0: 1925 সালের সর্বপ্রথম হেনরিক জিম্বারম্যান নামে এক জার্মান লেখক ও প্রকাশক ম্যান্স উইন হুন নামের একটি ম্যাগাজিনে বিষয়টি নিয়ে ভাবনা প্রকাশ করেছিলেন। এরপর 1925 সালে 24 মার্চ জার্মানির বার্লিনে দিবসটি পালন করেন প্রায় 5,000 মানুষ। পরবর্তীতে 1931 সালের ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে 4 অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
1: হ্যাঁ প্রিয় বন্ধুরা, সেই থেকে প্রতি বছর 4 অক্টোবর পালিত হয় বিশ্ব প্রাণী দিবস বা ওয়ার্ল্ড অ্যানিমেল ডে। প্রাণীদের কল্যাণ, অধিকার ও নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এদিনের অন্যতম উদ্দেশ্য। বিশ্ব প্রাণী দিবস আমাদের তাই একটি সহজ শিক্ষা দেয়, মানুষের শ্রেষ্ঠত্ব অন্য প্রাণীর উপর অত্যাচার নয়, বরং দুর্বল ও অবলা প্রাণীর প্রতি দায়িত্ব নেওয়ার ক্ষমতা।
0: তবে এই দিনটি শুধু পোষা প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশের দিন নয়, বরং পৃথিবীর প্রতিটি প্রাণীর প্রতি মানুষের দায়িত্ব স্মরণ করার দিন।
1: বাংলাদেশও প্রাণ বৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, হরিণ, বানর, শুশুক, কচ্ছপ, অসংখ্য পাখি ও সরীসৃপ সবাই আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের অংশ। তাদের রক্ষা করা মানে শুধু একটি প্রাণীকে রক্ষা করা নয়, রক্ষা করা আমাদের বন, নদী, জলাভূমি এবং ভবিষ্যৎ প্রজন্মের পৃথিবীকে, তাই নয় কি বন্ধুরা?
0: হ্যাঁ বন্ধুরা, এই পৃথিবী শুধু মানুষের নয়, এই নীল গ্রহে প্রতিটি প্রাণীরই রয়েছে বেঁচে থাকার অধিকার। আসুন প্রাণীদের প্রতি করুণার চোখে নয়, সহমর্মিতার চোখে তাকাই, কারণ তারা আমাদের পৃথিবীর অতিথি নয়, তারাও এই পৃথিবীর আপন বাসিন্দা। আজকের এই বিশেষ দিনে এই কথাটা সকলকে স্মরণ করিয়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরী উন্নয়ন আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা পর্ব। আছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ। এছাড়া রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালী, এবং শুনব সিনেমার গান। চলুন তাহলে এক এক করে মিলে ধরি আজকের আয়োজন ডালিয়ে।

0: বন্ধুরা, প্রথমেই শুনব আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরে বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন তানিয়া সুলতানা।
1: বিশ্ব শিশু দিবস উপলক্ষে আজ সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় কচি কণ্ঠের আসর। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 7টায়। আর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চস্থ হবে নাটক স্ট্যান্ড আপ কমেডি। এ নাটক পরিবেশন করবে বাংলাদেশ কমেডি ক্লাব। অন্যদিকে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 এর 69তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য স্পুটনিক ফার্স্ট 2026 শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা রাশিয়ান হাউস ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। ধানমন্ডির 7 নম্বর সড়কের 510 নম্বর বাড়ির রাশিয়ান হাউসে আয়োজিত 3 ঘণ্টাব্যাপী অনুষ্ঠান শুরু হবে বিকেল 5টায়। অনুষ্ঠানে আলোকচিত্র প্রদর্শনী, বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা, রাশিয়ার মহাকাশ কার্যক্রম, সনদপত্র প্রদান এবং টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশ পর্যবেক্ষণ করা হবে। আর ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্তিনেলের একক শিল্প প্রদর্শনী আয়োজন করেছে আলিওয়াস ফ্রসেস দ্য ঢাকা। ধানমন্ডির 26 মিরপুর রোডে প্রতিষ্ঠানটির গ্যালারি জুমে আয়োজিত কৌতূহলের জগৎ শীর্ষক এ প্রদর্শনীতে শিল্পীর 30টি নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে, যেগুলো পর্যবেক্ষণ, আবেগ, স্মৃতি এবং দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতা থেকে নির্মিত। প্রদর্শনী চলবে আগামী 9 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা দর্শকের জন্য খোলা থাকবে প্রদর্শনী। এছাড়া ধানমন্ডির 4 নম্বর সড়কের 21-এর এ নম্বর বাড়ির শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে শিল্পী মাসুদ চৌধুরীর কল্পনায় আমাদের গ্রহ শীর্ষক তৃতীয় একক চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী আগামী 6 অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ওদিকে জ্যোৎস্না মাহবুব, হোসনে বানু ছোটন, জেসমরিন হক, মণি দীপা দাশগুপ্ত, মুক্তি ভৌমিক, ফাহমিদা এনাম কাকুরি এবং নার্গিস আক্তার পুনম দেশের প্রতিভাবান এই 7 নারী শিল্পীর চিত্রকর্ম নিয়ে আকাশ মাটি জল শীর্ষক প্রদর্শনী চলছে লালমাটিয়ার ভূমি গ্যালারিতে। এই প্রদর্শনী 9 অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে সবার জন্য। আর লালমাটিয়ার জি ব্লকের 9-এর 3 নম্বর বাড়িতে কলাকেন্দ্রে চলমান শিল্পী তৌফিকুর রহমানের একক ভাস্কর্য ও ড্রয়িং প্রদর্শনী রেখা গড়ন ও স্থিতির সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী 5 অক্টোবর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। সবার জন্য খোলা থাকবে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বন্ধুরা, সময় থাকলে স্বজন প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন এইসব আয়োজন থেকে। আজকের ঢাকা আজ এ পর্যন্তই।
2: প্রিয় বন্ধুরা, শুনলাম আজকের ঢাকা।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
2: কাজী শুভ এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তার আসল নাম কাজী আশিকুর রহমান শুভ। বরিশালের বিজয়পুরে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব থেকেই গান ও গানের মধ্যে তিনি বেড়ে উঠেছেন। গানে তার দীক্ষা শুরু হয় বাবার হাত ধরে এবং প্রথমে তবলা শেখার মাধ্যমে। পরে বড় ভাই কাজী আতিকুর রহমানের কাছ হতে অনুপ্রাণিত হন গান গাইবার জন্য। শোনাবো শুনছনিকো এই গানটির মাধ্যমে তিনি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
0: বন্ধুরা, এবারের পর্ব প্রিয়মুখ। আজকের প্রিয়মুখের পর্বে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী কাজী শুভ। আজ তার সাক্ষাৎকার গ্রহণ করছেন সজীব দত্ত।
3: আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে এসেছেন সময়ের জনপ্রিয় মুখ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাজী শুভ। চলুন আমরা অতিথির সঙ্গে কথা বলি। শুভ ভাই, কেমন আছেন? বেতারে স্বাগত আপনাকে।
4: আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আপনাকেও ধন্যবাদ।
3: আপনার যে শ্রোতা বন্ধুরা রয়েছেন যারা সারা দেশ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, পাশাপাশি বাংলাদেশ বেতারে অ্যাপের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রয়েছেন, এই বিপুল যে শ্রোতা গোষ্ঠী, সব শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন শুরুতে?
4: শুরুতে একটা কথাই বলতে চাই, আমরা ভালো থাকতে চাই সামনের দিনগুলোতে।
3: গান নিয়ে আমাদের পথ চলা, কাজী শুভকে মানুষ চেনে গানের মাধ্যমেই। গানকে টনিকও বলা হয় এবং গানকে বলা হয় পরম বন্ধুও। এই যে গানের মাধ্যমে, সুরের মাধ্যমে এই এত দর্শক শ্রোতার মাঝে পৌঁছে যাওয়া, কাজী শুভ নিজেকে কি মনে করেন, কতটুকু প্রাপ্তি তার এই গান নিয়ে?
4: আমার কাছে মনে হয় যে আমি যা চেয়েছি তার চেয়েতে অনেক বেশি পেয়েছি, কারণ একটা সময় এখন যেখানে আছি এটা এক সময় স্বপ্ন ছিল, স্বপ্নটা বাস্তবে পরিণত হয়েছে এবং সেটা ওই যে চাওয়ার চাইতে বেশি পেয়েছি।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের জীবনে স্বপ্ন দেখা জরুরি, আর সেই স্বপ্নের পথে যখন হেঁটে যাওয়া হয় সত্যিকার ভাবে, তখন একজন কাজী শুভর মতো এভাবে বলা যায়, আমি যে স্বপ্ন দেখেছিলাম ঠিক স্বপ্নের চাইতেও আরো বেশি পেয়েছি। এই পাওয়া অব্যাহত থাকুক এবং আমাদের স্বপ্ন দেখাও চলুক অবিরাম। কাজী শুভ ভাই, বর্তমান ব্যস্ততা একটু বলবেন।
4: বর্তমান ব্যস্ততা এই মুহূর্তে যেরকম নতুন নতুন গান রেডি করছি সামনে রিলিজের জন্য, এবং সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, ফেসবুক বলি, সেগুলোতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজস্ব কন্টেন্টগুলোকে সেখানে রিলিজ করা, এবং পাশাপাশি অন্যান্য প্রোডাকশন হাউসের জন্য টুকটাক গান তৈরি করছি।
3: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গীত জীবন শুরুর গল্পটা একটু সংক্ষেপে যদি আমরা শুনতে চাই আপনার কাছে।
4: শুরুটা যদি বলি, আসলে আমার ফ্যামিলিতেই গান বাজনার একটা পরিবেশ ছিল, তো ছোটবেলা থেকেই গান বাজনার পরিবেশের মধ্যেই বড় হয়েছি। আব্বা গান করতেন, বড় বোন গান করতেন, তো বাসায় একজন তবলা বাদক দরকার ছিল সঙ্গত করার জন্য। তো আমারও তবলার প্রতি একটা প্রচণ্ড রকম একটা আগ্রহ ছিল, তো প্রাতিষ্ঠানিকভাবে আমি তবলা শিখি এবং অনেকদিন স্টেজে বাজাই। কিন্তু পরবর্তীতে যখন স্কুল কলেজে অনুষ্ঠান হতো, তো তখন টিচাররা, স্যার ম্যাডামরা প্লাস আমার বন্ধুরা, তারা খুব বলতো যে শুভ তুই গান কর। তো আমিও আড্ডার ফাঁকে মাঝে মধ্যে গান করতাম, তো ওরা তখন আমাকে খুব উৎসাহ দিত, শুভ তুই তবলা বাজাস ঠিক আছে কিন্তু গানও কর পাশাপাশি। তো এই উৎসাহটা আমাকে প্রচণ্ড রকম মানে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এবং তারপরে আস্তে আস্তে আমি খুলনাতে ছিলাম, তখন বাবা চাকরি করতেন সেই সূত্র ধরে, তো খুলনাতে এরকম টুকটাক মাঝে মাঝে স্টেজে গান গাওয়ার চেষ্টা করতাম, পাশাপাশি আবার তবলার এর জন্য পারফর্ম করতাম, তবলারও স্টেজ প্রোগ্রাম করেছে অনেক। এরপরে যখন আমি ঢাকাতে আসি, ঢাকাতে আসার পরে দেন আমার, আমি যদি বলি স্টার্টিংটা, একটা সময় ধানমন্ডি 8 নম্বরে প্রচুর আড্ডা দিতাম, গলা ছেড়ে গান গাইতাম গিটার বাজিয়ে। তো সেখানে আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই শহীদ ভাই, শহীদ ভাইয়ের সাথে পরিচয়, এবং ওনার যে ব্যান্ড দূরবীন ব্যান্ড, সেই ব্যান্ডে উনি আমাকে ইনভাইট করলেন যে শুভ তুমি যেহেতু ফোক করো, সো তুমি আমার ব্যান্ডে আসো। এরপরে আমি দূরবীন ব্যান্ডে জয়েন করা, তারপরে আস্তে আস্তে ঢাকাতে বিভিন্ন জায়গায় টুকটাক স্টেজ শো করা, দূরবীনের সাথে বিভিন্ন প্ল্যাটফর্মে টিভি লাইভ বিভিন্ন জায়গায় পারফর্ম করা আস্তে আস্তে। দেন আমি 2009 সালে আরফিন রুমির ফিচারিংয়ে একটা ফুল অ্যালবাম আমার হয় সাদামাটা, এটা আমার প্রথম অ্যালবাম। তারপরে ওই প্রথম অ্যালবামের যদি বলি বেশ কিছু গান, এর মধ্যে উল্লেখযোগ্য শোনাবো শুনশুনিগো, এটা আমার টার্নিং পয়েন্ট আমি বলবো। এরপর থেকে এই পথ চলা শুরু হচ্ছে, মানে শর্টকাটে বললাম আর কি।
3: বাহ, অনেক ধন্যবাদ। আমি যেতে চাচ্ছিলাম সেই পয়েন্টে, আপনি নিজেই বলে দিয়েছেন এই গানটা টার্নিং পয়েন্ট। আমাদের জীবনে থাকে একজন সঙ্গীত শিল্পীর কোন একটি গান যেটি তাকে নতুন মাইল ফলকে নিয়ে যায়, তাই না? তো যেহেতু সেই শোনাবো নিয়েই এত কথা, সাদামাটা অ্যালবাম নিয়ে কথা, শোনাবো দুটো লাইন যদি আমাদের শ্রোতাদের শোনান আজকে।
4: অবশ্যই, এই গানটি শ্রদ্ধেয় প্রয়াত খালেক দেওয়ান সাহেবের কথা অসুর এবং আরফিন রুমির কম্পোজিশন ছিল। সাড়ে 3 হাত মাটির ঘরে বাসর

0: অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ফিরে গেলাম সেই সময়ে, সেই সাদামাটা অ্যালবাম যখন প্রকাশিত হয়েছিল, এবং সেই কাজী শুভ যে কিনা নতুনভাবে আরও বিস্তৃত পরিসরে তাকে জানান দেয় এবং লক্ষ কোটি শ্রোতার হৃদয়ে কাজী শুভ নামটি গেঁথে যায়। কাজী শুভ তার সঙ্গীতের মাধ্যমে, তার সুরের মাধ্যমে জয় করে চলেছেন শ্রোতা দর্শকদের হৃদয়। আপনি তো গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে গেছেন, তাই না? একটু বলবেন কি দু একটা জায়গা?
1: হ্যাঁ, যদি উল্লেখযোগ্য বলি, এর ভিতরে আমি আমেরিকাতে শো করেছি, ক্যানাডাতে শো করেছি, সুইজারল্যান্ড, জার্মানি, এরপরে ইভেন আমি সৌদিতেও শো করেছি। এরকম অনেক দেশের বাইরে অনেক দেশেই শো করেছি এবং সেখানেও কোনো পার্থক্য মনে হয়নি। সেখানকার বাঙালি যারা অডিয়েন্স সত্যি অসাধারণ, সে মনে হচ্ছে যে আমি বাংলাদেশেই আছি।
0: যেখানেই বাংলা, বাঙালি, বাংলা ভাষাভাষী মানুষ, সেখানেই যেন পৌঁছে গেছে চেনাই স্বদেশী সুর, তাই না? আপনার কোনো মজার ঘটনা আছে? নিশ্চয়ই রয়েছে।
1: সত্যি বলতে কি, বেশি ভালো লাগে যেটা, যে প্রবাসীরা যারা আছেন, ওনারা যখন বাংলাদেশের একজন শিল্পীকে পান, তার পছন্দের শিল্পী, সে ওখানে ইউটিউবে বসে এই শিল্পীটার গান শুনছেন, সেই মানুষটাকে সামনে পেয়েছেন, তাদের এক্সাইটমেন্ট দেখলেই মানে মনটা ভরে যায়। সত্যি বলতে যে কেউ অনেকেই আসছেন হোটেলে একটু দেখা করতে চাচ্ছেন, বা গিফট নিয়ে আসতেছেন, বা স্টেজের সামনে এসে তাদের যে কি আনন্দ, মানে একটু ছবি তোলার জন্য সে যে কি আগ্রহ, মানে এটা দেখলেই না মন ভরে যায়। এবং মনেই হয় না যে আমি, বরঞ্চ এখানকার চেয়ে তো ওখানকার ফিলিংস আরো বেশি অডিয়েন্স।
0: আপনার একটু নিজের কথা শুনতে চাই, পরিবারের কথা শুনতে চাই, নিজের ভালো লাগা মন্দ লাগার কথা একটু শুনতে চাই।
1: ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আছি, আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়েটাও ও গান শিখছে, আমি চাই ও গান করুক।
0: পূর্ণতা, রাইট?
1: রাইট, পূর্ণতা, ও ক্লাসিক্যাল শিখছে, ওর যেটা ভালো লাগে সে ও সেটাই করবে। গো গান ম্যান্ডেটরি না, গান সে করুক, আমি চাই। একটা বিষয়ে আমি একটু মেনশন করতে চাই, এটা একটা মেসেজও এক ধরনের যদি বলতে পারেন, যে এই যে সে গান শিখছে, এটা কিন্তু তাকে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, তার স্কুলে হোক বা কর্মক্ষেত্রে হোক, ভবিষ্যতে যে কোনো জায়গায়, তাকে কিন্তু আলাদা একটা সম্মান দিবে।
0: এটি যথার্থই বলেছেন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকা, এটির একটি আলাদা গ্রহণযোগ্যতা।
1: হ্যাঁ, ওখানে 10 জন থাকলে সে কিন্তু সবার চেয়ে আলাদা হয়েই থাকবে, আলাদা একটা সম্মান সে পাবে। আমি আমি শুধু এতটুকুই চাই।
0: আপনার যে সঙ্গীতের সঙ্গে পথ চলা, একটি সুদীর্ঘ সময় আপনি পার করেছেন, অদ্যাবধি চলছে না এই সঙ্গীত নিয়ে, ভবিষ্যৎ কি পরিকল্পনা আপনার আছে?
1: আমার একটাই পরিকল্পনা, সেটা হচ্ছে আমি ভালো কাজ, মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করে যেতে চাই, সেটা যে কোনো ক্ষেত্রে, আমার গানের ক্ষেত্রে হোক বা সামনে যে কোনো ক্ষেত্রে।
0: সিনেমায়ও তো আপনি প্লেব্যাক করেছেন,
1: রাইট?
0: আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আজকের বাড়ি যাবার বেলায় আরো দুটো লাইন কোন একটি গানের।
1: আর একটা গান গাইছি, এটা জাহিদ আকবর ভাইয়ের লেখা, আমার সুর করা ছিল, রাকিবের মিউজিক ছিল, মন পাজর।

0: অনেক ধন্যবাদ শুভ ভাই, আপনাকে চমৎকার আড্ডা আমরা আজকের প্রিয়মুখ পর্বে দিলাম, তার জন্য শুভকামনা জানাচ্ছি। আপনার সুন্দর আগামী কর্মময় সাফল্য মণ্ডিত হোক এমনটাই প্রত্যাশা।
1: অবশ্যই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ বেতারকে এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য। শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ভালো বাংলা গানের সাথেই থাকুন, আমাদের জন্য দোয়া করবেন।
0: আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাজী শুভ। আগামী পর্বে অন্য কোন নতুন বন্ধুকে নিয়ে আপনাদের মুখোমুখি হব এই ধারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।
2: শুনলাম প্রিয় মুখের প্রিয় কথা।
3: ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের এই প্রিয় মহানগরী ঢাকা। প্রিয় বন্ধুরা, নগর পাঁচালী পর্বে আমরা এবারে শুনব শাহবাগ এলাকার ইতিহাস। প্রতিবেদনটি প্রস্তুত করেছেন অদ্বৈত মারুত আর পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
2: বন্ধুরা, যান্ত্রিক এই ঢাকার ইট পাথরের ভিড়ে একটু থামলে শিউলি ঝরা ভোরে ইতিহাসের সুবাসে মরানো যে নামটি আমাদের মানসপটে ভেসে ওঠে তা হল শাহবাগ। একটি মোড় বা কয়েকটি প্রতিষ্ঠানের আবর্তে এই এলাকাকে সীমাবদ্ধ ভাবলে এর আসল রূপটি ধরা পড়ে না, কারণ মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক যুগ এবং পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও গণ আন্দোলনের ইতিহাসের সাথে শাহবাগ এমন এক সুতোয় গাঁথা যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে অজস্র স্মৃতি, জনপদ গড়ে ওঠার অসংখ্য গল্প আর পরিবর্তনের দীর্ঘ পথ পরিক্রমা। আজকের আয়োজনে আমরা ফিরে তাকাব শাহবাগ নামকরণের ইতিহাসের দিকে। বন্ধুরা, মোগল শাসনামলে বিশেষ করে সুবাদার ইসলাম খান চিশতির আমল থেকেই মূলত আজকের এই ঢাকা মহানগরী ও তার আশেপাশের অঞ্চলগুলোর গোড়াপত্তন হয়। সেকালে আজকের এই ভূখণ্ডের একটি অংশের নাম ছিল ফার্সি শব্দে বাগি বাদশাহী, যার বাংলা অর্থ দাঁড়ায় রাজাদের বাগান। মোগল রাজদরবারের অভিজাত কর্মকর্তা ও বাদশাহী পরিবারের বিনোদন এবং সবুজ প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য এটি ব্যবহৃত হতো। কালের বিবর্তনে লোকমুখে ফার্সি বাগি বাদশাহী নামটি সংকুচিত হতে হতে রূপান্তরিত হয় শাহবাগে, যেখানে শাহ অর্থ রাজা আর বাগ অর্থ বাগান। শ্রোতাসঙ্গীরা, মোগল সাম্রাজ্যের পতনের পর এবং সুবা বাংলার রাজধানী স্থানান্তরিত হলে ঢাকা তার জৌলুস হারাতে থাকে আর অযত্ন অবহেলায় পড়ে থাকা শাহবাগের সেই বাদশাহী বাগান ও রাজকীয় ভূমি রূপ নেয় এক নিস্তব্ধ প্রান্তরে। ১৯ শতকের মধ্যভাগে ব্রিটিশ শাসনামলে নতুন ঢাকার পত্তন হলে শাহবাগ তার হারানো পরিচিতি ফিরে পেতে শুরু করে। ওই সময়েই মূলত ঢাকার নবাব পরিবারের উত্থান ঘটে এবং শাহবাগ অঞ্চলটি তাদের হাত ধরে এক নতুন আভিজাত্য লাভ করে। ১৮৬৮ সালে নবাব আব্দুল গনি তাঁর জমিদারির দায়িত্ব অর্পণ করেন পুত্র খাজা আহসানুল্লাহর উপর। খাজা আহসানুল্লাহ তাঁর অবসর সময় কাটানোর জন্য এবং একটি নান্দনিক বাগানবাড়ি তৈরির পরিকল্পনা করেন। ব্রিটিশ জজ গ্রিফিথের কাছ থেকে জমি ক্রয়ের মাধ্যমে ১৮৭৩ সালে এই অঞ্চলে বাগানবাড়ির নির্মাণ কাজ শুরু হয়। পুরনো দলিলে এই এলাকা মহল্লা সুজাতপুর নামেও পরিচিত ছিল। প্রায় ২০০ বিঘা আয়তনের এই বিশাল পরিসরে গড়ে তোলা হয় চমৎকার সব প্রাসাদ, সারি সারি দেশি বিদেশি ফুলের ও ফলের বাগান এবং একটি ব্যক্তিগত চিড়িয়াখানা। হ্যাঁ বন্ধুরা, খাজা আহসানুল্লাহ তাঁর প্রধান প্রাসাদটির নাম রাখেন ইশরাত মঞ্জিল। মোগল আমলের ঐতিহাসিক বাগি বাদশাহী নামের স্মৃতিকে পুনরুজ্জীবিত করতেই মূলত এই পুরো এলাকাটি পুনরায় শাহবাগ নামে পরিচিতি লাভ করে। পরবর্তী সময়ে ১৯০২ সালে নবাব স্যার খাজা সলিমুল্লাহ শাহবাগের উত্তর দিকে তাঁর বোন পরিবানুর স্মরণে গড়ে তোলেন অপরূপ সুন্দর পরিবাগ। এই বাগানবাড়ির চত্বরেই ছিল একদা সুপরিচিত জিমখানা ক্লাব এবং ঘোড় দৌড়ের রেসকোর্স ময়দান, যেখানে ১৯ শতকের ষাটের দশক থেকে শুরু করে ব্রিটিশ ও নবাব পরিবারের উচ্চ পদস্থ ব্যক্তিরা বিনোদন উপভোগ করতেন। প্রিয় সঙ্গীরা, ১৯৪৭ সালে দেশ ভাগের পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানীতে পরিণত হলে শাহবাগের ভূদৃশ্য ও অবকাঠাময় বড় ধরনের পরিবর্তন দেখা যায়। তৎকালীন অভিজাত শ্রেণী, সরকারি কর্মকর্তা এবং পাকিস্তান ভ্রমণে আসা উচ্চ পদস্থ অতিথিদের আবাসন সংকট দূর করতে পূর্ব পাকিস্তান সরকার শাহবাগের নবাব পরিবারের ঐতিহাসিক ইশরাত মঞ্জিল চত্বরে একটি আধুনিক মানের হোটেল নির্মাণের সিদ্ধান্ত নেয়। ব্রিটিশ স্থপতি এডওয়ার্ড হিগস ও রোনাল্ড ম্যাককোনেলের নকশায় নির্মিত হয় সেই বিখ্যাত হোটেল শাহবাগ। ইট পাথরের এই আধুনিক নগরায়ণের ভিড়ে শাহবাগ কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ড বা মোড় নয়, এটি আমাদের অস্তিত্বের ঠিকানা, আমাদের আত্মগৌরবের এক জীবন্ত দলিল।
4: বন্ধুরা, সময় এখন সঙ্গীতের, শুনব সিনেমার গান, শিল্পী সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীর কণ্ঠে, ছবির নাম দারুচিনি দ্বীপ।

0: প্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের পথ ধরতে হবে। তবে বিদায়ের আগে যেটি বলতে চাই, বর্তমান সমাজে কিশোর গ্যাং এক উদ্বেগজনক সামাজিক সমস্যা হিসেবে আমাদের মাঝে দেখা দিয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত কিশোরদের বিভিন্ন দল বা গ্যাং তৈরি হয়ে উঠছে, যা সমাজে অস্থিরতা ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছে। এই কিশোর গ্যাং যারা করছেন, তারা কিন্তু আমার, আপনার, আমাদেরই সন্তান। সুতরাং এই কিশোর গ্যাং থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হলে এবং আমাদের কিশোরদেরকে সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে তোলার জন্য, তাদেরকে সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য প্রথমেই যে বিষয়টি প্রয়োজন, সেটি হচ্ছে পারিবারিক সচেতনতা। আমাদের প্রত্যেকটি পরিবারের উচিত, যারা গার্ডিয়ান আছেন তাদের খেয়াল রাখা উচিত, সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছু খেয়াল রাখা। আসুন আমরা সম্মিলিত সচেতনতায় আমরা কিশোর গ্যাং কালচার থেকে আমাদের সমাজকে মুক্ত করতে পারব।
1: বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ
0: এবং আমি মোহাম্মদ জসিমউদ্দিন,
1: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় হাফিজা আক্তার, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
2: এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনায়ও এদেশের অপার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার তাঁর সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নিশ্চয়তা দেবে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে জাতীয় অগ্রগতির অন্যতম চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই জনমিতিক সুবিধা কাজে লাগাতে সরকার ভাষাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তিগত রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। আইনি বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বিবাহ, বহু বিবাহ প্রতিরোধ সহজ হবে। তিনি গতকাল রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহার বিধি এবং প্রাসঙ্গিক বিষয়ে দেশীয়শক 10 দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনকালে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বৈবাহিক সম্পর্কের তথ্য সমন্বিত ডাটাবেজে সংরক্ষিত থাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য একটি অশুভ সংকেত হিসেবে দেখা দিয়েছে, যা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। তিনি গতকাল রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত দ্বিতীয় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল 2026-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিয়মিত আয়োজন করা হলে এই ধরনের মিডিয়া কার্নিভাল সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চায় শিক্ষার্থীদের সহায়তা করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লোরের একটি বহর গতকাল দুপুরে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটেলিয়ান, এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1122 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে 6 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন মোট 1608 জন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় শেষ হচ্ছে আজ। নির্বাচন কমিশন ইসি গতকাল এ তথ্য জানায়। ইসির তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার এবং বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। ইয়েমেনি বাহিনী সানা সহ হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের দুটি নগরীতে বিমান হামলার খবর নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে আজ ভোরে হুতি নিয়ন্ত্রিত রাজধানীতে প্রথম হামলার খবর প্রকাশিত হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র একটি সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে জানান, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী সানা ও সাদা নগরীতে সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের হামলার লক্ষ্যবস্তু করে।
খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে নিগার সুলতানার নেতৃত্বে গতরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশের মেয়েরা। আগামী 9 অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার নারী দলের মধ্যে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান, সবার আগে বাংলাদেশ।

0: স্বাগতম জানাচ্ছি বর্তমান সরকারের নির্বাচন ইশতেহার ও উন্নয়ন ভিত্তিক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান সবার আগে বাংলাদেশে। বাংলাদেশ আমাদের স্বপ্ন, আমাদের সম্ভাবনা এবং আমাদের ভালোবাসার শেষ ঠিকানা। দেশের মানুষের প্রত্যাশা, অঙ্গীকার এবং উন্নয়নের পথ চলা নিয়ে আজকের আমাদের এই বিশেষ আয়োজন। যেমনটি বলছিলাম, বাংলাদেশকে নিয়ে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত হতে দেখতে চাই, দৃশ্যমান হতে দেখতে চাই এবং সেই লক্ষ্যেই এই সরকার যে কাজগুলো করছে, সেই কাজগুলোতে দেওয়া নির্বাচনী ইশতেহারে যে কথা দেওয়া হয়েছিল, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হচ্ছে, সরকারের উন্নয়ন কার্যক্রমের ফলে মানুষের জীবন কতটা পাল্টে যাচ্ছে কিংবা কোন কোন ক্ষেত্রে রয়েছে অগ্রগতি এবং আরো নতুন কাজের সুযোগ, সেসব নিয়ে আজকের আমাদের এই বিশেষ আয়োজন। দর্শক শ্রোতা, আজকের এই বিশেষ আয়োজনে বাংলাদেশ বেতারে আমাদের সাথে অতিথি হয়ে যুক্ত হয়েছেন এ কে এম সেলিম রেজা হাবিব, এমপি ও সভাপতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের এই আয়োজনে। শুরুতে যেটি বলছিলাম কিংবা আমাদের আসলে এই আয়োজনের যেটি শিরোনাম আমরা নির্ধারণ করেছি, সবার আগে বাংলাদেশ, এটি তো আসলে বিএনপির একটা বহুল প্রচলিত শব্দ কিংবা একটি লাইন, মানে যেটি আমরা বিএনপিকে দেখেছি নির্বাচনী প্রচারণার সময় কিংবা নির্বাচনী ইশতেহারেও তারা এটি বারবার ব্যবহার করেছে। তার মানে বিএনপি বলার চেষ্টা করেছে পৃথিবীর সবকিছুর আগে বাংলাদেশ থাকবে, অর্থাৎ সবার আগে আমরা বাংলাদেশের স্বার্থ নিয়ে চিন্তা করব। এই স্বপ্নটা আসলে আপনারা কখন থেকে দেখা শুরু করেছেন?
1: এই স্বপ্নটা কথা যদি বলি, এই স্বপ্নটা তো 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই এই সবার বাংলাদেশ, এই আকাঙ্ক্ষা থেকেই তো বাংলাদেশ নামক এই ভূখণ্ডের জন্ম হয়েছে এবং আমাদের একটা লাল পতাকা পেয়েছে, একটা ভূখণ্ড পেয়েছে, একটা সংবিধান পেয়েছে। সেই সময় আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে, তিনি সেদিন বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে পেরেছিলেন। এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি আবার 7 নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে জনগণ তাকে আবার বন্দী অবস্থা থেকে মুক্ত করলেন এবং পরবর্তীতে 1977 সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। তিনি দায়িত্বভার গ্রহণ করে কিন্তু যে সবার আগে বাংলাদেশ, যেটি হয়তো এখন আমাদের প্রিয় যে নেতা তারেক রহমান স্লোগান আকারে সামনে এনেছেন,
0: ভীষণ জনপ্রিয় স্লোগান,
1: সেটি কিন্তু আকাঙ্ক্ষা তখনও কিন্তু সবার আগে বাংলাদেশই ছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে যেখানে দুর্ভিক্ষ ছিল, যেখানে আইন শৃঙ্খলা একেবারে চরম অবনতি ছিল, সেই অবস্থা থেকে উনি খুব দ্রুত সময়ের মধ্যে দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং আইনের শাসন তিনি প্রতিষ্ঠিত করেছিলেন।
0: এই জায়গাটিতে যদি আমি একটু আসি, মানে আপনি 71 থেকে যে কথাটি বলছিলেন, মানে সেই সময় থেকে আসলে সবার আগে বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এখন 2026 সালে এসে আমরা এই নির্বাচনটিকে, আমরা দীর্ঘদিন পরে আসলে বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচন বলার সুযোগ পেয়েছি। সেই নির্বাচনের মধ্য দিয়ে যখন তারেক রহমান নির্বাচিত হয়েছেন এবং বিএনপি দল ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এখন দেশ পুনর্গঠনের কাজ করছি বলে বলার চেষ্টা করছি, সেই জায়গাটিতে নিঃসন্দেহে অন্যরকম বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে, সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রাজনৈতিক যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা হাঁটছি, গণতান্ত্রিক যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা হাঁটছি, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
1: আমি সেটাই বলছি যে আমাদের প্রিয় তারেক রহমান, আপনার জানেন দীর্ঘ নির্বাসিত জীবনে ছিলেন, তিনি নির্বাসনে থেকেই তিনি দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য এবং দেশের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি সেখানে বসেই কাজ করেছেন এবং সেখান থেকে কিন্তু তিনি এই স্লোগানটা দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ। এবং তারই ফলশ্রুতিতে এই 5ই আগস্টের স্বৈরাচারের পালন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ 2/3 মেজরিটি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সেই সুযোগ দিয়েছে। আমরা রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে আমাদের যে 31 দফা যে কর্মসূচি, পরবর্তীতে আমাদের একটি নির্বাচনী ইশতেহার ছিল, আপনারা জানেন যে সেই ইশতেহার বা 31 দফা কর্মসূচির আলোকে আমরা জনগণকে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, যেগুলো অনেকেই সেই সময় তুচ্ছতাচ্ছিল্য করেছিল সেই প্রকল্পগুলো নিয়ে, কিন্তু এটা আমরা মানে গর্বের সঙ্গে বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা জনাব তারেক রহমান ভোটারদের ভোটের কালির দাগ মুছার আগেই কিন্তু বেশ কিছু তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। এর মধ্যে প্রথম হচ্ছে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করে, জানেন একমাত্র একসময় আমাদের বেগম খালেদা জিয়া 91 থেকে 96 সালে এই কাজটি করেছিল, এরপরে তারেক রহমানের নেতৃত্বে এসে এটা করেছে। এরপরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তারপরে ইমাম মুয়াজ্জিনদের ভাতা, স্বাস্থ্য কার্ড, নানা কর্মসূচিগুলো আমরা এই করেছিলাম। সেগুলো সর্বোপরি যেটা সবচেয়ে বড় কথা বলবো যে তিনি একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেছেন। নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত যে কোনো পক্ষ থেকে, মিডিয়া থেকে কোনো রকমই হয়নি যে তাদের উপর কোনোভাবে হস্তক্ষেপ করা। মুক্ত গণতান্ত্রিক চর্চা বলতে যা বোঝায় তিনি এটা দিয়েছেন, এবং এটা দেওয়ার মাধ্যমেই এই যে সবার আগে বাংলাদেশ, তো বাংলাদেশে করতে গেলে সবারই দরকার আছে। সেখানে যদি মুক্তভাবে কেউ আমার সমালোচনা করতে না পারে তাহলে তো আমি মুক্ত সবার আগে বাংলাদেশ কথা তো আমি বলতে পারবো না।
0: এবং এই পরিবর্তনটা কিন্তু আমরা প্রধানমন্ত্রী মোদীতে ভীষণ ভাবে পরিলক্ষিত করতে পারছি, ওনার সাদা মাটা জীবনযাপন
1: থেকে। উনি পরিবর্তনটা সবচেয়ে বড় কথা হলো যে কোন উনি কোন আদেশ নির্দেশ ফরমান জারি করে কিন্তু এই পরিবর্তন গুলো আনছে না। আপনারা দেখবেন যে কোনো পরিবর্তন উনি নিজে করে উনি শুরু করছেন। রাষ্ট্রের কর্তা যারা থাকেন তারা ফরমানের মাধ্যমে বাস্তবায়ন করেন, নিজেরা করেন না কিন্তু অন্যকেও, কিন্তু উনি নিজে করে অন্যদেরকে করতে উৎসাহিত করছেন, অথবা বলতে পারেন অনেক ক্ষেত্রে বাধ্য করছেন।
0: যে সময়টাতে আপনার আসলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন নির্বাচিত হবার পর, সেই সময়টাতে চ্যালেঞ্জ পাহাড় সম ছিল, এবং আপনাদের

0: একটি দেশের চালিকা শক্তি হচ্ছে সমস্ত তার যে সাংবিধানিক ইনস্টিটিউশন গুলো, এটা মানে সমস্ত জায়গাকে কিন্তু তারা একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এই একটা ভঙ্গুর অর্থনীতি প্রত্যেকটা ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশনের মধ্যে দাঁড়িয়ে এবং যেখানে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যেখানে স্বৈরাচার বসে আছে তাদেরকে নিয়ে একটা পরিবর্তনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া যে কত বড় চ্যালেঞ্জ, এটি যারা নির্মোহভাবে রাজনীতি করেন, যারা বিশ্লেষক বা যারা দেশকে নিয়ে ভাবেন বা গণতন্ত্র বা রাষ্ট্রের সামাজিক কাঠামো নিয়ে ভাবেন,
1: আপনি যে উদাহরণগুলো দিচ্ছিলেন সেগুলোই সেটার প্রমাণ। জনগণের সরকার জনগণকে নিয়ে থাকার চেষ্টা করছে এই সরকার, সে লক্ষ্যেই বিএনপি সেই নির্বাচন ইশতেহারটি দিয়েছিল। সেই ইশতেহার নিয়ে আপনার জায়গা থেকে একটু স্থানীয় সরকার পর্যায়ে কিংবা বিএনপি তৃণমূল পর্যায়ে কি ধরনের উন্নয়নের নতুন আপনারা কোন ধরনের প্রকল্প নিয়েছেন কিনা?
0: দেখেন, ডেফিনেটলি, কারণ হচ্ছে যে বাংলাদেশের মূল হচ্ছে বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমজীবী মানুষ। তো স্বাভাবিকভাবেই বিগত বছরগুলোতে স্বৈরাচারের আমলে মেগা প্রকল্প গ্রহণ করেছে মেগা দুর্নীতি করার কারণে। জনগণের যে তৃণমূলের যে উন্নয়ন, সেটা আপনি রাস্তাঘাট বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, ন্যায় বিচার বলেন, কোনটাই ছিল না। সমস্ত জায়গায় অনিয়ম দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। এরকম একটা পরিস্থিতিতে এসে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য সীমিত সামর্থ্য নিয়ে আমাদের প্রিয় নেতা যেভাবে তিনি সকল ক্ষেত্রে দৃষ্টি দিয়েছেন, আজকে যদি আপনি গ্রাম বাংলার দিকে লক্ষ্য করেন যে দেখবেন যে স্বাস্থ্যখাতে একটা পরিবর্তন এসছে, তাতে আসা সম্ভব না কিন্তু এসছে। আমরা চেষ্টা করছি, সবাই আমরা চেষ্টা করছি, উনি ওনার নির্দেশ অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। একইভাবে গ্রামীণ অর্থনীতি বলেন, কৃষিতে আমাদের সারের যে ক্রাইসিস, সারে কিন্তু ক্রাইসিস নাই, কিন্তু মিডিয়া নানাভাবে চেষ্টা করছে যে সারে একটা ক্রাইসিস আছে। এখন ক্রাইসিস যখন নাই বলছে যে বিতরণের সমস্যা রয়েছে। এখন বিতরণের বিষয়ে যে আমরা যদি আমরা তেলের কথা বলি, আমরা গ্যাসের কথা যদি বলি, এই যে একটা সারা দুনিয়া জানে যে তেলের ক্রাইসিস যেটা, এটা তো বাংলাদেশের সৃষ্টি না, এটা একটা বৈশ্বিক সমস্যা। এটা সারা দুনিয়াতেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, ক্রাইসিস আছে। কারণ হচ্ছে যে নিরাপদ চলাচলের যে রুটগুলো সেগুলো এই যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। তো এটা নিয়ে তো সবাই এর মাঝেও যেভাবে আমাদের প্রধানমন্ত্রী এগুলো সব দিক সামাল দিচ্ছেন, তো আমি তার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে খুব আশাবাদী যে তার নেতৃত্বে বাংলাদেশের সকল ক্ষেত্রে এগিয়ে যাবে। এবং এটি দেখবেন যে এটা তো আমাদের মাত্র আজকে মানে 7 মাসে আমরা পার করলাম। একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে তো তার 6 মাস তো আতুল ঘরের গন্ধই যায় না গায়ের থেকে। তো শুধু একটা সরকার 7 মাসের ভিতরে যে পরিবর্তন, দৃশ্যমান পরিবর্তন এনেছে, সেটি আইন শৃঙ্খলা বলেন, সেটা বিচার বিভাগ বলেন, সেটা উন্নয়ন বলেন, কৃষি ক্ষেত্রে বলেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তনের হাওয়া লেগেছে। তো যেখানে সেটা সবচেয়ে বড় যেটা আমরা প্রতিবন্ধকতা ফেস করছি, সেটা হলো যে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচাররা কোনোভাবেই এই কাজগুলোকে সহজভাবে নিতে পারছে না। তারা নানাভাবে পিছিয়ে টানার চেষ্টা করছে। কিন্তু এখানে আরেকটা মজার ব্যাপার দেখেন, যে প্রধানমন্ত্রী বলেন আমি প্রতিশোধ নিব, তাতে কি আমার মেরুদণ্ডের হার ব্যাকা হয়ে সোজা হবে? এরপরেও কিন্তু তাদের কোনো উপলব্ধি নেই।
1: আপনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন, একটু এই বিষয়টা নিয়ে আমি জানতে চাই। দীর্ঘদিন আসলে আমরা দেখেছি পল্লী উন্নয়ন কিংবা সমবায় বিষয়ক কিংবা একেবারে তৃণমূল পর্যায়ে স্থানীয় পর্যায়ে পর্যন্ত যারা কাজ করছেন, যে উন্নয়নগুলো আসলে বাংলাদেশে হওয়ার প্রয়োজন ছিল, দীর্ঘদিন আমরা দেখেছি সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এখন যেহেতু আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, সেই উন্নয়নটা আসলে আমরা দেখতে পাবো কিনা?
0: ডেফিনেটলি দেখতে পাবেন, ডেফিনেটলি সুষম ভাবেই দেখতে পারবেন। আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে নির্দেশনা, সেটি হচ্ছে যে সবার আগে বাংলাদেশ। সুতরাং একটি অঞ্চল বা একটি এলাকাকে বিচ্ছিন্ন রেখে বাংলাদেশকে আগানো যাবে না। সবার আগে যদি আমরা বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমস্ত ক্ষেত্রে সমস্ত এলাকায় সরকারি দল, বিরোধী দল, সমস্ত এলাকায় সুষম উন্নয়ন করতে হবে। সেই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা আশা করি যে অতীতে যেভাবে দুর্নীতি বা যেভাবে লুটপাট হয়েছে সেখান থেকে বেরিয়ে এসে আমরা ডেফিনেটলি
1: প্রধানমন্ত্রীকে আমরা বারবার বলতে শুনেছি এবারের মন্ত্রিসভায় অনেক তরুণ আছেন, যারা আসলে এবারে সংসদে আছেন তাদের মধ্যে 60% এরও বেশি তরুণ প্রথম তারা সংসদে এসেছেন, পুরোটা একটা টিম ওয়ার্ক হিসেবে।

0: তিনি কাজ করছেন সবাইকে নিয়ে, এবং সেই টিম ওয়ার্কটা আসলে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, সেটার একটা প্রতিফলন আমরা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। সেই পদক্ষেপগুলো একটু জানতে চাই, এই যে টিম ওয়ার্ক হয়ে আসে, টিম ওয়ার্কটা আমরা দেখতে পাবো বাংলাদেশে, বাংলাদেশ কতখানি এগিয়ে যাবে এর মধ্য দিয়ে?
1: আপনি জানেন যে আমরা তো মানে বিএনপির জন্য মানে দুর্ভাগ্য যে যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই একটা বৈশ্বিক ক্রাইসিসের মধ্যে পড়ে, এটা নতুন না, এটা আমাদের 91 সালে ক্ষমতা আসার পরে হচ্ছে, 2001 সালে হয়েছে, আবার 2026 সালে এসে একই অবস্থা আমাদের, 25 সালে এসে একই অবস্থা আমাদের দাঁড়িয়েছে। তো এরপরেও আমি বলবো যে বৈশ্বিক ক্রাইসিস মোকাবেলা করেও আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি যেদিন আসেন 25শে জানুয়ারি, তিনি কিন্তু জনসভায় এসে খুব অল্প কিছু কথা বলেছেন, অল্প সময়, তার মধ্যেই তার ছিল যে প্রথমে বলেছে আই হ্যাভ এ প্ল্যান, পরে বলেছে উই হ্যাভ এ প্ল্যান। এটা কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে তিনি প্রত্যেকটা সেক্টরে তিনি কাজ করে এসেছেন, হোমওয়ার্ক করে এসেছেন ওখান থেকে। সুতরাং উনি বিদেশের মাটিতে থাকলেও তিনি বসেছিলেন না, সুতরাং প্রত্যেকটা সেক্টর সম্বন্ধে উনি কাজ করেছেন, উনি জানেন, এবং জানেন জন্য দেখেন এই যে বিদ্যুতের, এই যে গ্যাসের যে ক্রাইসিস, গত 2 দিন কিন্তু নেই, আজকে যে পত্রিকা খুললেন, আপনি যদি ব্যবসায়ীদের কথা বলেন দেখেন উনি প্রতিদিন বলছে অনেকটা সমাধান করছে। সুতরাং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা পারবো ইনশাল্লাহ, এবং আমাদের প্রতিবন্ধকতা আছে আমরা জানি। আমি মনে করি যে বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ জনাব তারেক রহমানের পক্ষে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে রয়েছে। সুতরাং সকল ষড়যন্ত্র জাল ছিন্ন করে
0: একসাথে কাজ করতে হবে, সেই একসঙ্গে কাজ করার জায়গাটাতে সরকার নতুন করে কি ভাবছে?
1: যে সরকার ভাবছে যে যেভাবে হোক প্রত্যেকটা ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, শুধু প্রশাসনিক কাঠামো দিয়ে একটি দেশের উন্নয়ন সম্ভব না, সেখানে প্রশাসন এবং লোকাল যারা সমাজসেবী বা শ্রেণী মতের মানুষ যারা আছে তাদের সবাইকে নিয়েই যদি আমরা কাজ করতে পারি, সবার অংশগ্রহণ যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে, এবং সবার আগে যে বাংলাদেশ সেটি এই স্লোগানটা বাস্তব রূপ পাবে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এক্ষেত্রে আমার মনে হয় যে তার কট্টর সমালোচকরাও এই ব্যাপারে অন্তত কোন প্রশ্ন তুলতে পারবে না এখন পর্যন্ত।
0: এই সরকার বারবার বলেছে যে এই সরকার জবাবদিহিতা নিশ্চিত করতে চায় রাষ্ট্রের জনগণের কাছে, এবং জনগণ সব ক্ষমতার মালিক থাকবে, এবং সেটি আমরা নিশ্চিত হতে দেখছি কিনা। এবং সরকারের যখন আসলে থাকেন কোন একটি রাজনৈতিক দল, সেই সময় নিঃসন্দেহে দায়টাও তাদের সবচাইতে বেশি হয়। এই যে গণতান্ত্রিক ধারার কথা আমরা বলছি, আমরা এটিও বলছি যে দীর্ঘদিন পরে আসলে আমরা একটা শক্তিশালী বিরোধী রাজনৈতিক দলকেও দেখতে পাচ্ছি সংসদে, তাদের ভূমিকা নিয়েও নানান প্রশ্ন আছে, আছে আলোচনা সমালোচনা। সরকারি দলে থাকলে সমালোচনা থাকবে, সেটিও ভীষণ স্বাভাবিক। সেই সমালোচনাগুলো কিংবা আসলে সেই নেতিবাচক বক্তব্যগুলোকে রুখে দেওয়ার প্রস্তুতি কেমন আছে এই সরকারের?
1: দেখেন যে আমরা কিন্তু আমাদের প্রথম এটাই হচ্ছে যে গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে যে আপনাকে কথা বলতে সুযোগ দিতে হবে এবং আপনার মতামতকে শ্রদ্ধা করতে হবে। গণতন্ত্রের শর্ত হচ্ছে পরম সহিষ্ণু হতে হবে, আপনি বলবেন আমাকে শুনতে বাধ্য করবেন এটা না। তো আমাদের আমরা তো সেই কাজটি করছি, এখন তো কারো কথা বলার কোনো বাধা নেই, কারো সমালোচনায় কোনো বাধা নেই, এবং সমালোচনা করলে তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো দমন প্রেরণের কোনো ব্যবস্থা নেই, একেবারেই নেই। সুতরাং এই ক্ষেত্রে তো গণতান্ত্রিক যদি আমরা ধারাকে অব্যাহত রাখতে চাই, কারণ আমাদের সংবিধানে পরিষ্কার ভাবে বলা আছে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, তো জনগণ যদি রাষ্ট্রের মালিক হয় তাহলে জনগণকে তো কথা বলার সুযোগ দিতে হবে, জনগণের স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করার সুযোগ দিতে হবে, আর সেটি হচ্ছে এই অবাধ গণতান্ত্রিক চর্চা এবং অবাধ ভোটের অধিকার দেওয়া, যেটা আমরা আশা করি যে স্থানীয় সরকার নির্বাচন যেটি এই বছরের শেষের দিকে শুরু হবে আমরা এর প্রতিফলন দেখতে পাবো, যে দেখবেন যে মানুষ এক্ষেত্রে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যেটি গণতন্ত্রের পূর্ব শর্ত। জনমতকে যদি আমরা শ্রদ্ধা করতে না পারি, মানুষের স্বাধীন মতামতের ভিত্তিতে যদি জনপ্রতিনিধি নির্বাচিত আমরা না করতে পারি, তাহলে তো গণতন্ত্র থাকবে না। আমরা যত কথাই বলি না কেন, জনগণের এই যে আমাদের এই যে দেশে এত বড় অর্থনৈতিক ক্রাইসিস এর পরেও জনগণ যে আমাদের পক্ষে আছে, অন্যতম কারণ হচ্ছে যে কোনো ব্যাপারে কোনো হস্তক্ষেপ নেই। কোনো কোনো ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। লুটপাটের কথা হচ্ছে, যে লুটপাটের কথা হচ্ছে জায়গায়, আমি বলেছি যে স্বৈরাচারের দোষরা এখনো নানান জায়গায় বসে রয়েছে, তারা দেশকে পিছন দিকে টানার চেষ্টা করছে। আমাদের প্রতিবেশী যে দেশটি, সে দেশটি নানাভাবে প্রভাব করছে, এখানে একটু বিশৃঙ্খলা তৈরি হোক, মানুষের ভিতরে প্যানিক সৃষ্টি হোক। তা আমি বলবো যে এরপরেও আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, তার নির্দেশনায়, তার পরিচালনায় সুন্দরভাবে এখন পর্যন্ত আমরা কাজ করছি, এবং আমরা আশা করি যে এক বছরের মধ্যে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এক বছরের মধ্যে মানুষ দৃশ্যমান।
0: বাংলাদেশ
1: এই স্লোগান যদি আমরা মানুষের মধ্যে যে মানে এস্টাবলিশ করতে চাই, তাহলে প্রথমে আমি আগে বলেছি যে রাষ্ট্রের মালিক হলো জনগণ, সেই জনগণকে আমাদের খুশি রাখতে হবে, এবং সেটা যদি আমরা না পারি, তাহলে সবার আগে যে বাংলাদেশের যে স্লোগান, এটি বাস্তবায়িত হবে না, এবং এটি স্লোগানই থাকবে। আর যদি রাষ্ট্রের মালিক যে জনগণ, এটা যদি আমরা প্রতিষ্ঠিত যদি করতে পারি, ইনশাল্লাহ আমরা পারবো, তাহলে সবার আগে বাংলাদেশ গড়ে উঠবে। এবং আমরা বিশ্বাস করি যে ওই দিকেই আমাদের সরকার যাচ্ছে এবং আমাদের প্রিয় নেতা যাচ্ছে। জনগণকেই এদেশের যে সংবিধানে যে মালিকানা দেওয়া হয়েছে, মালিকানাকে প্রতিষ্ঠিত আমাদের প্রিয় নেতা ইনশাল্লাহ করবেন। যে জনগণের মালিকানার অর্থ হচ্ছে যে জনগণ ভোট দিয়ে তাদের সকল পর্যায়ের প্রতিনিধি নির্বাচিত করবেন। এটাই সবার আগে বাংলাদেশ যে স্লোগান নিয়ে তিনি শুরু করেছেন, এবং সবার আগে বাংলাদেশকে তিনি প্রতিষ্ঠিত করবেন বিশ্বের মানচিত্রে।
0: আমরা সেই প্রত্যাশা রাখতে চাই, এবং আমরা নিঃসন্দেহে বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচিত করতে সবচেয়ে বেশি যেহেতু খুশি হই, সবার আগে আমরা বাংলাদেশকেই দেখতে চাই।
1: এইখানে আমাদের আমাদের স্লোগানটা একটু ভিন্ন, সবার আগে বাংলাদেশ, এই যে সবার আগে আমরা বাংলাদেশি, এই বিষয়টা আমাদেরকে সামনে আনতে হবে। কারণ বাংলাদেশি জাতীয়তাবাদে আমরা বিশ্বাস করি, বাংলাদেশের আদর্শ ভূখণ্ড রয়েছে, লাল সবুজ পতাকা রয়েছে, এবং সবার আগে বাংলাদেশ তখনই হবে যখন আমরা জনগণের কাছে রাষ্ট্রীয় মালিকানা ফিরিয়ে দিতে পারবো, এবং সেটির পরীক্ষা আমাদের শুরু হবে এই স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে।
0: জি, শুভকামনা রইল আপনাদের জন্য। জনাবে কে এম সেলিম রেজা হাবিব, অসংখ্য ধন্যবাদ আজকে বাংলাদেশ বেতারের এই বিশেষ আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন সবার আগে বাংলাদেশ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন তাসনুবা রহমান তন্নি, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজন ডালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী ফাতেমাতুজ্জোহরা।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন ফাতেমাতুজ্জোহরার কণ্ঠে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ সাজেদুর কবির, গানের কথা লিখেছেন ও সুর করেছেন শাহ আব্দুল করিম।

0: মোহাম্মদ সাজেদুর কবিরের কণ্ঠে দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। প্রেরণ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নের কারণে FM 90, 102 ও 106 মেগাহার্টসে সকাল 8:35 থেকে 9:02 পর্যন্ত এই 27 মিনিট অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের এখনকার পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রতিমা সেন।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস পারভিন এলিজা। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্র বন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনায়ও এদেশের অপার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার তার সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নিশ্চয়তা দেবে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে জাতীয় অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই জনশক্তিকে কাজে লাগাতে সরকার ভাষাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তিগত রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহু বিবাহ প্রতিরোধ সহজ হবে। তিনি গতকাল রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহার বিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি শীর্ষক 10 দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনকালে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বৈবাহিক সম্পর্কের তথ্য সমন্বিত ডাটাবেজে সংরক্ষিত থাকলে দেশের যে কোনো প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য অশুভ সংকেত এবং তা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। তিনি গতকাল রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত দ্বিতীয় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল 2026-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ ধরনের মিডিয়া কার্নিভাল সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল নাগরিকত্ব চর্চায় শিক্ষার্থীদের সহায়তা করবে। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুইলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর গতকাল দুপুরে পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছায়। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,122 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে 6 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন মোট 1,608 জন। জাতীয় সংসদের ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ও আপিল দায়েরের সময় শেষ হচ্ছে আজ। নির্বাচন কমিশন ইসি গতকাল এ তথ্য জানায়। ইসির তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার এবং বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। ইয়েমেনি বাহিনী রাজধানী সানা সহ হুতি নিয়ন্ত্রিত দুটি নগরীতে বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে আজ ভোরে হুতি নিয়ন্ত্রিত রাজধানীতে প্রথম হামলার খবর প্রকাশিত হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র একটি সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে জানান, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী সানা ও সাদা জঙ্গলীতে সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের হামলার লক্ষ্যবস্তু করে। এশিয়ান গেমসের খবর, জাপানের গিফু প্রিফেকচারাল ক্রিন স্টেডিয়ামে গতকাল এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ 3-0 গোলে থাইল্যান্ডকে পরাজিত করে সপ্তম হয়েছে। বাংলাদেশ দলে রোমান সরকার, আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম একটি করে গোল করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপ থেকে সমগ্র পৃথিবীতে। যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান সরাসরি দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন।
2: এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী ইশরাত জাহান মিম। শিল্পী এখন দুখানি নজরুল সঙ্গীত গাইবেন। আমাদের মিউজিশিয়ান এবং কলাকুশলী বৃন্দ প্রস্তুত শিল্পীকে সঙ্গত করার জন্য। তার দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী ইশরাত জাহান মিমের কাছে দুখানি নজরুল সঙ্গীত শোনার জন্য।

এবারে গাইছি কাজী নজরুল ইসলামের নৃত্য সম্বলিত একটি প্রকৃতি পর্যায়ের গান, যেখানে সমুদ্র নিয়ে কথা বলছে, খেলিছে জলদেবী শুনিল সাগর জলে।

0: ইশরাত জাহান মিম আমাদের মিউজিক স্টুডিও থেকে দুখানি নজরুল সঙ্গীত গাইলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন টালিতে এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শিল্পী মোহাম্মদ রেজওয়ানুল হক, গানটির গীতিকার ও সুরকার টিপু সুলতান বাবর।

0: মোহাম্মদ রেজাউনুল হকের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপ থেকে সমগ্র পৃথিবীতে। যারা এই অনুষ্ঠান একই সঙ্গে সরাসরি দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী পপি পাল। শিল্পী এখন দুখানি পল্লীগীতি গাইবেন। প্রথম গানের কথা ও সুর আলাউদ্দিন বয়াতির। আমাদের মিউজিশিয়ান ও কলাকুশলী বৃন্দ প্রস্তুত শিল্পীকে সঙ্গত করার জন্য। তো আর দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী পপি পালের কাছে দুখানি পল্লীগীতি শোনার জন্য।

0: আমাদের মিউজিক স্টুডিও থেকে এই মুহূর্তে দুখানি পল্লী গীতি গাইলেন শিল্পী পপি পাল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের আয়োজনমালায় রয়েছে যন্ত্রসঙ্গীত, গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনবেন এনামুল কবিরের পরিবেশনায়।

0: রবীন্দ্রসঙ্গীতের সুরে গিটার বাদন শুনলেন। শিল্পী ছিলেন এনামুল কবির।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরো শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপ থেকে সমগ্র পৃথিবীতে। যারা এই অনুষ্ঠান একই সাথে সরাসরি দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী জ্যোৎস্না জ্যোতি। শিল্পী এখন দোকানে নজরুল সঙ্গীত গাইবেন। আমাদের মিউজিশিয়ান ও কলাকুশলী বৃন্দ প্রস্তুত শিল্পীকে সঙ্গত করার জন্য। তো আর দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী জ্যোৎস্না জ্যোতির কাছে দুখানি নজরুল সঙ্গীত শোনার জন্য।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন আমাদের মিউজিক স্টুডিও থেকে। সরাসরি গাইলেন জ্যোৎস্না জ্যোতি।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন হাম রোগ সম্পর্কে স্পট ড্রামা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে সাইরা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আবুল হাশেম টিপু। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধের অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে সংযুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনায়ও এদেশের অপার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার তাঁর সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নিশ্চয়তা দেবে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে জাতীয় অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই জনশক্তিকে কাজে লাগাতে সরকার ভাষাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তিগত রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর গতকাল দুপুরে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছায়। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১২২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়। এদিকে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন মোট ১৬০৮ জন। জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ও আপিল দায়েরের সময় শেষ হচ্ছে আজ। নির্বাচন কমিশন ইসি গতকাল এ তথ্য জানায়। ইসির তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার এবং বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন স্থানে সরকারি সৈন্যদের সামরিক অভিযানে অন্তত ৭০০ হুতি বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হুতিদের ৩০০রও বেশি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। এদিকে মানবিক সংস্থাসমূহ জানিয়েছে, এসব সংঘাতের ফলে প্রায় ২ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ব্যাপক বিমান হামলা চালানোর হুমকি দিয়েছে রাশিয়া। এ প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে অবস্থানরত কূটনীতিক ও বিদেশী নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কো। কিয়েভের দ্বিতীয় প্রধান সেতুতে হামলার কয়েক ঘণ্টা পর এই সতর্ক বার্তা দেওয়া হল। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ লক্ষ্য করে মস্কোর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এশিয়ান গেমসের খবর, জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে গতকাল এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে থাইল্যান্ডকে পরাজিত করে সপ্তম হয়েছে। বাংলাদেশ দলের রোমান সরকার, আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম একটি করে গোল করেন। সবশেষে আবহাওয়া, আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন তবলায় লহরা শুনবেন, বাজিয়েছেন বিশ্বজিৎ কুমার নট্ট, শিল্পীকে তানপুরায় সঙ্গত করেছেন সাইফুল ইসলাম।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে তবলায় লহরা শুনলেন, বাজিয়েছেন বিশ্বজিৎ কুমার নট্ট, আর শিল্পীকে তানপুরায় সঙ্গত করলেন সাইফুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী সান সাহা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গানের কথা সাজিয়েছেন সিরাজুল হক সিরাজ ও সুর করেছেন সান সাহা।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন সান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদারের কণ্ঠে। গানটির রচয়িতা সিরাজুল হক সিরাজ, সুর করেছেন সান শাহ।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্র তত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্র তত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি, এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা। এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, ইয়াসমিন আক্তার বিনা ও ফাতেমা আফরোজ সোহলি। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মেজবাহ চৌধুরী, মোহাম্মদ শহীদুল্লাহ, তাওহিদা আফরোজ, মোসাম্মদ নূরজাহান ও হাফিজা আক্তার। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূলের আজকের আয়োজন। মা শুধু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক বা অনুভূতি নয়, মাতৃত্ব একজন নারীর সবচেয়ে বড় সার্থকতা। কিন্তু একজন নারী যখন প্রথমবার গর্ভধারণ করেন তখন অনেক কিছুই তার অজানা থাকে। তাই সন্তান ধারণ থেকে শুরু করে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত একজন মাকে অনেক বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হয়। একজন গর্ভবতী মায়ের যথাযথ যত্ন নিশ্চিতে পরিবারের সদস্য ও কাছের মানুষরাই প্রধান ভূমিকা পালন করে থাকে। কিন্তু নিজেরও অসতর্ক হলে চলবে না, কারণ মায়ের সুস্থতার উপর আগত সন্তানের সুস্থতা নির্ভরশীল। তাই মা যা খাচ্ছে সেটি মা শিশু উভয়ের জন্য পর্যাপ্ত পুষ্টির যোগান দিচ্ছে কিনা সেদিকেও কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। অন্যদিকে মা যদি অসুস্থ হয় বা যদি কোনো বিষয়ে মানসিকভাবে উদ্বিগ্ন থাকে সেটিও উভয়ের জন্য সমান ক্ষতির কারণ হতে পারে। তাই গর্ভকালীন একজন মায়ের সমানভাবে শারীরিক ও মানসিক যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। মানসিক চাপ মুক্ত থাকা, ভারী কোনো ওজন না নেওয়া, উঁচু নিচু স্থান এড়িয়ে চলা ইত্যাদি বিষয়ে সচেতন থাকতে হবে গর্ভবতী মাকে। পরিকল্পিত গর্ভধারণ মা ও শিশু উভয়ের জন্য অত্যন্ত নিরাপদ। গর্ভবতী মায়ের বিপদচিহ্ন সমূহ এ বিষয়ের আলোকে আয়োজনের শুরুতেই আলোচনা শুনব। সঞ্চালনায় ডাক্তার নূরে ইশরাত নাজমি।
1: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আজকের এই আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আমাদের মা বোনদের জন্য, বিশেষভাবে যারা গর্ভবতী কিংবা সন্তান নেওয়ার কথা ভাবছেন। তবে গর্ভবতী মায়েদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের, যেমন বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, দেবর ননদ কিংবা অন্য আত্মীয় পরিজনদের, যে একজন গর্ভবতী মায়ের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে এবং এই বিষয়ে যথেষ্ট জ্ঞানের দরকার, এই বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে আসবে। আর সেই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে গর্ভবতী মায়ের বিপদচিহ্ন। আলোচনায় অংশগ্রহণ করছেন ডাক্তার নিগার সুলতানা, ডাক্তার ফারজানা দিবা এবং ডাক্তার ফারহানা রহমান। আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রথমেই আমি ডাক্তার নিগার সুলতানার কাছে জানতে চাইব, এই যে আমাদের আজকের বিষয় গর্ভবতী মায়েদের বিপদচিহ্ন, তো আপনি কি বলবেন এই বিপদচিহ্নগুলো কি?
2: ধন্যবাদ। গর্ভাবস্থা নারীদের জীবনের বিশেষ অবস্থা, এই সময়ে অনেক সমস্যাই হতে পারে। তারপরেও পাঁচটা চিহ্নকে বিশেষভাবে আলাদা করেছি, কারণ এই সমস্যাগুলো দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই মাকে নিকটবর্তী হাসপাতালে নিতে হবে এবং তার উপযুক্ত চিকিৎসা করাতে হবে। বিপদচিহ্নগুলির প্রথমেই আমি বলবো রক্তস্রাব। গর্ভাবস্থায় রক্তস্রাব হতে পারে, প্রসবের সময় অথবা প্রসবের পর যদি খুব বেশি রক্তস্রাব হয় অথবা গর্ভফুল না পড়ে, সেটা একটা বিপদচিহ্ন। আরেকটা বিপদচিহ্নর কথা যেটা বলতে হবে সেটা হলো যে গর্ভ অবস্থায় প্রসবকালে অথবা প্রসবের পরে যদি কোনো মায়ের শরীরে পানি আসে, খুব বেশি মাথা ব্যথা হয় এবং মা চোখে ঝাপসা দেখে, সেক্ষেত্রেও মাকে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। এবং যে মায়ের এই গর্ভ অবস্থায় শরীরে পানি এসেছে, খুব বেশি মাথা ব্যথা হচ্ছে, চোখে ঝাপসা দেখা যাচ্ছে, সেই মায়ের কিন্তু যে কোনো সময় খিঁচুনি হতে পারে এবং এই খিঁচুনিটাও আরেকটা বিপদচিহ্ন। আমাদের গ্রামে অনেকে জিনে ধরেছে ভূতে ধরেছে বলে, কিন্তু এটা কোনো জিনে ধরা ভূতে ধরা কিছু না, এটা একটা রোগ যেটাকে আমরা এক্লামশিয়া, আমাদের মেডিকেল ভাষা এক্লামশিয়া বলি, বাংলায় এটাকে খিঁচুনি রোগ বলা হয়। আরেকটা চিহ্ন যেটা সম্পর্কে বলবো আমি, সেটা হলো যদি ভীষণ মায়ের জ্বর হয়। জ্বর কিন্তু একটা উপসর্গ, জ্বর কোনো রোগ না। জ্বর যখন হয় মায়ের তখন তার অবশ্যই অন্য কোনো সমস্যা আছে যে কারণে তার জ্বর হচ্ছে। তাই গর্ভাবস্থায় বা প্রসবের পরে যদি তিন দিনের বেশি জ্বর থাকে এবং দুর্গন্ধযুক্ত স্রাব যায়, তাহলেও তাকে ডাক্তারের কাছে নিতে হবে অথবা স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। এবং মায়ের যদি প্রসবের সময়ে যদি বিলম্বিত প্রসব হয়, মানে প্রসব ব্যথা যদি 12 ঘন্টার বেশি থাকে, অথবা প্রসবের সময়ে যদি বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত যদি বের হয়ে যায়, সেটাও একটা বিপদচিহ্ন এবং সেই মাকেও জরুরি ভিত্তিতে স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে।
1: ধন্যবাদ, খুব সুন্দর করে আমরা জানলাম যে বিপদ চিহ্নগুলো কি। ডক্টর ফারজানা দিবা, আমরা প্রথমেই শুনলাম যে রক্তস্রাবের একটি সমস্যার কথা। তো রক্তস্রাব আমরা জানি যে গর্ভকালীন যে কোনো মুহূর্তেই কিন্তু হতে পারে, যে কোনো সময় যদি রক্তস্রাব হয় সেটাই কি বিপদের লক্ষণ বলে আমরা ভাবব?
3: গর্ভ অবস্থায় যে কোনো সময় যে কোনো ধরনের রক্তস্রাবই কিন্তু বিপদের চিহ্ন বলে আমরা ধরে নেব। প্রথম 3 মাস বা 4 মাসের মধ্যে হলে সেটাকে আমরা বলি যে এটা অ্যাবর্শন বা বাচ্চা গর্ভপাতের একটা পূর্ব লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়, এটাকে থ্রেটেন অ্যাবর্শন বা ইনএভিটেবল অ্যাবর্শনের দিকে ধরে নেওয়া হয়। আর পরবর্তীতে রক্তস্রাব হলে অ্যান্টিপার্টাম হেমোরেজ বা এটাকে প্রসব পূর্ববর্তী রক্তক্ষরণ বলা হয়। এই রক্তক্ষরণটাও মার জন্য খুবই একটা অ্যালার্মিং বা জরুরি বিষয়। এছাড়াও গর্ভ পরবর্তী সময়ে মানে প্রসব পরবর্তী সময়ে যদি রক্তপাত হয়, যেটাকে আমরা পিপিএইচ বলি বা পোস্টপার্টাম হেমোরেজ, এটা কিন্তু মাতৃ মৃত্যুর অন্যতম কারণ। কাজেই এটাও মনে রাখতে হবে যে প্রসব পরবর্তীকালীন রক্তপাতে মা কিন্তু হঠাৎ করেই খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত হতে পারে।
1: ডক্টর ফারজানা দিবা, আরেকটি ব্যাপার যে গর্ভাবস্থায় যে আপনি যেটা বললেন প্রথম 3 মাসের মধ্যে যদি রক্তক্ষরণ হয়, তাহলে সম্ভবত সেটা যদি কন্টিনিউ হয় পরবর্তীতে, যে গর্ভাবস্থা হয়তো সঞ্চালন ঠিক মতোই হলো, বাচ্চার জন্য মনে হয় এটা হুমকি হতে পারে যে তার পরবর্তীতে পুষ্টির অভাব হতে পারে বা গ্রোথটা কিংবা কোনো অ্যাবনর্মালটি কোনো সম্ভাবনা আছে, কোনো অস্বাভাবিকতা?
3: গর্ভকালীন সময়ে যখনই রক্তপাত হয় আমরা চিন্তা করি যে রক্তপাতটা মূলত বাচ্চার কাছ থেকেই হচ্ছে, মানে সেক্ষেত্রে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন বা বাচ্চার মানে বয়স অনুযায়ী কম বাড়া অল্প বাড়া, এমনকি ফিটাল ডেথ, ইন্টারইউটেরিন ফিটাল ডেথ, বাচ্চা পেটের মধ্যে মারা যেতে পারে, এছাড়াও জন্মগত ত্রুটি সহ অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে।
1: অর্থাৎ শুধু যে মায়ের জন্যই হুমকি তা না, গর্ভস্থ শিশু
2: চোখে ঝাপসা দেখা, এর সাথে যোগসূত্র হচ্ছে যদি রোগীর ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে সেটার সাথে পরবর্তীতে একলামশিয়া বা প্রি একলামশিয়া বলে একটি ব্যাপার আছে যেটার সাথে সংযুক্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপা যেটা বললেন আমাদেরকে যে মনে হচ্ছে যে ভূতে ধরা বা খিচুনি, গ্রামেগঞ্জে যেটা চিকিৎসা করা হয় ওঝা ডেকে, কিন্তু আমাদের কাছে যখন রোগীগুলো আসে তখন এমন একটা অবস্থায় পরিণত হয় যে বেশিরভাগ রোগী মৃত্যু পথযাত্রী হয়। এখানে একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে আমাদের দেশে শতকরা 12% একলামশিয়ায় মারা যায়। সেই জন্য আমাদের কাছে যখন রোগীরা অ্যান্টিনেটাল চেক আপে আসবে তখনই আমরা বলে দিব যে আপনার যখন খুব বেশি যদি মাথা ধরে অথবা চোখে ঝাপসা দেখেন তখনই আমাদের কাছে চলে আসবেন, এবং এর সাথে আমরা রোগীর তখন প্রেশারটা মেপে দেখব। যদি প্রেশারটাও বেশি পাওয়া যায় কিংবা দেখা যায় যে ক্রমান্বয়ে তার ওজন বাড়ছে, প্রতি মাসে যতটুকু বাড়া দরকার তার থেকেও বাড়ছে, এবং কিছু টেস্ট আছে, ইউরিন টেস্টে যদি প্রোটিন বা অ্যালবুমিন পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে রোগী আস্তে আস্তে একলামশিয়া নামক রোগটির দিকে ধাবিত হচ্ছে।
1: অর্থাৎ এই যে মাথা ব্যথা, ঝাপসা দেখা, পায়ে পানি আসা, আমি ভাববো যে খিচুনির একটি পূর্ব লক্ষণ হতে পারে, অর্থাৎ প্রি একলামশিয়া যেটা আমাদের ভাষায় বলে থাকি, এগুলো দেখলে একেবারেই এটাকে অবহেলা করা একেবারেই উচিত নয়। ডক্টর নিগার সুলতানের কাছে আরেকটি ব্যাপার জানতে চাইবো, আমরা এই আলোচনার মধ্যে জানতে পারলাম যে এন্টিনেটাল চেক আপের একটি ব্যাপার, যে কোন সময় আসলে বোঝা যাবে ডাক্তারের কাছে গেলে যে এই ধরনের সমস্যা হতে পারে, তো এন্টিনেটাল চেক আপ সম্বন্ধে আপনি একটু বলুন।
2: মানে যখনই মা বুঝতে পারবেন যে তার পেটে বাচ্চা এসেছেন, তিনি গর্ভধারণ করেছেন, তখনই উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং এন্টিনেটাল চেক আপে আসা। এবং আমরা সাধারণত বলি যে 32 সপ্তাহ পর্যন্ত মা প্রতি মাসে অন্তত একবার করে চেক আপ করাবে, এবং 32 সপ্তাহ থেকে 36 সপ্তাহ পর্যন্ত 15 দিন পরপর সে অ্যান্টিনেটাল চেক আপে আসবে, এবং 36 সপ্তাহ পর থেকে বাচ্চা না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে একবার মা অ্যান্টিনেটাল চেক আপে করাবে, যদি তার অতিরিক্ত কোনো অন্য ধরনের কোনো সমস্যা না থাকে। আর যদি তার অন্য সমস্যা থাকে সেক্ষেত্রে হয়তো আরও ঘন ঘন অ্যান্টিনেটাল চেক আপের প্রয়োজন হতে পারে। তবে আমাদের দেশের গ্রামের মা যারা, তারা তো আসলে সবসময় ওইভাবে অ্যান্টিনেটাল চেক আপ করাতে পারেন না, যে কারণে আমাদের সরকারের বর্তমান প্রোটোকল হলো যে অন্তত যেন 4 বার আর প্রতিটা গর্ভবতী মা চেক আপ করান। এবং সেই ক্ষেত্রে ওই 4 বারের বেলায়ও বলা হয় যেটা, যে মা গর্ভধারণ করার পর যত তাড়াতাড়ি সম্ভব একবার চেক আপ করাবেন, এবং দ্বিতীয় চেক আপটা করাবেন 6 মাস অন্তঃসত্ত্বাকালীন সময়ে, এবং ওই সময়ে মা টিটেনাসের টিকা, যে 2টা টিকা দেওয়া হয় ধনুষ টঙ্কারের টিকা, ওই টিকা 2টা নেবেন, এবং পরবর্তী চেক আপটা করাবেন 8 মাসে, এবং তারপরের চেক আপটা করাবেন 9 মাসে। এই অন্তত এই কম করে 4 বার চেক আপ যেন অবশ্যই মা করান।
1: পরিবারে যে মুরব্বীরা আছেন অনেকেই কিন্তু বলেন যে এত পরীক্ষা নিরীক্ষার কি প্রয়োজন, অনেকে যেটা হচ্ছে যে ডক্টর আমরা বলছি আল্ট্রাসোনোগ্রামের প্রয়োজন হতে পারে, কিংবা এই যে প্রস্রাবের পরীক্ষা, ব্লাড গ্রুপ জানা, তো এই ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষার গুরুত্বগুলো সম্বন্ধে যদি একটু বলতেন।
3: আসলে মুরব্বীরা যে কথাটা বলেন তার উত্তরে এতটুকুই বলা যায় যে আগে শিশু মৃত্যু বা মাতৃমৃত্যুর হার এখনকার শিশু মৃত্যু মাতৃমৃত্যুর হারটা তুলনা করলে কিন্তু বোঝা যাবে যে আগের যুগে কিন্তু অনেকগুলো বাচ্চা হতো একটা মার, মা মারা যেত, বাচ্চা মারা যেত, হোম ডেলিভারি হতো, মা পিপিএইচে মারা যেত বা এক্লামশিয়ায় মারা যেত, কোনো কিছুই কিন্তু তখন খেয়াল করা হতো না, ওনারা অ্যান্টিনেটাল চেক আপ করতেন না। কিন্তু এখন কয়জন মা মারা যায়, যে মাগুলো অ্যান্টিনেটাল চেক আপে থাকেন বা যে মাগুলো প্রতিনিয়ত ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন গর্ভকালীন সময়, তার ভিতরে কিন্তু মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার অনেকখানি কমায় ফেলা সম্ভব হয়েছে জাস্ট এটা অ্যান্টিনেটাল চেক আপের কারণে। আর অ্যান্টিনেটাল চেক আপে কতগুলো ইনভেস্টিগেশন অবশ্যই করা জরুরি, যেগুলো মা এবং শিশুর জন্য অবশ্যই জরুরি। যেমন আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখি, হিমোগ্লোবিন পার্সেন্টেজে শরীরে রক্তের পরিমাণ কতটুকু আছে। একটা মা যদি অ্যানিমিক অবস্থায় বা রক্তশূন্য অবস্থায় গর্ভধারণ করে তাহলে সেক্ষেত্রে নিজের শরীরের যেমন ক্ষতি, অন্যদিকে বাচ্চা গ্রোথ রিটার্ডেশন বা বাচ্চা কম বৃদ্ধি পাওয়া বা বাচ্চা মৃত্যু পর্যন্ত হয়। এছাড়াও গর্ভকালীন সময় পরবর্তী সময়ে মা এত বেশি অ্যানিমিক হয়ে যায় যে অনেক সময় হার্টের সমস্যাও দেখা যায়, হার্ট ফেলিওর দিকে চলে যায়। এছাড়া আর একটা ইনভেস্টিগেশন করা হয় ব্লাড গ্রুপিং আর এস টাইপিং, মানে রক্তের গ্রুপটা কি এটা জানা খুবই জরুরি, কারণ গর্ভকালীন সময়ে যে কোনো সময় রক্তের প্রয়োজন হতে পারে। রক্তের প্রয়োজন হলে তখন সেই সময়ে রক্ত জোগাড় করাটা কিন্তু ব্লাড গ্রুপিং করে জোগাড় করাটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার হয়। সেক্ষেত্রে বলা হয় যে প্রথম দিকে যদি এই পরীক্ষা নিরীক্ষা করে একজন ডোনার রেডি রাখলো, অথবা যারা আশেপাশে আছে আত্মীয় স্বজন তাদের ক্ষেত্রে ম্যাচিং করে রাখলো যে অমুকে যখন কোনো প্রয়োজন হবে সে রক্ত দেবে, তাহলে কিন্তু এটা অনেক ক্ষেত্রে অনেক লাভজনক হয়। যে কোনো সময় ইমার্জেন্সিতে এটা কাজে লাগে। ব্লাড সুগার দেখা হয়, কোনো ধরনের ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস গর্ভকালীন ডায়াবেটিস মা এবং শিশু উভয়ের জন্য ক্ষতিকর, প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা, যে কোনো সংক্রমণই ক্ষতিকর গর্ভকালীন সময়ে। এছাড়াও একটা সোনোগ্রাফি করে দেখা হয় যে আল্ট্রাসোনোগ্রাফিতে কখনো বাচ্চার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, বাচ্চার যদি অ্যাবনর্মালিটি প্রথমেই ধরা পড়ে একটা জন্মগত ত্রুটি যে বাচ্চা পরবর্তীতে বাঁচবে না, তার কিন্তু প্রথম দিকে আমরা ডিসিশন নিয়ে নেই যে এই বাচ্চাকে পরবর্তী পর্যায়ে পর্যন্ত কন্টিনিউ করা হবে কি করা হবে না, এবং করলে পরবর্তীতে বাচ্চা কি ধরনের চিকিৎসা পাবে, কি ধরনের চিকিৎসায় বাচ্চা ভালো থাকবে, সেটা কিন্তু প্রথমেই করে নেওয়া হয়। এছাড়াও একটা মা নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান সেকশনে যাবে, এটাও কিন্তু গর্ভকালীন সময়ের এই সব পরীক্ষা নিরীক্ষা দ্বারাই ডিসিশন নেওয়া হয়। কাজেই গর্ভকালীন সময়ে পরীক্ষাগুলো খুবই জরুরি এবং এই পরীক্ষায় একটা মা এবং একটা শিশু জীবন বাঁচাতে সক্ষম।
1: আমি এবার ডক্টর ফারহানা রহমানের কাছে জানতে চাইব, আমরা আরো একটি বিপদ চিহ্ন যেটা শুনলাম যে ভীষণ জ্বর, এই ভীষণ জ্বরটা কখন হতে পারে, কোন কোন ধরনের ইনফেকশনে এই গর্ভাবস্থায় কিংবা প্রসবের সময়টায় ভীষণ ধরনের জ্বরে মারা ভুগতে পারেন?
4: গর্ভাবস্থা বা প্রসব পরবর্তী ভীষণ জ্বর হতে পারে, কিন্তু ভীষণ জ্বর গর্ভাবস্থায় যদি বলি, প্রস্রাবে ইনফেকশন হলে রোগী জ্বর এবং মাথা ব্যথা নিয়ে আসে আমাদের কাছে, এবং গর্ভ পরবর্তী সময়ে যেটা ভীষণ জ্বরটা খুব বেশি গুরুত্বপূর্ণ, শুধু জ্বর নয় সাথে রোগী যদি পেটে ব্যথা এবং দুর্গন্ধযুক্ত সাদা স্রাব থাকে তখন সেটাকে পিপেরাল সেপসিস বলে, এবং যেটা গর্ভ পরবর্তী সময় একটি বড় একটি কমপ্লিকেশন, তখন রোগীদের আমাদের বলতে হবে যে আপনি সাথে সাথেই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ এটা হচ্ছে বাসায় থেকে চিকিৎসা করার থেকে হসপিটালে ভর্তি হয়ে অথবা যদি অল্প ইনফেকশন হয় তখন বাসায় বসে চিকিৎসা করা যাবে, কিন্তু তারপরেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং অ্যান্টিবায়োটিক দিয়ে রোগীকে চিকিৎসা করতে হবে।
1: এই সময় আরেকটি জ্বরের ব্যাপারে আমি জানতে চাইছি যে ভাইরাল ফিভারও কিন্তু হচ্ছে আমাদের, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে হালকা ঠান্ডা কাশি জ্বর, আমরা কিন্তু গর্ভবতী মায়েদেরকে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ হালকা একটু গরম লাগে এরকম, তো এই ধরনের জ্বর হলেও কি তারা ডক্টরের কাছে যাওয়াটা কি জরুরি কিনা?
4: ডক্টরের কাছে যাওয়াটা জরুরি, কারণ তা বুঝতে নাও পারে যেটা কেন হচ্ছে, ভাইরাল ফিভারের জন্য হচ্ছে নাকি পিপিরাল সেপসিসের জন্য হচ্ছে। আর আমি আগেই বলেছি যে এর সাথে হচ্ছে তলপেটে ব্যথা এবং দুর্গন্ধযুক্ত সাদা স্রাব থাকতে হবে,
1: তখনই সেটাকে বিপদ চিহ্ন হিসেবে আমরা বিপদ চিহ্ন। ডক্টর নিগার সুলতানার কাছে সবশেষে জানতে চাইবো বিলম্বিত প্রসব সম্বন্ধে কিছু কথা।
5: বিলম্বিত প্রসব আমরা কখন বলবো? যদি একজন মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে কিন্তু 12 ঘন্টা পরও বাচ্চা ডেলিভারি যদি না হয় সেই ক্ষেত্রে আমরা বিলম্বিত প্রসব বলি, এবং বিলম্বিত প্রসব অনেক কারণে হতে পারে। বাচ্চাটা যদি আমরা সাধারণত যদি মাথা নিচের দিকে থাকে সেটাকে আমরা নর্মাল অবস্থা বলি, তার বাইরে যদি মাথা ছাড়া অন্য কোনো যদি পা অথবা হাত যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়, এবং সেই ক্ষেত্রে বিলম্বিত প্রসব তো হবেই, এবং সেই ক্ষেত্রে যদি জরুরি ভিত্তিতে, বিশেষ করে যদি হাত বের হয়ে যায় এবং জরুরি ভিত্তিতে যদি সিজারিয়ান সেকশন করে বাচ্চাটা বের করা না যায় তবে ওই বাচ্চাকে আর বাঁচানো যাবে না, এবং সেই ক্ষেত্রে অনেক সময় অনেকক্ষণ ধরে মা যদি প্রসব বেদনায় ভোগেন এবং সেই ক্ষেত্রে মায়ের জরায়ু ফেটে গিয়ে মায়ের জীবনও বিপন্ন হতে পারে।
1: ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। বন্ধুরা, আমরা সবাই আশাবাদী কোন গর্ভবতী মা বিনা চিকিৎসার মৃত্যুবরণ করবে না এবং মৃত সন্তান প্রসব করবে না। আর তার জন্য আজকে যে বিপদচিহ্ন সম্বন্ধে আমরা আলোচনা করলাম, সে ব্যাপারে মা সহ পরিবারের যারা আছেন সবাইকেই সচেতন হতে হবে এবং সঠিক সময় চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাহলেই একটি সুস্থ সুন্দর শিশুর জন্ম দেওয়া সম্ভব হবে।
0: পরিকল্পিত জনসংখ্যা অর্থাৎ দক্ষ জনসংখ্যা যেমন একটি দেশের জন্য আশীর্বাদ, তেমনি অপরিকল্পিত তথা অতিরিক্ত জনসংখ্যা একটি দেশের জন্য অভিশাপ। আমাদের দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যার এই অপরিকল্পিত বৃদ্ধিকে জনসংখ্যা বিস্ফোরণ হিসেবে আখ্যায়িত করা যায়। অপরিকল্পিত জনসংখ্যা দেশের অর্থনীতির উপর চাপ তৈরি করছে। একটি দেশের আর্থসামাজিক উন্নয়ন সে দেশের জনসংখ্যার উপর বহুলাংশে নির্ভরশীল। কোন দেশের পরিকল্পিত জনসংখ্যাকে যদি মানব সম্পদে রূপান্তরিত করা যায় তাহলে সে দেশের মানুষ দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে সহায়ক হয়। অপরিকল্পিত জনসংখ্যা আমাদের দেশের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে ক্রমাগতভাবে। দারিদ্র, বেকারত্ব, নতুন নতুন রোগ বালাই অপ্রত্যাশিতভাবে বেড়েই চলছে। আত্মমর্যাদাশীল উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পরিকল্পিত জনসংখ্যার কোন বিকল্প নেই। জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সচেতনতামূলক গান শুনব শিল্পী এম আর হাসান সেলিম। গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন এস এম আব্দুল্লাওয়াল।

0: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। ঘন ঘন সন্তান জন্মদান ও কম ওজনের শিশু, এই বিষয়ের আলোকে এখন বিস্তারিত বলছেন ওয়াহিদা রহমান।
1: একটি সুস্থ সবল ও সুখী পরিবার সবার প্রত্যাশা, এজন্য চাই সঠিক পরিকল্পনা। কেননা অনিয়মিত বা ঘন ঘন সন্তান জন্মদান মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। মায়ের স্বাস্থ্য ও পুষ্টির সঙ্গে নবজাতকের স্বাস্থ্যের বিষয়টিও সম্পর্কিত। বিয়ের পর কখন সন্তান নেবেন, পরবর্তী সন্তান আবার কখন নেবেন, এসব বিষয় নিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে আলাপ করে জন্মবিরতিকরণের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সুখী পরিবার গঠনের জন্য স্বামী স্ত্রী পছন্দ মতো সময়ে এবং পছন্দ মতো সংখ্যায় সন্তান নিতে পারেন, তাতে ঘন ঘন গর্ভধারণের ঝুঁকি কমায়, ফলে মা ও শিশুর স্বাস্থ্যের ঝুঁকি এবং মৃত্যুর ঝুঁকি কমে। কেননা সুস্থ মা মানেই সুস্থ শিশু। ঘন ঘন সন্তান জন্মদান মায়ের যেমন স্বাস্থ্যের ক্ষতি হয়, তেমনি নবজাতক পড়তে পারে নানান জটিলতায়। এর মধ্যে কম ওজনের শিশু জন্ম অন্যতম। বিশেষজ্ঞরা বলেন মায়ের অপুষ্টি, রক্তশূন্যতা এসব কারণেই কম ওজনের শিশু জন্মগ্রহণ করে থাকে, কিন্তু এটি কারো কাম্য নয়, তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিশেষজ্ঞদের মতে যেসব নবজাতক 2.5 কেজির কম ওজন নিয়ে জন্মায় তাদের কম ওজন বিশিষ্ট বা লো বার্থ ওয়েট শিশু বলা হয়। আমাদের দেশে নানাবিধ কারণে একজন নারী ঘন ঘন সন্তান জন্মদান করেন, তার মধ্যে অশিক্ষা, অজ্ঞতা, অসচেতনতা, দারিদ্রতা ও বাল্যবিবাহ অন্যতম, যার ফলে গর্ভধারণের সঠিক সময়ের অনুসরণ না করার কারণে মা ও শিশুর সুস্থতায় নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে একজন নারীর 20 বছর বয়সের আগে মা হওয়ার স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এর আগে মায়ের শরীর গর্ভধারণের জন্য তৈরি হয় না। আমাদের দেশের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স 18 বছর ধরা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে, তা সত্ত্বেও নানাবিধ কারণে এখনও মেয়েদের বাল্যবিবাহ হয়, আর ঘন ঘন সন্তান জন্মদানের কারণেই মায়ের স্বাস্থ্যহানি ঘটে, ফলে কম ওজনের শিশু জন্মগ্রহণ করে, আর জন্মকালীন শিশুর কম ওজন শিশু মৃত্যুর বড় কারণ। তাছাড়াও এ ধরনের শিশু মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে, কানে কম শুনতে পারে, অপুষ্টি, পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্র ইনফেকশনে আক্রান্ত হতে পারে এবং চোখের দৃষ্টিতে সমস্যা থাকতে পারে। মোট কথা, কম ওজনের শিশু পরবর্তী সময়ে স্বাভাবিক বৃদ্ধি, পরিপূর্ণ বিকাশ এবং দক্ষতা অর্জনে ব্যর্থ হয়, এমনকি এদের স্কুল পারফরমেন্সও খারাপ হতে পারে। তাই ঘন ঘন সন্তান জন্মদানের বিষয়ে সকলকে সচেতন হতে হবে, এটি প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে, তাহলেই কম ওজনের শিশু জন্মের হার কমানো সম্ভব হবে। এক্ষেত্রে পরিবার পরিকল্পনার কোনো বিকল্প নেই, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে পরিবার পরিকল্পনার আওতায় আনতে হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মতে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি রয়েছে। একজন গ্রহীতা সেবাদানকারীর কাছ থেকে তার জন্য উপযোগী সব পদ্ধতির বিস্তারিত, এমনকি পার্শ্ব প্রতিক্রিয়া সহ সব তথ্য সঠিকভাবে জেনে নিতে পারেন। তাছাড়াও সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপে বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন। বিশেষজ্ঞদের মতে জন্ম নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য পরস্পর সম্পর্কিত। জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে মায়ের অসুস্থতা, অপুষ্টি, গর্ভজনিত জটিলতা তথা মাতৃমৃত্যু প্রতিরোধ হবে, সর্বোপরি মায়ের স্বাস্থ্য সুরক্ষিত হবে, তাতে কম ওজনের শিশু জন্ম প্রতিরোধ হবে।
0: আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্নের পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদের ইমেল আইডি হল betarphnc1207@gmail.com। লিখবেন আশা করি। আয়োজন এবার রয়েছে বেতার কার্টুন। চলুন তাহলে শুনি বেতার কার্টুন।
2: রিপোর্ট তো দেখলাম।
3: কি দেখলেন ডাক্তার সাহেব?
2: সন্তান সম্ভবা।
3: জি
2: জি, আপনার স্ত্রী আবার মা হবেন।
4: কিন্তু ডাক্তার সাহেব,
3: কিন্তু কইলো না তো, আমারে কথা কইতে দাও।
4: সব কথা তো তুমিই কও, আমারে কি কিছু কইতে দিছো? আমার মা হওয়ার কোনো ইচ্ছা নাই।
3: ডাক্তার সাহেবের সামনে তকর করে না তো।
4: সব ব্যাপারে উপরে থাকনের একটা চেষ্টা।
2: আচ্ছা আচ্ছা, নিচে থাকবে। বলেন, আপনি বলেন।
3: না ডাক্তার সাহেব, ও ঠিক মতো কথা বলতে পারবে না।
2: কিন্তু ওর কথাও তো শুনতে হবে।
3: আমি কইলে?
2: আহা, বিষয়টা তো দুইজনের, কাজেই ওনার মতামত কোনোভাবে অগ্রাহ্য করা যায় না। কারণ মাত্র 6 মাস আগে আপনাদের প্রথম সন্তানের জন্ম হয়েছে, এরই মাঝে আবার উনি মা হতে যাচ্ছেন, এটা তো খুব সুখের কিছু না। তাছাড়া সংসারের সব বিষয়ে মায়ের কথা বলার অধিকার আছে, সন্তান নেওয়ার ব্যাপারে তার ইচ্ছা অনিচ্ছার ব্যক্তিগত অধিকার আছে।
3: যে আছে, তবে সে একটু বলদা টাইপ।
2: বলদা মানে? মানে
3: মানে বুদ্ধি শুধু একটু মোড়া।
2: মোড়া? আসলে মোড়া বুদ্ধি যে কার সেটা তো আপনার কথা শুনেই বোঝা যাইতেছে। ঘরের বউরে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না দুলু মিয়া।
3: জি না, আমি তো করি না, আমার বাপে করতো।
4: খবরদার, আব্বার উপর দোষটা পাইও না। তোমার চাইয়া অনেক জ্ঞানী আছিল আব্বা।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, এসব খুনসুটি আপনারা বাড়ি গিয়ে করবেন, এখন আমার কথা মন দিয়ে শুনেন।
3: আচ্ছা বলেন, সে না শুনুক আমি শুনুম।
4: বাহাদুরি লওনের চেষ্টা করো না, আমি আগে শুনুম। বলেন স্যার।
3: আচ্ছা আমি আগে শুনি।
2: আচ্ছা ঠিক আছে, বলেন। দুইজনেই শুনেন, দুইজনেই শুনেন, আর পরিচিত অন্যান্য সবাইকেও জানাইয়েন। কথাটা হইল, 2 বছরের কম সময়ের ব্যবধানে সন্তান জন্ম দিলে সন্তানের শারীরিক আর মানসিক বিকাশ ঠিক মতো হয় না। তাছাড়া মায়ের শরীরও সন্তান ধারণের জন্য যথেষ্ট সুস্থ হইয়া উঠতে পারে না। বুঝেন তাইলে, মা সুস্থ না হইলে সন্তান সুস্থ হয় কেমনে? তাছাড়া কোলের বাচ্চাটাও তো মায়ের দুধের হক থেকে বঞ্চিত হয়। সুতরাং মা আর বাচ্চার স্বার্থে সুন্দর, সুখের আর আনন্দময় জীবন যাপন করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হয়। 20 বছর বয়সের আগে আর 35 বছর বয়সের পরে বাচ্চা নেওয়াটা মা আর শিশু উভয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
3: ডাক্তার সাহেব বুঝলাম, তাই এখন কি করো?
2: আরে শুনেন, সঠিক সময়ে বাচ্চা লওয়ার পরিকল্পনা করতে হবে, মা আর শিশুর স্বাস্থ্যের যত্ন নিতে হবে, জন্ম নিরোধক পদ্ধতি নিয়া নিজের ইচ্ছায় পরিবারকে ছোট রাখতে হবে। 2 সন্তানের বেশি না, তবে 1 সন্তান হইলেও মন্দ না।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এডিস মশা নিয়ন্ত্রণ ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। বাড়ির আশপাশ ঝোপঝাড় এবং আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 5 দিনের বেশি পানি যেন জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনে অপসারণ করুন। এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সকল নাগরিকের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। ডেঙ্গু আক্রান্ত হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন। এবার যে বিদায় নিতে হবে, আমাদের পরবর্তী অনুষ্ঠান এসে গড়ি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। শোনার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আজকের স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম তানিয়া পারভিন, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, আর স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহিতা মঞ্জুরী।
5: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। রাজধানীর একটি হোটেলে চলছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026। সম্মেলনের প্রতিপাদ্য ফ্র্যাঙ্ক ব্রিন্টস, ফ্রন্টিয়ার্স অ্যান্ড ফিউচার্স, নেভিগেটিং পাওয়ার টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রি রিটার্ন। সম্মেলনটি 5ই অক্টোবর পর্যন্ত চলবে। এতে শতাধিক দেশের প্রায় 200 বক্তা, 300-এরও বেশি প্রতিনিধি এবং 1,000-এরও বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা সহ বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রীয় কর্মকর্তা, কূটনীতিক, নীতি নির্ধারক, গবেষক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞগণ অংশ নিচ্ছেন। গতকাল সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত কারণে বাংলাদেশের সমুদ্রবন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনায়ও এদেশের অপার সম্ভাবনা রয়েছে। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলার সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর গতকাল পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছায়। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ও আপিল দায়েরের সময় শেষ হচ্ছে আজ। নির্বাচন কমিশন ইসি গতকাল এ তথ্য জানায়। ইসির তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার এবং বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগর সহ দেশের 16 জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে 39টি প্রতিষ্ঠানকে মোট 4,26,500 টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় ঠেকাতে এ তদারকি চালানো হচ্ছে। অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন, ক্রস বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, সিলিন্ডারের নিরাপত্তা বিধি প্রতিপালন এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত ও সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির বিষয়েও সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসী শিশুদের আইনি সহায়তা দেওয়া অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন বন্ধের অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর অভিবাসীদের বহিষ্কারে কঠোর অভিযান পরিচালনা শুরু করে ট্রাম্প প্রশাসন। এরপর অভিভাবকহীন অভিবাসী শিশুদের আইনি সহায়তা দেওয়া একটি জাতীয় নেটওয়ার্কের অর্থায়ন বন্ধের উদ্যোগ নেওয়া হয়। ডেমোক্র্যাট আইন প্রতিনেতা বলছেন, এতে ঝুঁকিপূর্ণ শিশুদের আইনি সুরক্ষা হুমকির মুখে পড়তে পারে। অন্যদিকে সরকার বলছে, শিশুদের আদালতের শুনানিতে আইনি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ব্যাপক বিমান হামলা চালানোর হুমকি দিয়েছে রাশিয়া। এ প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে অবস্থানরত কূটনীতিক ও বিদেশী নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কো। কিয়েভের দ্বিতীয় প্রধান সেতুতে হামলার কয়েক ঘণ্টা পর এই সতর্কবার্তা দেওয়া হল। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ লক্ষ্য করে মস্কোর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা।

নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণেই সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। মাদক অপরাধীদের সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা। মাদকমুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা সকলে মাদকমুক্ত সমাজ এবং জাতি গড়ে তুলি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স এবং FM 102 মেগাহার্স দিয়ে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ بیتار ڈھاکا انوشٹھان پرچار ہوچھے ڈھاکا ک مدھم ترنگ 693 کلو ہرٹز ایف ایم 90 میگا ہرٹز ایف ایم 106 میگا ہرٹز اور ایف ایم 102 میگا ہرٹز دے جانی دیچھی آج سندھے 6ٹا پرجنت دیشر ابھ্যন্তরীণ ندی بندر گلور جنو آبہاوار پورباباش দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান

ডেঙ্গু ঠেকাই একসাথে, বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 শুনতে পাবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 প্রচারিত হবে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনতে পাবেন রাত 10:00। প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবল এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে প্রবাসী তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। আজকের বিষয়, বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনা ও প্রস্তুতি। সঞ্চালনায় রহমান রাশেদ।

শ্রোতা বন্ধুরা, আজ 4 অক্টোবর 2026 রবিবার বেলা 2:20। আপনারা শুনছেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান, আপনাদের সবার পছন্দের আয়োজন প্রবাসী কল্যাণ এবং ক্যারিয়ার লাইন। আমরা মূলত বিগত পর্বগুলো আপনারা নিশ্চয়ই অনুসরণ করেছেন, শুনেছেন আমাদের এই আয়োজন। সেখানে আমরা নানা বিষয়ে, বিশেষ করে বিদেশে নিরাপদ অভিবাসন নিয়ে কথা বলেছি, বিদেশে যারা ক্যারিয়ার গঠন করতে চান সেই সব বিষয়, এবং আপনাদের অর্থাৎ শ্রোতা বন্ধুদের নানা প্রশ্নের উত্তর আমরা এই আয়োজনে খোঁজার চেষ্টা করি। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকেন। একই সাথে আমরা এই আগ্রহ খেয়াল করেছি বা অবলোকন করেছি যে অনেকে মনে করেন যে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কিভাবে তাদের ক্যারিয়ার গঠন করতে চান, সেই বিষয়ের আলোকেই আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। অর্থাৎ বিদেশে উচ্চশিক্ষার

0: সম্ভাবনা এবং প্রস্তুতি আমাদের আজকের পর্বের মূল বিষয়। আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডক্টর মোহাম্মদ রকিবুল কবিরকে, তিনি ডিন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড অন্টারপ্রেনারশিপ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রফেসর ডক্টর রকিবুল কবির, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আয়োজনে আসার জন্য। আমরা অতিথির সাথে আলোচনা যাব, তবে তার আগে জানিয়ে রাখি সঞ্চালনায় আমি বরাবরের মতো রহমান রাশেদ রয়েছি। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে আমাদেরকে টেলিফোনে সরাসরি প্রশ্ন করতে পারবেন বা মূল্যবান মতামত দিতে পারবেন। আমি টেলিফোন নম্বর বলে দিচ্ছি, 01553841500 এই নম্বরে। আরো একবার বলছি, 01553841500 এই নম্বরে। এছাড়া আপনারা বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, একই সাথে ইউটিউবে বাংলাদেশ বেতারের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানে আপনারা শুনতে পারবেন। আমরা আলোচনা শুরুর আগেই টেলিফোন পেয়ে গেছি, আমরা কিছুক্ষণ আলোচনায় যাব, আশা করি শ্রোতা বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং আমরা প্রশ্নগুলো এক এক নেওয়ার চেষ্টা করব। কথায় চলে না বাড়িয়ে আলোচনায় চলে যাচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ রকিবুল কবির, স্বাগত আরও একবার। বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনা, বাংলাদেশ থেকে একটা বড় অংশ যারা তরুণ, যারা শিক্ষার্থী, তারা মনে করেন যে স্নাতক শেষ করে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার জন্য বা বিদেশে উচ্চ শিক্ষার জন্য তারা প্রস্তুতি নেবেন, এই ধাঁচটা বা এই প্রবণতা কি আগের চেয়ে বেড়েছে? বাস্তব চিত্র বা সার্বিক চিত্র কি বলছে?
1: শুভ অপরাহ্ন যারা দর্শক শ্রোতা আছেন বাংলাদেশ বেতারের এবং লাইভেও যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। আজকে আসলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, সম্ভবত তরুণ প্রজন্মের কাছে, অনেকের কাছে এটা একটা স্বপ্ন যে তার কেরিয়ার গঠনের জন্য সে দেশের বাইরে যাবে, উচ্চ শিক্ষা গ্রহণ করবে। আপনি যেমনটা বলছিলেন যে বর্তমান চিত্রটা আসলে কেমন, অত্যন্ত আশাব্যঞ্জক ব্যাপার হচ্ছে যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ থেকে এই মুহূর্তে সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করছেন। ছোট্ট একটু পরিসংখ্যান যদি দেই, ইউনেস্কোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 24-25 শিক্ষা বছর পর্যন্ত বাংলাদেশের 52,800 জন শিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করছে। যে সংখ্যাটা জাস্ট 16-17 বছর আগে 2008 সালের দিকে ছিল 16,000, তার মানে এই মধ্যবর্তী সময়ে এই সংখ্যাটা তিন গুণেরও বেশি বেড়েছে। এবং একটা চমৎকার মজার ব্যাপার হচ্ছে, আমরা প্রায়শই মনে করে থাকি যে হয়তো যুক্তরাষ্ট্র মানে ইউএসএ তে বোধ হয় নানান রকম করাকরি আরোপ হয়েছে বর্তমান সরকারের সময়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী আছে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত, এবং সেই সংখ্যাটা অনেক। 2024-25 শিক্ষাবর্ষে সেখানে 20,156 জন ছাত্রছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করছে, এছাড়া আরো অন্যান্য দেশ তো আছেই।
0: চমৎকার। সেখানে একটু জানার বিষয় রয়েছে যে এই যে কিছু কিছু সময়ে দেখা যায় যে বিশেষ করে বৈশ্বিক পরিস্থিতিতে অনেকে লক্ষ্য করে থাকবেন যে তারা আতঙ্কে ভুগেন বা বলছেন যে বিদেশে যাওয়াটা বোধহয় আগের থেকে কঠিন হয়ে গেছে, সেই প্রশ্নে যাব। তবে তার আগে একটু আপনার কাছে জানার বিষয় যে বাংলাদেশের শিক্ষার্থীরা এই মুহূর্তে কোন কোন দেশের ব্যাপারে বেশি মনোযোগী বলে আপনার মনে হচ্ছে বা মনোযোগ দেওয়া উচিত?
1: যেটা বলছিলাম, যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ তে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী আছে এবং তাদের আকর্ষণের প্রধান জায়গাও সেটা। আমরা সবাই জানি উচ্চ শিক্ষার ক্ষেত্রে মানের দিক দিয়ে যদি চিন্তা করি, নিঃসন্দেহাতীতভাবে নর্থ আমেরিকান ডিগ্রি, বিশেষ করে ইউএস এর যুক্তরাষ্ট্রে যে পড়াশোনা সেটা সবার কাছে গ্রহণযোগ্য। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, সেখানে ছাত্রছাত্রীরা পার্ট টাইম কাজ করার সুযোগ পায়, ইউরোপের কিছু দেশেও পায়, যেটা আসলে এশিয়ান কান্ট্রিগুলোতে এই সম্ভাবনাটা অনেক কম। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি সবচেয়ে জনপ্রিয় ডেস্টিনেশন হচ্ছে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র। 2024-25 শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে 20,156 জন ছাত্রছাত্রী সেখানে গিয়েছে। এরপরে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, ক্যানাডা এবং আমাদের এশিয়ান দেশ মালয়েশিয়া, এছাড়া জার্মানি রয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে, অতি সম্প্রতি ছাত্রছাত্রীদের মাঝে কিছু দেশ সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছে, কারণ সেখানে অপরচুনিটি তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ফিনল্যান্ড, ইউরোপের দেশ ফিনল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। লাস্ট লেটেস্ট 2025 সালে 2,200+ ছাত্রছাত্রী ফিনল্যান্ডে গিয়েছে, যে সংখ্যাটা দুবছর আগেই ছিল 1,200। সো এই এটা একটা নতুন এক্সপ্লোরেশন। এবং আর একটা জায়গায় আমি একটু মনোযোগ আকর্ষণ করতে চাই, এবং যারা আগ্রহী বাইরে যাওয়ার জন্য, আমি মনে করি সেটা তাদের জন্য একটা চমৎকার অপরচুনিটি, সেটা হচ্ছে জাপান, যেখানে আগে ভিসা পাওয়া খুব কঠিন ছিল, এবং দক্ষিণ কোরিয়া, এই দেশগুলো এখন প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী বিভিন্ন দেশ থেকে পৃথিবীর নিচ্ছে এবং বাংলাদেশ থেকেও ব্যাপক সংখ্যক যাচ্ছে, এবং জাপানের ইতিহাসে সর্বোচ্চ 7,597 জন স্টুডেন্ট 2024 সালে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সেখানে গিয়েছে। সো এগুলো আসার ব্যাপার, নতুন নতুন জায়গা এক্সপ্লোর হচ্ছে যেগুলো পড়ালেখার মানের দিক দিয়ে অনেক ভালো এবং একসময় যাওয়াটা অনেক কঠিন ছিল। আর একটা যেটা বললাম, ফিনল্যান্ড নতুন ডেস্টিনেশন আমাদের ছাত্রছাত্রীদের জন্য,
0: চমৎকার, নিশ্চয়ই সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে বা যারা শিক্ষার্থী যারা অপেক্ষা করছেন। প্রফেসর কবির, একটা বিষয় জানার, যেই শিক্ষার্থী আজকে পড়াশোনা করছে বা স্নাতকে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ছে, তাদের কোন সময় থেকে প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন, যদি তার ভবিষ্যৎ পরিকল্পনা থাকে যে আমি এখানে শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাব?
1: জি, আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের শিক্ষার্থীরা অনেক সময় একটা ভুল করে ফেলে, হয়তো ভাবে ঠিক আছে আমি আজকে সিদ্ধান্ত নিলাম, হয়তো নেক্সট সেমিস্টারে আমি বিদেশে চলে যাব,
0: ঠিক তাই
1: পড়াশোনা করব। আসলে আপনি একটা যদি ভালো প্রতিষ্ঠানে পড়তে যেতে চান, একটা ভালো দেশে পড়তে যেতে চান, আপনার প্রস্তুতির সময়কাল কমপক্ষে 1 বছর এবং সেটা এক্সটেন্ড করে 1.5 থেকে 2 বছর পর্যন্ত হতে পারে।
0: আচ্ছা,
1: কারণ এটার একটা প্রস্তুতির ব্যাপার আছে। এই প্রস্তুতির মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে আমরা কোন সাবজেক্টে আগে পড়েছি, পড়তে চাই, পৃথিবীর কোন দেশে ওই সাবজেক্টগুলো ভালো পড়ায় এবং কোন ধরনের প্রস্তুতি আমার নিতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি ইউএসএ, ক্যানাডা কিংবা এরকম ইউরোপিয়ান কোনো দেশে যেতে চাই, ইনক্লুডিং ইউকে, আমার প্রিপারেশনটা হবে একরকম। আমি যদি মালয়েশিয়া কিংবা সাউথ কোরিয়া কিংবা জার্মানি কিংবা এই ধরনের রাষ্ট্রে যেতে চাই, ইভেন জাপান, তো দেখা যায় চায়না, এসব দেশগুলোতে আবার ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা ইস্যুজ আছে। সো প্রথম কথা হচ্ছে আমাকে ঠিক করতে হবে আমার ডেস্টিনেশনটা কোথায় এবং সেই অনুযায়ী আমার প্রস্তুতি 1 বছর থেকে 1.5 বছর 2 বছর পর্যন্ত লাগতে পারে।
0: সেই ক্ষেত্রে শিক্ষা জীবনের প্রথম বা দ্বিতীয় বর্ষ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলে আমার মনে হয় ভালো হয়, আপনি কি বলবেন?
1: কারো যদি ওরকম ইচ্ছা থাকে যে সে স্নাতক বাংলাদেশ করে স্নাতকোত্তরটা দেশের বাইরে করবে, হ্যাঁ এরকমই, অ্যাটলিস্ট থার্ড ইয়ার থেকে তার ওই ধরনের একটা চিন্তা ভাবনা, নিজেকে প্রস্তুত করা, এটার করার প্রয়োজন আছে। এই সম্পর্কিত আসলে কিছু স্পেসিফিক প্রস্তুতি আছে, আমরা হয়তো আলোচনার গতির সাথে সাথে এই বিষয়গুলো আরো আলোচনা করতে পারবো।
0: একটা ব্যাপার অনেক দ্বিধা তৈরি করে বা অনেক প্রশ্ন তৈরি করে যে আমি যেই বিষয় নিয়ে পড়াশোনা করছি ঠিক সেই বিষয়ে আমাকে স্নাতকোত্তর ডিগ্রি নিতে হবে কিনা, অথবা যদি নিতেও চায় সেই ক্ষেত্রে কোন দেশের জন্য কোন বিষয়ে ভালো হবে, বা যে বিষয়ের জন্য তিনি চাইছেন যে উচ্চতর ডিগ্রি নেবেন, এরকম কি কোনো আলাদা করে শ্রেণীবদ্ধ করা যায় যে কোন কোন দেশ এই মুহূর্তে কোন বিষয়ের উপরে ভালো করছে?
1: জি, আপনি একটা খুব ভাইটাল কোশ্চেন করেছেন। আসলে আমাদের শিক্ষার্থীরা অনেক সময় তাড়াহুড়োয় একটা বড় ভুল করে ফেলে, সেটা হচ্ছে বিষয় পছন্দ করার ক্ষেত্রে। হয়তো দেখছে একটা ফ্লোতে কোনো একটা ইউনিভার্সিটিতে বা কোনো একটা দেশে এই মুহূর্তে এই সাবজেক্টে হয়তো অপরচুনিটি বেশি, স্কলারশিপস আছে কিংবা সহজে পাওয়া যাবে, তো দেখা যায় আমার সাথে যদি রিলেভেন্ট না হয় আমার আগের যে ব্যাকগ্রাউন্ড পড়াশোনা কিংবা আমার যে কেরিয়ার ইন্টারেস্ট, অনেক সময় ভিসা কর্মকর্তা যারা থাকেন তারা আটকে দেন যে তোমার আগের পড়াশোনা ছিল এই লাইনে, তুমি কেন অন্য একটা লাইনে যেতে চাচ্ছ? তবে ব্যাপারটার অর্থ আবার এই না যে আমি চাইলে অন্য কোনো লাইনে পড়াশোনা করতে পারবো না, বাট দ্য থিং ইজ একটা রেশনাল থাকতে হবে, একটা জাস্টিফিকেশন থাকতে হবে। এবং কেউ যদি মনে করে আমি আগে একভাবে পড়তাম, আমি অন্য একটা ডিসিপ্লিনে যেতে চাই, তখন তার প্রস্তুতিটাও তেমন থাকতে হবে এবং ভিসা অফিস যখন তাকে সেই প্রশ্নটা করবে তার জন্য একটা যুক্তিসঙ্গত উত্তর তার কাছে থাকতে হবে। এটা একটা মোটা দাগে ইম্পর্টেন্ট কথা। তো আপনি বলছিলেন আসলে কোন বিষয়ে পড়বে বা কোথায় যাবে, এটা ডিপেন্ড করে। তবে আমি যদি মোটা দাগে বলি, এই মুহূর্তে যারা বিজনেসের ছাত্রছাত্রী আছে, এটা যদি শুরু করি যেহেতু আমি বিজনেসের আছি, সো এই মুহূর্তে বিজনেসে যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স, এবং নিঃসন্দেহে নর্থ আমেরিকান কান্ট্রি বিশেষ করে ইউএসএতে এটা ব্যাপক জনপ্রিয়তা আছে এবং প্রচুর ছাত্রছাত্রী পড়ছে। টু বি অনেস্ট, আমার ব্যক্তিগত আমার মনে হয় অন্তত পক্ষে 10 থেকে 15 জনকে আমি রেকমেন্ডেশন লেটার দিয়েছি এবং তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় পড়ছে ইউএসএতে, স্পেসিফিক্যালি ডেটা অ্যানালাইটিক্স বা বিজনেস অ্যানালাইটিক্স সাবজেক্টটাতে। এছাড়াও ধরেন কেউ অস্ট্রেলিয়া যেতে চায় বা এই ধরনের দেশ চুজ করতে চায়, অ্যাকাউন্টিং একটা জনপ্রিয় সাবজেক্ট ওই অংশটাতে। এ বাদেও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেহেতু এখন পুরো পৃথিবীর আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ধরনটা পাল্টে গেছে, এখন ড্রপ শিপিং বিজনেস হচ্ছে, এইসব চিন্তা করে সাপ্লাই চেইন একটা ইম্পর্টেন্ট। আর যদি আপনি টেকনোলজির কথা চিন্তা করেন, বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি, নিঃসন্দেহে এআই, মেশিন লার্নিং, রোবোটিক্স, এই জিনিসগুলো শীর্ষে থাকে। আপনি যদি প্রকৌশল চিন্তা করেন তো সেই ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেগুলো চিরজীবনী আসলে ক্লাসিক্যাল সাবজেক্ট, সেগুলো তো আছেই। আর একটা সাবজেক্টের দিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, অনেকটা আনএক্সপ্লোর্ড বাংলাদেশে, সেটা হচ্ছে কৃষি প্রযুক্তি। এই ব্যাপারটা আসলে পৃথিবীব্যাপী একটা জনপ্রিয় বিষয় এবং পৃথিবীর অনেক দেশ আসলে অনেকটুকু এগিয়ে গেছে। এবং আমি সবসময় গর্ব করে বলি, অ্যাজ এ রিসার্চার এই অংশটা বলছি, যে বাংলাদেশে যে রিয়েল রিসার্চ হয়, যেখান থেকে আউটকাম এবং ইম্প্যাক্ট আসে, সেটা এগ্রিকালচার। বাংলাদেশের এই মুহূর্তে হিসাব হয়তো 17-18 কোটি, বাট আনঅফিসিয়ালি আমরা মনে করি 20 কোটি মানুষ। এই 20 কোটি মানুষের ভরণ পোষণ খাওয়া সম্ভব হয়েছে এগ্রিকালচারের টেকনোলজি ব্যবহার। সো এখানে একটা বড় রকমের সুযোগ আছে। পৃথিবীর সবগুলো দেশে এই রিলেটেড ভালো পড়াশোনা আছে। আর অনেকে, আমরা হয়তো আমাদের সমাজ ব্যবস্থার কারণে খুব ওভাবে ভালোভাবে চিন্তা করি না, নার্সিং একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, বিশেষ করে ক্যানাডাতে কেউ যদি যেতে চায় দারুণ একটা অপরচুনিটি আছে। এরকম অন্যান্য দেশেও আছে, নার্সিং কে ফিউচার ডেস্টিনেশন হিসেবে চুজ করতে পারে।
0: বাহ, চমৎকার। আমরা প্রশ্নে চলে যাব, আমাদের শ্রোতা বন্ধুরা অপেক্ষা করছেন। প্রথম প্রশ্ন এই, আসসালাম আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালাম
2: আলাইকুম।
0: জি, ওয়ালাইকুম আসসালাম।
2: ভালো আছেন?
0: জি ভালো আছি, ভালো আছেন আশা করছি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নটা আমরা প্রায় পেয়ে থাকি, মানে বিদেশে অভিবাসনের জন্য যেমন দালালের খপ্পরে পড়ার অনেক উদাহরণ রয়েছে, কারো কারো প্রশ্ন, আমি কথা প্রসঙ্গে আসতাম, যে বিদেশে পড়ালেখা করার জন্য এজেন্সি ধরা কি গুরুত্বপূর্ণ, এটা কি জরুরি, বা কেউ যদি বলে যে টাকা দাও আমি ব্যবস্থা করে দিব, সেই ক্ষেত্রে করণীয় কি, অর্থাৎ শিক্ষার্থী নিজেই কি পারেন কিনা চেষ্টা করলে।
1: জি ধন্যবাদ। সবার প্রথমে যাকে বর্জন করতে হবে সে হচ্ছে সেই ব্যক্তি, সেই এজেন্সি যে বলে আমি 100% গ্যারান্টি দিয়ে ভিসা দিই। পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে 100% গ্যারান্টি দিয়ে ভিসা দিতে পারবে। সো কতগুলো ইন্ডিকেটর আছে, আমরা সেই ইন্ডিকেটরগুলো দেখলেই বুঝতে পারবো যে আসলে তার কাছে যাওয়া আমার জন্য কতটুকু নিরাপদ হবে। প্রথম কথা, ওই যে বললাম, কেউ 100% গ্যারান্টি দিতে চায় যে আমি পাঠিয়ে দিব, তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। দ্বিতীয়, আপনি যে ব্যাপারটা বলেছেন, এজেন্সির কাছে যাওয়াটা আসলে বাধ্যতামূলক কোনো ব্যাপার কিনা, অফকোর্স নট। বাট এখানে একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে আমাদের অনেকের পক্ষে আসলে, আমাদের তো একটা ফাইল তৈরি করতে হয়, কাগজগুলো গুছাতে হয়, কোন কোন ধরনের ডকুমেন্টস দরকার এগুলো সব ঠিক করতে হয়। এজেন্সিরা যেটা করতে পারে, আপনাকে গাইড করতে পারে যে আপনি এই এই বিষয়, আজকে যেমন আমাদের একটা গঠনমূলক গাইডেন্স প্রোগ্রাম যে আমরা কি কি বিষয়গুলো প্রস্তুত থাকতে পারি, তো এজেন্সি আপনাকে ওই বিষয়ে হেল্প করতে পারে। উনি যেটা বলছিলেন যে দালালের খপ্পর থেকে বাঁচার উপায় কি, প্রথম যেটা বললাম সেটা তো একটা গেল। দ্বিতীয় হচ্ছে, আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন বাইরে, আপনার প্রথমে দেখতে হবে ওই বিশ্ববিদ্যালয়টা ওই দেশের যেই নিয়ন্ত্রণকারী সংস্থা পড়াশোনার, সে ফর এক্সাম্পল বাংলাদেশে ইউজিসি, ঠিক তেমনি ভাবে প্রতিটা দেশে একটা উচ্চশিক্ষা কমিশন কিংবা উচ্চশিক্ষার গ্রহণের জন্য একটা বডি থাকে, তদারকি প্রতিষ্ঠান থাকে। সেই প্রতিষ্ঠানটা কর্তৃক ওই ইউনিভার্সিটিটা আপনি যেখানে যাবেন সেটা স্বীকৃত কিনা, এটা খুব সহজেই আপনি তাদের ওয়েবে ঢুকলেই বুঝতে পারবেন। শুধু তাই না, আমাদেরকে আরো দেখতে হবে যে প্রোগ্রামটাতে আমি যেতে চাচ্ছি সেই প্রোগ্রামটা স্বীকৃত কিনা, এগুলো আমার পক্ষ থেকে কাজ যদি আমি এজেন্সির মাধ্যমে যাই, আর নিজে গেলে সেটা একটু পরে বলছি। এরপরে আমাদের একটা ব্যাপারে খুব সচেতন থাকতে হবে, আমরা কখনো এজেন্টকে টাকা দিব না,
0: আগে টাকা দিব না,
1: এজেন্টের অ্যাকাউন্টে কখনোই দিব না,
0: এজেন্টের অ্যাকাউন্ট
1: আমরা সরাসরি, এজেন্ট আমাকে বলবে তোমাকে এই ব্যাংকে টাকা জমা দিতে হবে, ইউনিভার্সিটি প্রতিটা ইউনিভার্সিটির নিজস্ব ব্যাংক এবং ব্যবস্থাপনা থাকে, টাকা পাঠাবার চ্যানেল থাকে, আমরা সেই পার্টিকুলার টাকা পাঠাবার চ্যানেলেই টাকাটা পাঠাবো। সো আপনার একদিক থেকে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার টাকাটা ইউনিভার্সিটিতে গিয়েছে, এর আগে কিন্তু আপনি নিশ্চিত হয়েছেন ইউনিভার্সিটিটা ঠিক আছে এবং আরো নিশ্চিত হয়েছেন প্রোগ্রামটা ঠিক আছে। সো আমরা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করি, ইভেন আমি যদি একজন এজেন্সির কাছেও যাই, এজেন্টের কাছেও যাই, এরপরেও প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার আপনি যেটা বলছিলেন যে আমি নিজে করতে পারি না, অবশ্যই আমি নিজে করতে পারি এবং নিজে করলে আরো অনেকগুলো সুবিধা আছে। আমি সবসময় আমার স্ট্যাটাস গুলো দেখতে পাই যে আমার এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটা কোথায় আছে। আমি যেমন আমি যেহেতু রেকমেন্ডেশন করি, অলমোস্ট বোধহয় প্রতি সপ্তাহে আমার 4-5 জন ছাত্রছাত্রীর জন্য রেকমেন্ডেশন লেটার দিতে হয়, তো তখন তারা ট্র্যাক করতে পারে। আমাকে আবার ফোন করে, স্যার আমার এটা কি রেকমেন্ডেশন দিয়েছেন, আমার এখানে এখনো পেন্ডিং। তো আমরা এটা ও ট্র্যাক করতে পারে। সো দ্য বেস্ট ওয়ে ইজ টু ডু ইট ইটস ওন সেলফ, নিজে যদি করতে পারে সবচেয়ে ভালো, কিন্তু কেউ যদি করতে নাও পারে এজেন্টের কাছে যেতে পারে, এর মধ্যে দোষের কিছু নেই, কিন্তু ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
0: তবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে এজেন্সি বা এজেন্টের নামে টাকা না দিয়ে বরং ইউনিভার্সিটির নামে যখন টাকা পে করবে অ্যাকাউন্টে, সেটা আরো বেশি ঝুঁকি এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে। অনেক ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই। জি আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
2: ওয়ালাইকুম আসসালাম, কথা বলতে আমি ফাতাম।
0: জি শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ প্রশ্নটি করুন। জি আচ্ছা আমরা বুঝতে পেরেছি বোধহয়, অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনারা শুনবেন নিশ্চয়ই পুরো আয়োজনে। SSC বা HSC দিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করা যায় কিনা, আমি যদি ভুল না করে থাকি?
1: প্রথম হচ্ছে HSC দিয়ে তো অবশ্যই করা যায়, গ্রাজুয়েশন লেভেলে অনেকেই যায় অনার্সটা সেখানে দেশের বাইরে করা, নো ডাউট অ্যাবাউট দ্যাট, অবশ্যই যায়।
0: তবে আপনারা কোন পরামর্শটা দিবেন
1: ওটা তো একটু পরে আসার পুরো আর একটা প্রশ্ন, আর একটা অংশ যেটা মানে SSC দিয়ে যায় কিনা, ইভেন স্কুলেও যেতে পারে। এবং আপনারা হয়তো অনেকে জানেন কানাডা একটা খুব জনপ্রিয় ডেস্টিনেশন, বিশেষ করে ওইসব লোকরা যারা ইমিগ্রেন্ট হিসাবে কানাডাতে যেতে চান কিন্তু নিজে যেতে পারছেন না, তারা অনেকেই করেছে, আমার পরিচিত অনেকে আছে, তাদের তাদের স্কুল গোয়িং বাচ্চাদেরকে কানাডার কোন একটা স্কুলে ভর্তি করান এবং তার গার্ডিয়ান হিসেবে নিজেরাও যান। সো ওটাও সম্ভব, স্কুল গোয়িং বাচ্চারাও দেশের বাইরে পড়তে পারে। তো আপনি যেটা বলছিলেন, আসলে আমি কি প্রেফার করি, এটা আসলে একান্তই আমার ব্যক্তিগত প্রেফারেন্স, ডোন্ট টেক ইট অফিসিয়াল, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে গ্রাজুয়েশন শেষ করে যাওয়ার পক্ষপাতী,
0: দেশে স্নাতক শেষ করে স্নাতকোত্তরের জন্য।
1: এটার পেছনে একটা রিজন হচ্ছে, আপনি যখন একজন ছাত্র কিংবা ছাত্রী শিক্ষার্থী গ্রাজুয়েশন করতে ওখানে যাবে, স্নাতক পর্যায়ে ওখানে যাবে, তার কস্টটা অনেক বেশি। কারণ সে ফর এক্সাম্পল ইউএসএ তে একদম ফেলে দিলেও আপনার প্রতি বছর 50-60 লক্ষ টাকা একটা আন্ডারগ্রেড প্রোগ্রামে পড়তে আপনার খরচ হবে। এবার আপনি 4 বছর চিন্তা করেন কত গুণ, 2-3 কোটি টাকা আপনার লাগবে একটা আন্ডারগ্রেড ডিগ্রি কমপ্লিট করতে। সেটা বাদে আমার আর একটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আছে, সেটা হচ্ছে একজন HSC পাশ করা ছাত্র সে তখনও আসলে ইম্যাচিউর থাকে ইন ডিফারেন্ট সেন্সেস। সো একটা নতুন দেশে গিয়ে নতুন পরিবেশে গিয়ে তাকে মানিয়ে নিয়ে সার্ভাইভ করা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে যারা প্রথম থেকে একটু বাইরে থাকে, একটু স্মার্ট, মানুষকে হ্যান্ডেল করে অভ্যস্ত, কালচারাল ডাইভার্সিফিকেশন দেখে অভ্যস্ত, তারা হয়তো মানিয়ে নিতে পারে। কিন্তু আমাদের মতন কম্পারেটিভলি দরিদ্র দেশে বা ডেভেলপিং কান্ট্রি সো কল্ড আমরা যেটা বলি আমাদেরকে, আমাদের জন্য আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্নাতক শেষ করে মাস্টার্স কিংবা PhD এই প্রোগ্রামগুলোতে গেলে বেটার।
0: আমাদের সামাজিক প্রেক্ষাপটে আসলে বেড়ে ওঠাটা যেহেতু একটু আলাদা বাকি দেশের থেকে। অনেক ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম, আপনি ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। জি অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। দুটো বিষয়, একটু যান্ত্রিক কিছুটা ত্রুটি ছিল, দুটো বিষয় উঠে এসেছে এখানে। একটা বিষয় হচ্ছে যে সরকারিভাবে যদি লোনের ব্যবস্থা করা যায় আমার কাছে আমার সীমিত জ্ঞানে যতটুকু বলছে যে বাংলাদেশে বর্তমান সরকার তারা ইতিমধ্যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য লোনের ব্যাপারে সরকারের তরফ থেকে বা প্রধানের থেকে এরকম একটা বক্তব্য এসেছে। আমরা নিশ্চয়ই সেই ব্যাপারে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। একই সাথে আমার সম্মানিত অতিথির কাছে এই প্রশ্নও রয়েছে যে এটা ছাড়া অনেক এম্বাসি বাংলাদেশে নাই, সেই সব দেশে যাওয়ার জন্য কিভাবে প্রক্রিয়াজাত করবেন?
1: ধন্যবাদ। প্রথম উনি যেটা বলছিলেন, সরকারি উদ্যোগ বাদেও বিভিন্ন বেসরকারি ব্যাংক ছাত্রদেরকে লোন দেয়, নামই হচ্ছে স্টুডেন্ট লোন, এবং বেশ জনপ্রিয়। অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যেই, আমার ছাত্রছাত্রী অনেকেই স্টুডেন্ট লোন নিয়েছে এবং দেশের বাইরে গিয়েছে, সো সেটা আর একটা অল্টারনেটিভ আছে। আপনি যে বিষয়টা বলছিলেন, আর একটা উনি স্পেসিফিক্যালি জানতে চাচ্ছিলেন এম্বাসির ব্যাপার। অবশ্যই সব এম্বাসিগুলো আমাদের দেশে থাকলে আমরা খুব খুশি হতাম, বাট নেই বলে যে একেবারে আমরা চলতে পারবো না তাও না। জাস্ট আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকেই বলি, আমি জাস্ট 2 মান্থস আগে আমি পোল্যান্ডে গিয়েছিলাম, পোল্যান্ডের ভিসা সেন্টার বাংলাদেশে নেই। তো যেটা হয়েছে, আমি সুইডেনের ভিসা সেন্টারে অ্যাপ্লাই করেছি এবং সুইডেনের ভিসা সেন্টার সেই আমার ফাইল প্রসেস করেছে এবং আমার ভিসার ব্যবস্থা করেছে। তো এরকম যে এম্বাসিগুলো নেই তাদের মধ্যে অনেকগুলোই বাংলাদেশের ওদের পক্ষ হয়ে অন্যান্য এম্বাসিগুলো কাজ করে, ভিসা প্রসেস করে। বাট আনফরচুনেটলি কিছু স্পেসিফিক দেশ আছে, যেসব দেশে বিশেষ করে ইউরোপিয়ান অনেকগুলো দেশ আছে যেগুলোতে যাওয়ার জন্য আপনাকে ইন্ডিয়াতে করতে হয়, মানে ইন্ডিয়ার মাধ্যমে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় এবং ওখানে গিয়ে এম্বাসি ফেস করতে হয়, এরকম কিছু আছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কিন্তু আমার বিশ্বাস আরো আমাদের বর্তমান সরকার এ ব্যাপারে কাজ করছে এবং শেষ যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ছিল ওনারাও কয়েকটা দেশে এম্বাসি বাংলাদেশে করার জন্য অনেকটুকু এগিয়েছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নতুন সরকার ওনারা এই উদ্যোগটা নেবেন এবং আমাদের দেশে আরো এম্বাসি আসবে
0: নিশ্চয়ই। স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স বা মাস্টার্স করতে আপনি বলছিলেন যে বিদেশে কিছু কিছু দেশে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, একটা বড় অংশ তারা বিভিন্ন জায়গা থেকে আসে, প্রান্তিক পর্যায় থেকেও আসে, তারা তরুণ মেধাবী, তারা মনে করেন যে বৃত্তির ব্যবস্থা নিশ্চয়ই আছে এবং সেই জায়গায় তারা কিভাবে আবেদন করলে বৃত্তি পেতে পারে, অর্থাৎ স্কলারশিপের কথা বলছিলাম, কি বলবেন?
1: বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে প্রতিটা দেশেরই নির্দিষ্ট কিছু স্কলারশিপ থাকে। ফর এক্সাম্পল ইউএসএ তে 3 রকমের স্কলারশিপ আছে মোটা দাগে, আরো অনেক ইউনিভার্সিটি ভেদে থাকে। এছাড়াও জাপানের স্কলারশিপ আছে, মনবুসো যারা খুব ভালো করে তাদের জন্য, কোরিয়া স্কলারশিপ আছে, চায়নাতে স্কলারশিপ আছে। তবে এখানে কয়েকটা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে, একটা বিশ্ববিদ্যালয় আমাকে স্কলারশিপ কেন দিবে? নিশ্চয়ই তারা আমার কাছ থেকে স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলেই দিবে, তাই তো? তো যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটা হয়, আমরা ট্রুথটাকে অ্যাডমিট করি, সেটা হচ্ছে সাধারণত রিসার্চ রিলেটেড যে পড়াশোনা আছে, গবেষণা ধর্মী, ফর এক্সাম্পল কেউ পিএইচডি করছে কিংবা এমফিল করছে কিংবা একটা রিসার্চ মাস্টার্স করছে, তার জন্য আসলে প্রচুর পরিমাণ স্কলারশিপ আছে এবং তারা সে স্কলারশিপগুলো অ্যাভেইল করতে পারে। এবং আমি যতটুকু জানি, আমার বিভিন্ন সহকর্মী ছাত্রছাত্রী যারা গিয়েছে, যারা পিএইচডি করতে গিয়েছে, কেউ নিজের পকেটের পয়সা খরচ করে গবেষণা করতে আসলে যায় না, সবাই বিভিন্ন ফান্ডে যায়। তো ওখানে যেটা হয়, এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য একটা নির্দেশনা আছে, অনেকে হয়তো জানে, যেটা হয় অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার ফান্ড থাকে।
0: আচ্ছা,
1: ওই যে তার গবেষণার একটা ফান্ড আছে, তো একজন ছাত্রছাত্রী যখন বিদেশে যাওয়ার জন্য, আমরা আগে বলছিলাম 1.5 বছর একটা প্রিপারেশন, তো তাকে যেটা করতে হবে, আগে দেখতে হবে ওই তার সাবজেক্টে কোন শিক্ষকরা আছে, ওই পার্টিকুলার দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে যারা গবেষণা করছে তার সাবজেক্টে। প্রথমত এরকম শিক্ষক খুঁজে বের করতে হবে, এটা খুব সহজ। সে ওই পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে তাদের শিক্ষকদের নাম পাবে এবং একটু ঘাটাঘাটি করলেই, একটু গবেষণা করলেই সে পেয়ে যাবে। এরপরে তার যে গবেষণার এরিয়া, অনেক সময় হয় যে শিক্ষকরা একটা দেয় সার্কুলার দেয়, যে বিজ্ঞাপন দেয় যে আমি এই বিষয়ে রিসার্চ করছি, আমার কিছু রিসার্চের সহযোগী প্রয়োজন কিংবা পিএইচডি স্টুডেন্ট প্রয়োজন। তো ওইসব ক্ষেত্রে খুব সহজেই ওই শিক্ষককে যদি কনভিন্স করা যায়, তাকে ইমেল করে যে আমি এই বিষয়ে কাজ করছি, আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী, সেই ক্ষেত্রে ওই স্কলারশিপটা পাওয়া যায়। তবে এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, আমি যে যার কাছে অ্যাপ্রোচ করব, তার আগে আমার কিছু প্রিপারেশন আছে। সো যে এই ধরনের গবেষণা ধর্মী জায়গায় যেতে চায়, তার আগে কিছু লেখালেখি থাকতে হবে, কিছু গবেষণা প্রবন্ধ, আমরা আর্টিকেল বলি, ভালো মানের যদি 2-1টা আর্টিকেল কেউ করতে পারে ভালো পাওয়া যায়। এটা তো একটা গেল রিসার্চ ধর্মী যে স্টাডিজ আছে সেগুলোর জন্য। এছাড়াও যারা ওখানে যায় হয়তো অনেকে নিজের ফান্ড দিয়ে যায়, কিন্তু পরবর্তীতে ওখানে আর এ টি এ হিসেবে কাজ করতে পারে, মানে টিচিং অ্যাসিস্ট্যান্ট কিংবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে। ও টাকাটা যথেষ্ট হ্যান্ডসাম থাকে এবং সেই টাকা দিয়ে অনেক ক্ষেত্রে আসলে অনেকটুকু খরচ মিট আপ করা যায়। এছাড়াও পৃথিবীর অনেকগুলো দেশ আছে যেখানে পড়াশোনা এখনো অলমোস্ট ফ্রি। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডেস্টিনেশন হচ্ছে জার্মানি, যেখানে বাংলাদেশে 5000 প্লাস শিক্ষার্থী এই মুহূর্তে পড়ছে। জার্মানির অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয় বিনামূল্যে পড়াশোনা করা যায়, সো আপনি বলতে পারেন বাই ডিফল্ট স্কলারশিপ 100%। তবে ওইসব ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটিতে একটা প্রশাসনিক চার্জ দিতে হয় যেটা 150 ইউরো থেকে 400 ইউরোর মধ্যে ভ্যারি করে, সেটা আপনি বাই ডিফল্ট আপনি একটা স্কলারশিপ পাবেন ওখানে যদি যেতে চান। কিন্তু এখানে একটা সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনি জার্মানি কিংবা কোরিয়া কিংবা চায়নাতে পড়তে গেলে, বিশেষ করে জার্মানিতে পড়তে গেলে আপনার ওই দেশের ভাষার জন্য একটা বছর আলাদা করে রাখতে হবে, কারণ ভাষা শিক্ষা ওখানে বাধ্যতামূলক ইভেন আপনি যদি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন।
0: তো সেই ক্ষেত্রে কি মাস্টার্স করতে গেলে বা পিএইচডি করতে গেলে ওদের ভাষাতেই পড়তে হবে?
1: না, আপনি হয়তো ইংলিশে পিএইচডি করবেন কিংবা মাস্টার্স করবেন, কিন্তু ওদের একটা রিকোয়ারমেন্ট থাকে, ওদের একটা B1 B2 একটা স্পেসিফিক লেভেল থাকে, ওই লেভেলে তার ভাষাগত দক্ষতা রাখতে হয়, কারণ তারা আসলে তাদের যে নিজস্ব কৃষ্টি কালচার ওটার মধ্যেও মানুষকে ইনক্লুড করতে চায়। তো এই কারণে অনেক সময় দেখা যায় সেখানে কিছু কোর্স করতেই হয় যেটা জার্মান ভাষা আপনাকে করতে হবে, আপনার হয়তো মেইন স্টাডিটা ইংলিশে কিন্তু ওই পার্টিকুলার অংশটা আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজে করতে হবে, একটা রিকোয়ারমেন্ট থাকে।
0: চমৎকার, খুবই আকর্ষণীয় একটা অংশে ছিলাম, বিশেষ করে আপনি নিজে থেকে এই প্রশ্নের উত্তরগুলো বলেছেন সেজন্য অনেক ধন্যবাদ। কেউ যদি মনে করে যে বাংলাদেশে স্নাতক করছে অর্থাৎ অনার্সে ভর্তি হয়েছে, তারা অনেকে চান যে আমি ক্রেডিট ট্রান্সফার করে বিদেশে অ্যাপ্লাই করতে চাই, তাদের জন্য কি আপনার পরামর্শ থাকবে?
1: আমি আগে যেটা বলছিলাম যে একেবারে HSC পরে বা A-level পরে একজন স্টুডেন্ট দেশের বাইরে যাওয়ার চেয়ে এটা একটা বেটার অপশন। আমাদের বাংলাদেশের প্রথম সারির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সবারই কম বেশি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সাথে পুরো পৃথিবীব্যাপী MOU করা আছে এবং সেই MOU-র আন্ডারে তারা ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারে। আমার জানা মতে ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমি নাম বলবো না, এটা একটা
0: বিদেশি ইউনিভার্সিটির সাথে চুক্তি রয়েছে,
1: চুক্তি থাকে অলমোস্ট সব ইউনিভার্সিটিতে আছে, যে আমার ইউনিভার্সিটি অন্ততপক্ষে 300+ চুক্তি আছে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটির। সো এরকম প্রতিটাই ভালো ইউনিভার্সিটি যারা আছে তারা সবাই পৃথিবীর বিভিন্ন দেশের ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর সাথে চুক্তি করা আছে এবং তারা খুব সহজে ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারে। এটা একটা আনএক্সপ্লোর্ড এরিয়া, অনেকে হয়তো জিনিসটা ওভাবে চিন্তা করে না, কিন্তু এটার একটা ভালো সুযোগ আছে।
0: কোন এজেন্সি বলেন যে স্কলারশিপ ম্যানেজ করে দিবেন বা সেখানে 20% বা 30% স্কলারশিপ ম্যানেজ করে দিবেন এবং তারা এনলিস্টেড সেটাও যাচাই করে জানা গেল, এটা সত্যতা কতটুকু বা সেটা কিভাবে কাজ করে?
1: এটা সত্য, কারণ হচ্ছে আসলে মোটের উপরে আমাদেরকে এটা স্বীকার করতে দ্বিধা নেই, বিশ্বব্যাপী শিক্ষা একটা ব্যবসারই অংশ অনেক ক্ষেত্রে, যেগুলো ওয়েলফেয়ার কান্ট্রি আছে তাদের ক্ষেত্রে হয়তো না, কিন্তু পৃথিবীর অনেক দেশই আছে ভালো দেশ ভালো পড়াশোনা হয়, তারা শিক্ষাটা আসলে তাদের একটা কমার্শিয়ালাইজেশন করে ফেলেছে,
0: মানে তাদেরও প্রাইভেট বিশ্ববিদ্যালয়।
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: তো তারা যে কাজটা করে আসলে ছাত্রছাত্রী আনার জন্য তাদের বিশ্ববিদ্যালয়ে, তারা বিভিন্ন এজেন্টের সাথে চুক্তিবদ্ধ থাকে এবং তারা কিছু গ্রস স্কলারশিপ এমনিতেই রেখে দেয় এবং ওই পার্টিকুলার এজেন্ট সে স্টুডেন্ট তাদেরকে যোগসূত্র করে দেয় বলে তার একটা কমিশন ওই ইউনিভার্সিটি থেকে থাকে। সুতরাং কেউ যদি বলে আমি 30% বা 50% স্কলারশিপ দিব একেবারে আমি এটা ফেলে দিতে পারবো না, এটা মিথ্যে কথা। আমাকে যেটা করতে হবে, প্রথমত ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে হবে এবং ওখান থেকে খবর নিতে হবে যে এজেন্ট এই কথাটা বলছে সেই এজেন্ট তাদের লিস্টেড ইউনিভার্সিটির লিস্টেড এজেন্ট কিনা এবং তাকে সেই ইয়েটা দেয়া হয়েছে কিনা, সে বাংলাদেশ থেকে কিংবা আমরা যেহেতু বাংলাদেশের কথা বলছি বাংলাদেশ থেকে সে স্টুডেন্ট রিক্রুট করতে পারে কিনা, এটা আছে।
0: অনেক ধন্যবাদ, আমরা প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
2: ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছিলাম।
0: জি
2: জি, আমার একটা প্রশ্ন ছিল যে দেশে কোন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, এখন সে বাইরে সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য কি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, এটাই আমার প্রশ্ন ছিল।
0: চমৎকার প্রশ্ন, অনেক ধন্যবাদ, খুব প্রাসঙ্গিক প্রশ্ন। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, বিদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা?
1: প্রথমত এটা একটা মিথ, এটা বাংলাদেশের একটা প্রচলিত। আমি একজন সরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, বাট স্টিল আমি আপনাকে বলছি পৃথিবীর কোন দেশ বাংলাদেশের আপনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কিংবা প্রাইভেট পড়েছেন সেটা নিয়ে বদার করে না, অ্যাজ লং অ্যাজ ওই পার্টিকুলার ইউনিভার্সিটিটা এই দেশের রেগুলেটরি বডি যেটাকে আমরা বলি ইউজিসি কর্তৃক স্বীকৃত এবং তাদের কোন রকম কোন রেড মার্ক নেই এই রকমের ইউনিভার্সিটিগুলো হলে আপনি সেটা কি প্রাইভেট কিংবা পাবলিক এই বিষয়ে কিচ্ছু এসে যায় না। বরং আমি আপনাকে বলবো অনেক ক্ষেত্রে এই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এগিয়ে যাচ্ছে, এই যে রিসেন্টলি র্যাঙ্কিং প্রকাশ আমরা আগে কথা বলছিলাম টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং, তো সেখানে আপনি দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটির জয় জয়কার। প্রথম বাংলাদেশের চারটা ইউনিভার্সিটি যৌথভাবে প্রথম হয়েছে এবং তার মধ্যে তিনটাই প্রাইভেট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ড্যাফোডিল এবং এআইইউবি এবং সাথে জগন্নাথ ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, থ্যাংক ইউ ফর দ্য কারেকশন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে। তো এর অর্থ এই না যে অন্য ইউনিভার্সিটিগুলো আবার খারাপ, এবারে হয়তো এরা করেছে আর একবার অন্যজন করবে। আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং, এখানে কোনো পক্ষপাত দুষ্টতা নেই। সো ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যেতে পারে, ভর্তির ক্ষেত্রে কোনো বাধা থাকবে এরকম ভাবার কোনো কারণ নেই। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, টাইম টু টাইম পৃথিবীর বিভিন্ন দেশের রেগুলেটরি অথরিটি যেমন অস্ট্রেলিয়াতে কিংবা ক্যানাডাতে কিংবা ইউরোপের কোনো দেশে তারা বাংলাদেশের কিছু কিছু বিশ্ববিদ্যালয় সেটা পাবলিকও হতে পারে প্রাইভেটও হতে পারে কালো তালিকাভুক্ত করে, তাদের গ্রেডিং করা আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড, তো ওই তালিকাভুক্তর মধ্যে যদি পড়ে যায় সেই বিশ্ববিদ্যালয়টা অ্যাভয়েড করাই উচিত
0: উচিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি শ্রোতা বন্ধুদের হয়েই আমি প্রশ্নটা করে দিচ্ছি, সিজিপিএ তো আসলে চারের স্কেলে মাপে স্নাতকে, নিশ্চয়ই জানেন শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আমাদের এই আয়োজন, কত থাকতে হবে গ্রেড যাতে করে সেই শিক্ষার্থী স্কলারশিপের জন্য বা বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
1: আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে সিজিপিএ হয়তো একটা মাত্র পিলার বাট ইজ নট দ্য অনলি পিলার, সিজিপিএ এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় আছে।
0: কোন কোন ক্ষেত্রে?
1: প্রথমে আমি সিজিপিএ নিয়ে আপনার একটা আবারও এই মিথ সেটা ভাঙার জন্য একটা ইয়ে বলি কথা বলি, আমার পরিচিত একজন 2.94 সিজিপি নিয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে ইউরোপের একটা দেশে সে পড়াশোনা করছে,
0: চাইলেই সম্ভব।
1: হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে যার ওই জায়গায় দুর্বলতা আছে তাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাকে জিআরই কিংবা জিম্যাক অ্যাটলিস্ট আইএলটিএস কিংবা টফেল এই বিষয়গুলোতে তার একটা ভালো স্কোর করতে হবে। এরপরে ওই যে বললাম সে যদি একটা মাস্টার্স রিসার্চ মাস্টার্স করতে চায় সেই ক্ষেত্রে তাকে যেটা করতে হবে তার হয়তো তার শিক্ষক কিংবা বড় ভাই কারোর সাথে রিসার্চ করাটা শিখতে হবে, গবেষণা করা শিখতে হবে, দু একটা ভালো গবেষণা আর্টিকেল প্রবন্ধ তাকে লিখতে হবে এবং পাবলিশ করতে হবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তার দুইটা অংশ জিনিস, মানে একই রকমের একটা লেটার ডকুমেন্টেশন দুটো জিনিস, এক হচ্ছে তার স্টেটমেন্ট অফ পারপাস, সে কেন বিদেশে পড়তে চায়, কোন সাবজেক্টে পড়তে চায়, কেন পড়তে চায়, ইন্টেনশন কি, সেটা কিভাবে কাজে লাগাবে, একটা চমৎকার স্টেটমেন্ট অফ পারপাস এবং মোটিভেশন লেটার তাকে তৈরি করতে হবে এবং তাকে কমপক্ষে তিনজন ব্যক্তির কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিয়ে রাখতে হবে, কোথাও কোথাও দুজনের চায়, কোথাও কোথাও তিনজনের চায়, যেমন হতে পারে তার শিক্ষক, যেটা বলছিলাম আমি প্রতি সপ্তাহে 3-4 মিনিমাম রেকমেন্ডেশন লেটার দেই, সেটা প্রস্তুত থাকতে হবে। তবে একটা ব্যাপার আছে, কিছু খুব উচ্চ পর্যায়ের কিছু স্কলারশিপ আছে যেমন মনবোসো জাপানের কিংবা এরকম আমাদের ইংল্যান্ডেরও কিছু স্কলারশিপ আছে, এই স্কলারশিপগুলো পাওয়ার ক্ষেত্রে হয়তো তখন সিজিপি এটা ম্যাটার করে, বাট সবসময় ম্যাটার করে না। তবে এই মানে আবার এই না, যারা শুনছে আমার শিক্ষার্থী বন্ধুরা, এর মানে এই না যে সিজিপি কে পাত্তা দেওয়া যাবে না, পড়াশোনাও করতে হবে, ভালো সিজিপিও থাকতে হবে। তবে যারা সিজিপি এখনো ওরকম মেনটেন করতে পারেননি তাদেরও নিরাশ হওয়ার কিছু নেই, এটাই হচ্ছে আমার বটম লাইন।
0: নিশ্চয়ই জিম্যাট জিআরই এর মতো আন্তর্জাতিক কিছু পরীক্ষা রয়েছে, সেগুলো ছাড়া অনেকে শুধুমাত্র আইএলটিএস দেন, আবার কেউ কেউ বলেন যে আইএলটিএস ছাড়াও কোনো কোনো দেশে যাওয়া যায়, এটা সত্যতা কতটুকু?
1: জি, প্রথমত হচ্ছে একটা সময় ছিল আমরা যখন ছাত্র ছিলাম বা সদ্য গ্রাজুয়েট, আপনি ইউএস এর কিংবা নর্থ আমেরিকান একটা ইউনিভার্সিটিতে পড়তে গেলে আপনার জিআরই যারা ইঞ্জিনিয়ারিং পড়ে কিংবা জিম্যাট বিজনেসে যারা আছে কিংবা ভাইস ভার্সা হতে পারে করাটা অত্যাবশ্যক ছিল, ইউনিভার্সিটিগুলো বেসিক এন্ট্রিও দিত না। কিন্তু কোভিড এর পর থেকে 2020 সালের পর থেকে বিশেষ করে পৃথিবীব্যাপী একটা আলোড়ন তৈরি হয়েছিল, বিশেষ করে আমাদের আফ্রিকান যে ন্যাশনস গুলো আছে তারা আসলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সম অধিকার পাচ্ছে না কিংবা সুযোগ পাচ্ছে না। তো সেটার পর থেকে আসলে আস্তে আস্তে ইউএসএও ইভেন অনেকটা শিথিল করেছে, শুধু আইএলটিএস এর একটা স্কোর দিয়ে 6 অ্যারাউন্ড অনেক স্টুডেন্টরা পৃথিবীর বিভিন্ন দেশে পড়তে যাচ্ছে। তবে স্টিল কেউ যদি ভালো একটা স্কলারশিপ বাগাতে চায়, পকেট করতে চায় ইউএস এর কোন একটা ইউনিভার্সিটি থেকে, স্টিল জিআরই জিম্যাট প্রেফার্ড। আপনার দ্বিতীয় অংশটা আপনি বলছিলেন যে আমি আইএলটিএস কিংবা ডুওলিঙ্গো কিংবা পিটি কিংবা এরকম কোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়া বাইরে পড়তে যেতে পারেন কিনা, অবশ্যই পারে, তবে সব জায়গায় না, কিছু কিছু নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে, কিছু কিছু দেশের নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় আছে তারা অ্যালাও করে, তবে সেই ক্ষেত্রে একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ এই সংশ্লিষ্ট তার নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকে একটা সার্টিফিকেট তাকে নিতে হয়।
0: আচ্ছা, চমৎকার। আমাদের শ্রোতা বন্ধুরা, বেশ কয়েকটি প্রশ্ন আমরা নিতে পারিনি, তবে আমরা চেষ্টা করব যে আমরা আয়োজনের শেষের দিকে একটা হলো প্রশ্ন নেওয়ার জন্য। অনেকে রয়েছেন যারা স্নাতক করছেন না অথবা কোনো বিশ্ববিদ্যালয় নাই কিন্তু সরকারি অনুমোদিত কলেজে পড়ছেন, তাদের জন্য সম্ভাবনার দুয়ার কতটুকু খোলা?
1: আসলে ওই কথাটা আবারও প্রযোজ্য, আমরা আসলে বাংলাদেশে প্রচুর বিভাজন তৈরি করি আমাদের মাঝে, আসলে পৃথিবীতে এত বিভাজন নেই। আপনি যদি এমন হয় আপনি একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে কোনো একটা স্বীকৃত কলেজে একটা 4 বছরের স্নাতক করেছেন এবং সেজন্য আসলে থেমে থাকবে না যে আমি কোনো পাবলিক কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িনি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছি এই জন্য বোধহয় আমি সুযোগ পাবো না, এরকম ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে অনেক ভালো ভালো জায়গায় কাজ করছে দেশ এবং বিদেশে, প্রচুর উদাহরণ আছে, এবং বাংলাদেশের বোধহয় একটা অন্যতম মাল্টি ন্যাশনাল কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও উনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন।
0: চমৎকার। আমরা একদম আয়োজনের শেষ দিকে রয়েছি, শিক্ষার্থী যারা রয়েছেন বা আজকে যারা তরুণ সমাজকে আপনি নানা পরামর্শ দিলে সহায়তা করলেন, সবশেষ কি কথা যোগ করবেন বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে?
1: ওকে, প্রথম কথা হচ্ছে ফার্ম ডিটারমিনেশন, অর্থাৎ আমার একটা দৃঢ়কল্প থাকতে হবে, সংকল্প থাকতে হবে যে আমি যাব। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, ব্যাপারটা হচ্ছে আমরা প্রচেষ্টা করি কিনা, এবং কোনো কোনো জায়গায় আমরা হাল ছেড়ে দিই, হাল ছাড়া যাবে না। আইএলটিএস জিআরই যেগুলো বলছিলাম এই প্রিপারেশন থাকতে হবে, খুব ভালো একটা স্টেটমেন্ট অফ পারপাস এবং মোটিভেশনাল লেটার থাকতে হবে, এবং শিক্ষক এবং রেলেভেন্ট পার্সোনাল থেকে কয়েকটা রেকমেন্ডেশন লেটার নিতে হবে। আর 10 সেকেন্ড, রেকমেন্ডেশন লেটারে গদবাধা কথা লেখা যাবে না যে সবাইকে একই রকম বললাম, আমি আসলে যা আমার অতীতের পারফরমেন্স রেজাল্ট, আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সবগুলোকে ইনক্লুসিভ একটা চমৎকার রেকমেন্ডেশন এবং স্টেটমেন্ট অফ পারপাস হতে হবে।
0: অনেক ধন্যবাদ প্রফেসর রকিবুল কবির, অনেক ধন্যবাদ আপনাকে আজকে যুক্ত করার জন্য। দর্শক শুনছিলেন আপনারা শ্রোতা বন্ধু প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে হাজির হব, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি,
1: ধন্যবাদ।
3: এতক্ষণ শুনলেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। সঞ্চালনে ছিলেন রহমান রাশেদ, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাসরুফা তানজিনা নওশিন।
4: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহফুজ আক্তার সুমি। প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় তিনি এ নির্দেশ দেন। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করতে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন। রাজধানীর একটি হোটেলে চলছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026। সম্মেলনের প্রতিপাদ্য ফ্র্যাগমেন্টস ফ্রন্টিয়ার্স অ্যান্ড ফিউচার্স নেভিগেটিং পাওয়ার টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিডিটেন্ট। সম্মেলনটি 5ই অক্টোবর পর্যন্ত চলবে। এতে শতাধিক দেশের প্রায় 200 বক্তা, 300-এরও বেশি প্রতিনিধি এবং 1,000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিস, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রীয় কর্মকর্তা, কূটনৈতিক, নীতি নির্ধারক, গবেষক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞগণ অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদানকালে বিশ্ব নেতৃবৃন্দের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া এক নৈশভোজে তাঁর এবং তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করেন। ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প গত 22শে সেপ্টেম্বর ইউএনজি এর 81তম অধিবেশনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। এদিকে হোয়াইট হাউস প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্কে অনুষ্ঠিত একটি বিশেষ বৈঠকের অপর একটি ছবিও শেয়ার করে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সাইবার সুরক্ষা আইনের উদ্দেশ্য গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়। তিনি বলেন, বিএনপি সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সবার বাক স্বাধীনতা নিশ্চিত করতে চায়। আজ সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভুয়া সাংবাদিক দেশের জন্য হুমকি মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকতার মানদণ্ড থাকা জরুরি। জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ও আপিল দায়েরের সময় শেষ হচ্ছে আজ। ইসির তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার এবং বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। আগামী 29শে অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবা বিদ্যুৎ কেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে ঢাকা। আজ এক বিবৃতিতে সরকার মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এই হামলাকে ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার উপর এক অগ্রহণযোগ্য আক্রমণ বলে অভিহিত করেছে। বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয়। এতে আরো বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যে কোনো ধরনের আগ্রাসন ও আক্রমণাত্মক পদক্ষেপ বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। ভাড়াটিয়াদের সুরক্ষায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে স্পেন জুড়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। গতকাল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও বার্সেলোনা সহ বিভিন্ন শহরে প্রায় 50টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সরকার জরুরি আবাসন আইন পাশ করতে ব্যর্থ হওয়ার পর এইসব বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা ভাড়া কমানো, উচ্ছেদ বন্ধ এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সম্পত্তি কেনার উপর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে অভিবাসী শিশুদের আইনি সহায়তা দেওয়া অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন বন্ধের অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। 2025 সালে জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর অভিবাসীদের বহিষ্কারে কঠোর অভিযান শুরু করে ট্রাম্প প্রশাসন। এরপর অভিভাবকহীন অভিবাসী শিশুদের আইনি সহায়তা দেওয়া একটি জাতীয় নেটওয়ার্কের অর্থায়ন বন্ধের উদ্যোগ নেওয়া হয়। ডেমোক্রেট আইন প্রণেতারা বলেছেন, এতে ঝুঁকিপূর্ণ শিশুদের আইনি সুরক্ষা হুমকির মুখে পড়তে পারে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: This is Bangladesh Betar, Dhaka. You are listening to world music.

শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠানমালা এবার রয়েছে রবীন্দ্রসঙ্গীত, প্রথম গানটির শিল্পী প্রত্যাশা রায়।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন মেলায় এখন রয়েছে পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মুখলেসুর রহমান মিন্টু। শিল্পীর নিজের সুর করা প্রথম গানটির কথা লিখেছেন মোহাম্মদ আজিজুল হক।

শুনছেন পল্লীগীতি মোহাম্মদ মুখলিসুর রহমান মিন্টুর কণ্ঠে এবং শিল্পীর নিজের সুর করা এবারের গানের কথা লিখেছেন জয়নার আবেদিন।

0: মোহাম্মদ মুখলিসুর রহমান মিন্টুর কণ্ঠে দুখানি পল্লিগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 5 অক্টোবর 2026 তারিখ সোমবার সকাল 10:00 বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় বিশ্ব বসতি দিবস 2026 উদযাপন ও বসতি মেলার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্সে ও এফএম 106 মেগাহার্সে প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় তিনি এ নির্দেশ দেন। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারিক রহমান। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুততা দূর করতে ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন। রাজধানীর একটি হোটেলে চলছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026। সম্মেলনের প্রতিপাদ্য ফ্র্যাগমেন্টস ফ্রন্টিয়ার্স অ্যান্ড ফিউচার্স নেভিগেটিং পাওয়ার টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন। সম্মেলনটি 5 অক্টোবর পর্যন্ত চলবে। এতে শতাধিক দেশের প্রায় 200 বক্তা, 300-এর বেশি প্রতিনিধি এবং 1000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিস, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা সহ বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রীয় কর্মকর্তা, কূটনীতিক, নীতি নির্ধারক, গবেষক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞগণ অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারিক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদানকালে বিশ্ব নেতৃবৃন্দের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক নৈশভোজে তার এবং তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করেন। ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প গত 22শে সেপ্টেম্বর ইউএনজিএ এর 81তম অধিবেশনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। এদিকে হোয়াইট হাউস প্রধানমন্ত্রী তারিক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান এবং মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্কে অনুষ্ঠিত একটি বিশেষ বৈঠকের অপর একটি ছবিও শেয়ার করে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সাইবার সুরক্ষা আইনের উদ্দেশ্য গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়। তিনি বলেন, বিএনপি সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সবার বাক স্বাধীনতা নিশ্চিত করতে চায়। আজ সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সাথে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভুয়া সাংবাদিক দেশের জন্য হুমকি মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকতার মানদণ্ড থাকা জরুরি। জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ও আপিল দায়েরের আজ ছিল শেষ দিন। ইসির তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার এবং বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। আগামী 29শে অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা। আজ এক বিবৃতিতে সরকার মদিনার মসজিদের নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এই হামলাকে ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার উপর এক অগ্রহণযোগ্য আক্রমণ বলে অভিহিত করেছে। বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয়। যুক্তরাষ্ট্রে অভিবাসী শিশুদের আইনি সহায়তা দেওয়া অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন বন্ধের অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর অভিবাসীদের বহিষ্কারে কঠোর অভিযান শুরু করে ট্রাম্প প্রশাসন। এরপর অভিভাবকহীন অভিবাসী শিশুদের আইনি সহায়তা দেওয়া একটি জাতীয় নেটওয়ার্কের অর্থায়ন বন্ধের উদ্যোগ নেওয়া হয়। ডেমোক্র্যাট আইন প্রণেতারা বলছেন, এতে ঝুঁকিপূর্ণ শিশুদের আইনি সুরক্ষা হুমকির মুখে পড়তে পারে। ভাড়াটিয়াদের সুরক্ষায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে স্পেন জুড়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। গতকাল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও বার্সেলোনা সহ বিভিন্ন শহরে প্রায় 50টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সরকার জরুরি আবাসন আইন পাশ করতে ব্যর্থ হওয়ার পর এসব বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা ভাড়া কমানো, উচ্ছেদ বন্ধ এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সম্পত্তি কেনার উপর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার।

0: বাল্যবিবাহ আমাদের দেশে একটি সামাজিক ব্যাধি। যেখানে আমরা উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছি, সেখানে নারীর এই বাল্যবিবাহ মোটেও কাম্য নয়। কারণ বর্তমান আধুনিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অন্যতম একটি বাধা হচ্ছে এই বাল্যবিবাহ।
1: সাধারণত দরিদ্র পরিবারে তাদের কন্যা সন্তানকে বোঝা হিসেবে বিবেচনা করে এবং অল্প বয়সে বিয়ে দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কারণ বাল্যবিবাহ মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। সাধারণত অপ্রাপ্ত বয়সে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বিবাহকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিবাহের বয়স ন্যূনতম 21 এবং মেয়েদের বয়স 18 হওয়া বাধ্যতামূলক। শুরুতে চলুন শুনি বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতামূলক একটি গান। শিল্পী রোমানা ইসলাম, গানের রচয়িতা আব্দুল মোতালেব, সুর করেছেন দীপক কুমার।

0: বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক একটি গান শুনলেন। একটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই শিশুর পারিবারিক ও সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে যে প্রত্যেক শিশুর মধ্যেই প্রতিভা লুকিয়ে থাকে। সুযোগ ও অনুকূল পরিবেশ পেলেই প্রতিটা শিশুই তাদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাবে।
1: শিশুরাই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি, তাই শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থে সকল শিশুর জন্য শিশুবান্ধব পরিবেশ অত্যাবশ্যক। এর পাশাপাশি সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করা আবশ্যক। ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সকল শিশুর অধিকার ও নিরাপত্তার বিষয়ে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এবারে চলুন শিশু অধিকারের কথা শুনি গানে গানে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এশগড়ি ছোট পরিবার জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান। এর বাকি অংশ শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান প্রচারের পর। নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।

0: رد هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে সূরা আল মাইদা আয়াত 32।

0: শিশু অধিকার বিষয়ক গানটি শুনলেন সালমা জাহানের কণ্ঠে। গানটি রচনা করেছেন শিশির রহমান। সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন এশোগুড়ি ছোট পরিবার ম্যাগাজিন অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। গর্ভকালীন মা ও শিশু উভয়ের জন্যই জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আর এই গর্ভস্থ ভ্রূণের বেড়ে ওঠার জন্য সকল পুষ্টির চাহিদা পূরণ করে থাকে মা। তাই একজন গর্ভবতী মায়ের অতিরিক্ত খাবারের প্রয়োজন রয়েছে।
1: নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়ে গর্ভস্থ ভ্রূণের গঠন ও বৃদ্ধি ঠিক রাখা গর্ভবতী মায়ের যেমন দায়িত্ব, তেমনি পরিবারের অন্যান্য সদস্যরও কিছু দায়িত্ব রয়েছে। কারণ গর্ভকালীন শেষ তিন মাসে মায়ের সুষম খাদ্যের পরিমাণ সঠিক না হলে শিশু কম ওজনের বা অপরিণত শিশু জন্ম হয়, এমনকি শিশু মৃত্যু হতে পারে। এখন গর্ভবতী মাকে নিয়ে একটি গান শুনে আসি। গানটিতে কণ্ঠ দিয়েছেন এম আর হাসান সেলিম, গানের রচয়িতা ডি এম নাসির উদ্দিন।

0: গর্ভবতী মাকে নিয়ে গানটি শুনলেন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো আমাদের মৌলিক চাহিদা। আর এই মৌলিক চাহিদাই পূরণ করতে আমরা তখনই হিমশিম খাই যখন কোনো দেশের জনসংখ্যা প্রয়োজনের তুলনায় অধিক। আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশও মানুষের মৌলিক চাহিদাগুলি মেটানো প্রায়ই অসম্ভব হয়ে পড়ছে, যা প্রভাব পড়ে দেশের সমগ্র জনগণের উপর।
1: বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার মূল কারণ হল অপরিকল্পিত পরিবার, পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে অনীহা, অতিমাত্রায় ধর্মান্ধতা বা কুসংস্কার, লোকলজ্জা ইত্যাদি। তাই পরিকল্পিতভাবে আমাদের জনসংখ্যা রোধ করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ ও পরিকল্পিত ছোট

0: শুনলেন জনসংখ্যা বিষয়ক গান আবু বকর সিদ্দিকের কণ্ঠে। এ গানটি রচয়িতা মোহাম্মদ আহাদ ভাওয়ালি, সুরকার দীপক কুমার দে। একজন যোগ্য এবং সচেতন মা একটি সুস্থ শিক্ষিত জাতি উপহার দিতে পারেন। সুতরাং একজন শিশুর আগামী দিনের ভবিষ্যৎ তার মায়ের স্বাস্থ্য পরিচর্যার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে।
1: মা যদি শারীরিকভাবে সুস্থ এবং সবল না থাকেন, তাহলে গর্ভকালীন অবস্থা থেকে শুরু করে সন্তান প্রসব পরবর্তী শিশু প্রতিপালন সবই কিন্তু বিপন্ন হয়ে পড়ে। তাই সরকারের পাশাপাশি আমাদেরকেও মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিতে হবে। মা ও শিশুর ভালো স্বাস্থ্য, এ বিষয়ের উপর এখন শুনব স্বাস্থ্য বিষয়ক একটি গান। গানের শিল্পী কানন বালা সরকার, গানের রচয়িতা কুটি।

মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, আমাদের দেশে সিংহভাগ সমস্যার মূলেই রয়েছে অতিরিক্ত জনসংখ্যা। সে কারণে এই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণই আমাদের দেশের জন্য হবে কল্যাণকর পদক্ষেপ। তাই বর্তমান সময়ে পরিবার পরিকল্পনার যে কর্মসূচি আমাদের দেশে চালু আছে তা আরও ব্যাপকভাবে করার পাশাপাশি এদেশের জনগণকে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে এবং পরিকল্পিত ছোট পরিবার রাখতে কঠোর আইনের বেড়াজালে আবদ্ধ করতে হবে। তারই আলোকে চলুন শুনি জনসংখ্যা বিষয়ক আরও একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ বেলি। গানের

0: একটা শিশুর জন্মের পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত জীবনের অনেকগুলো ধাপ অতিক্রম করে। এর মধ্যে সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বা সময় হচ্ছে বয়সন্ধিকাল। বয়সন্ধিকালে একটা ছেলে কিংবা মেয়ের নানাবিধ পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আচরণগত পরিবর্তন ইত্যাদি।
1: বাংলাদেশের মোট জনসংখ্যার 1/5 বেশি ছেলে মেয়ে বয়সন্ধিকাল পার করে। যেহেতু এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ ও উত্তরকালীন সময়, তাই এই সময়টাতে ছেলে মেয়ে, পরিবারের অন্য সদস্য সহ সমাজের সকল পক্ষের উচিত নিজ নিজ জায়গা থেকে সচেতন দায়িত্ব পালন করা। শুনব বয়সন্ধিকালীন একটি গান মেহজাবিন রহমান শিউলির কণ্ঠে। গানটির রচয়িতা গোলাম সরোয়ার শলক, সুর করেছেন দীপক কুমার দে।

0: প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন থাকে, স্বপ্ন ছাড়া জীবন হয় না। মানুষ তার নিজের মতো করে স্বপ্ন দেখে আর সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে।
1: আজকের শিশু আগামী সূর্যোদয়, আগামী স্বপ্ন, আমাদের সোনালী ভবিষ্যৎ, কৈশোরের স্বপ্ন নিয়ে আয়োজনের শেষ গানটি শুনবো আমরা এবার। শিল্পী মোহাম্মদ শাহিনুল ইসলাম।

0: শ্রোতা বন্ধুরা, শেষ হলে এসে গড়ি ছোট পরিবার অনুষ্ঠানের সকল আয়োজন। যেতে যেতে বলি সচেতনতার কথা। বাংলাদেশের ঋতু ভেদে আবহাওয়ারও কিছুটা ভিন্নতা আসে বা উপলব্ধি করা যায়। বাংলাদেশের ছয় ঋতুই আমরা ভিন্ন ভিন্নভাবে দেখতে পাই। হেমন্তের এই নাতিশীতোষ্ণ আবহাওয়ার জানান দিচ্ছে শীত আসি আসি করছে। আর এই আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা নানা রকম শারীরিক সমস্যায় ভুগি, তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে সকলকে।
1: পাশাপাশি শুরুতে যেমনটি বলেছি ডেঙ্গু নামক ভয়াবহ রোগের কথা, এই রোগের উপসর্গ ধ্বংস করতে আসুন আমরা সবাই সচেতন হই। তিন দিনের বেশি কোথাও যেন স্বচ্ছ পানি জমে না থাকে। আপনার বাড়ির আঙিনায় বা ছাদের আনাচে কানাচে পড়ে থাকা ডাবের খোলা, ভাঙা বালতি, কোটর, ভাঙা ফুলের টপ ইত্যাদি নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দিন, কারণ এগুলোতে পানি জমে এডিস মশা জন্ম হয়, যার কামড়ে আমরা ডেঙ্গু রোগে আক্রান্ত হই। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আসুন ডেঙ্গু মুক্ত জীবন গড়ি, সুস্থ থাকি।
2: পাতাবাহার, আমারে মাফ করে দাও পাতাবাহার।
3: বুঝলাম না, কিসের মাফ?
2: মনে কষ্ট নিও না, আমি দুলা ভাইয়ের লগে বাড়ির যামুগা।
3: তাহলে আইলা কেন?
2: শ্বশুর বাড়িতে না আইসা তো পারুন যায় না।
3: ঠিক আছে, যাওগা, তাই আমারে নিয়ে চলো।
2: আরে কও কি, বাপের বাড়িতে আইসো দুই চার দিন না বেড়ায় যাই বা কেমনে?
3: আমি তো একলা বেড়াইতে আসি নাই,
2: কিন্তু আমার যে থাকুনের উপায় নাই।
4: ইয়ে কইরে মা পাতাবাহার, জামাই বাবাজি কই?
3: এই তো এখানে।
4: এই যে বাবাজি, আমাগো অপরাধটা কোথায় বুঝলাম না। বৈঠকখানায় বিছানা পাতির সুবন্দোবস্ত করে দিলাম, অথচ তোমার দুলাভাই গো ধরছে এই রাতে নাকি চলে যাইব।
2: আব্বা জান, সেই কথা তো আমারও, আমিও তো অহনিরণ হইতে চাই।
4: কেন বাবাজি, খাওয়া দাওয়া মেহমানদারিতে যদি কোনো ওই ত্রুটি হইয়াও থাকে তোমার জন্য করো বাবাজি, জানা মতে আমাগো সাজ্যে যা কুলাইছে।
3: আব্বা জান, যাইতে যাই, যাইতে দাও।
4: এই কোষ কি মা পাতাবাহার, নতুন জামাই,
3: জামাই পক্ষ বইলেই তো উসা গলা।
5: না পাতাবাহার, তুমি আমাগরে ভুল বুঝতেছো, আমরা বিশেষ অসুবিধার কারণে তোমাকে বাড়িতে রাত্রি যাপন করতে অপারক।
4: বিশেষ অসুবিধা?
2: হ্যাঁ আব্বা জান, বিশেষ অসুবিধা। এই সন্ধ্যার সময় টের পাইছি।
4: বলো বাবা কি অসুবিধা বলো, আমি এক সেকেন্ডের মধ্যে সুরাহা করে দেব।
5: পারবেন না, আরো সময় লাগবে।
4: তো ভালো, সময় দিলে তো আমি আরো খুশি হবো।
5: বিয়ের আগে কথা দিছিলেন, অথচ পারেন নাই তার হিসাব।
4: টেলিভিশন?
5: ছি ছি ছি, টেলিভিশন তো আমরা চাই নাই।
4: হ্যাঁ না, তা তো ঠিকই, আসলে তো তোমরা বাবা কিছুই চাও নাই।
5: চাইছিলাম একটা জিনিস, চাইছিলাম চাইছিলাম বিয়ের আগে যেন আপনার গোবাড়িতে স্যানিটারি পায়খানা বসানো হয়। একদিনেও সেইটা পারলেন
4: বাবাজি। আসলে ব্যাপারটা হইল গিয়া, ধরো বিয়ার ঝামেলায়, মানে ধরো
5: গাইগুই করেন না, সচেতনতার অভাব। তাহলে হিসাব, আপনারা তো শুধু নিজের ক্ষতি করতেছেন না, গেরামের আরো দশ জনের ক্ষতি করতেছেন।
4: আল্লাহ, বুঝলাম না বাবা।
5: যেই কাঁচা পায়খানা ব্যবহার করতেছেন তাতে চারদিকের পরিবেশ দূষিত হইতাছে, জনস্বাস্থ্যের ক্ষতি হইতাছে, মলমূত্র বৃষ্টির পানিতে ছড়াইয়া নানা রকম পানিবাহিত রোগ সৃষ্টি হইতাছে, যেমন আমাশা, টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া, এই রকম মারাত্মক সব রোগ। অথচ স্যানিটারি পায়খানা বানাইলে নিজেরাও নিরাপদ থাকতেন আর দশ জনও নিরাপদ থাকত।
2: আব্বা, মাত্র কয়েকশো টাকা হইলেই
4: টাকাটা বড় কথা না রে বাবাজি, বড় শর্মিন্দা হইলাম তোমার কাছে। দেখো কাল সকালেই আমি,
2: মাত্র কয়েক ঘন্টার মধ্যেই স্যানিটারি পায়খানা বসানো যায়, আমি সাহায্য করুম নে।
4: ঠিক আছে বাবা।
5: তার মানে তোমার মতলবটা?
2: দুলা ভাই এরকম করেন কেন, নতুন বিয়ে করছি না।
5: আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকো তুমি, আমি গেলাম।
2: দুলা ভাই,
1: সব মিলে সকলেই সুস্থ জীবন যাপন করি।
0: শ্রোতা বন্ধুরা, এই আহ্বান জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের এসো গড়ি ছোট পরিবার ম্যাগাজিন অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন শেখ শাকিল আহমেদ, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি তানিয়া সুলতানা,
1: আমি শাকিল আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন,
6: এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
7: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 5 অক্টোবর সোমবার দুপুর 2টায় ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে 2026 সালের জন্য মনোনীত গুণী শিক্ষকগণকে সম্মাননা প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সংগীত, গেয়েছেন রূপা কর্মকার।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Nausheen Farhan Noor. Prime Minister Tariq Rahman has asked the authorities concerned to expedite the constructions of the inner circular road to ease traffic congestions in the capital. He gave the instruction while chairing a meeting at his office at the Secretariat to review progress in the constructions of the inner circular road in the capital. Later, Prime Minister's Deputy Press Secretary Hassan Shipley briefed the newsmen. He said the Prime Minister asked the Road Transport and Bridges Ministry and the local government division to jointly review the existing project plan and take steps to expedite the construction work. The Deputy Press Secretary said Tariq Rahman's threats on identifying and removing the existing obstacle to implement the project at the earliest, ensuring effective coordination among the agencies concerned and setting a realistic timeframe for completing the work. He also asked the authorities to ensure visible progress in the project at the earliest. Prime Minister Tariq Rahman has shared a photo of himself and his wife, Dr. Zubaydah Rahman, with the U.S. President Donald Trump from a dinner hosted by the U.S. President for the world leaders attending the 81st sessions of the United Nations General Assembly, UNGA. The Prime Minister shared the photo on his Facebook page yesterday after the White House released it, showing him and Dr. Zubaydah Rahman with the U.S. President Donald Trump and the First Lady Melania Trump hosted the dinner of the night of 22nd September at the luxury Lotte New York Palace Hotel in New York for heads of the states and the government of the UN member states and their spouses. The dinner was held in honor of the world leaders who had gathered in New York to attend the 81st sessions of the UNGA. The White House also shared another photo featuring Prime Minister Tariq Rahman's wife, Dr. Zubaydah Rahman, and the U.S. First Lady, Melania Trump, during a special meeting on the First Ladies in New York. President Mirza Fakhrul Islam Alamgir has called for improving the quality of education of Dhaka University to elevate it to the ranks of the world's leading universities. He made the call when a Dewey delegation led by his Vice Chancellor, Professor Dr. ABM Ubaidul Islam, paid a courtesy call on him at Bongo Bhavan in the capital today. President's Press Secretary Muhammad Sarwar Alam informed this. Mirza Fakhrul Islam Alamgir said the University of Dhaka is not only the country's premier institution of the higher learning, but also a center of the country's politics, history, heritage, and culture. During the meeting, the Vice Chancellor congratulated Mirza Fakhrul Islam Alamgir on assuming the office of the President and briefed him on the overall academic activities of the university. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhry has stated that the objective of the Cyber Security Act is not to control the media. He said this today at a secretariat in the capital following an exchange of the view with the Executive Committee of the Dhaka Union of Journalists. Describing fake journalists as a threat to the country, he emphasized on the importance of maintaining journalists' standard. Bangladesh has strongly condemned the Houthi drone attack on the Taiba electricity station in Saudi Arabia's holy city of Medina, expressing full solidarity with the kingdom in defending its security and sovereignty. In a statement today, the government described the deliberate targeting of the vital civilian infrastructure serving the Prophet's mosque as an unacceptable assault on the sanctity of the Islam's holiest site. The government reaffirmed Bangladesh's full solidarity with Saudi Arabia in defending and security and sovereignty. Nearly 1,500 Myanmar migrants have returned from Malaysia to their war-torn country. The migrants arrive in Myanmar Navy ships today. The return is taking place under a repatriations program facing concern from the rights group. Malaysia says the return was voluntary, but the United Nations and the rights groups have raised concern about whether the migrants had a real choice. Tens of thousands of people have taken to the streets across Spain demanding greater protection for tenant. The protests followed the government's failure to pass the emergency housing legislation. Protesters are demanding lower rents and end of the evictions and reconstructions of the property purchased by the investment fund. Finally, weather and forecast valley till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি শামীম শবনম। সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগর সহ দেশের ১৬টি জেলায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে ৪,২৬,০০০ টাকার বেশি জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের ২৩টি টিম একযোগে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করেছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় ঠেকাতে এ তদারকি চালানো হচ্ছে। রাজধানীর একটি হোটেলে চলছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত ৩-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬। সম্মেলনটি ৫ অক্টোবর পর্যন্ত চলবে। এতে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০-র বেশি প্রতিনিধি এবং ১,০০০-র বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। আগামীকাল বিশ্ব বসতি দিবস ২০২৬ উদযাপিত হবে। দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩-দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল থেকে শুরু হওয়া এই মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজুক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, নগর পরিকল্পনা সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ১৫৭টি স্টল স্থান পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেলার উদ্বোধন করবেন। সংস্কার উদ্যোগ ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ফলে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। চলতি বছরের প্রথম ৮ মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় ৩৭.৬% বেড়েছে। শুধু তাই নয়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই লেনদেনের পরিমাণ গত বছরের পুরো বছরের মোট লেনদেনের প্রায় ৯৪% পৌঁছেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই তথ্য অনুযায়ী ২০২৬ সালের প্রথম ৮ মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৩,৭০১,২৮,৯৭,৮৯৮টাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ২৯১টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৪৮২ পয়েন্টে। ডিএসইতে ৫৪২.৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২৩.১১ লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৫৫ পয়সা, ক্রয় ১২২.৫০ পয়সা, ইউরো বিক্রয় ১৪০.৩৮ পয়সা, ক্রয় ১৩৭.৮৫ পয়সা, পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৫.২০ পয়সা, ক্রয় ১৬২.২০ পয়সা, সৌদি রিয়াল ৩৩ টাকা, বিক্রয় ১৩ পয়সা, ক্রয় ৩২.৪৬ পয়সা, মালয়েশিয়ান রিগিট বিক্রয় ৩০.৪১ পয়সা, ক্রয় ২৯.৮২ পয়সা এবং থাইবাত বিক্রয় ৩.৭০ পয়সা, ক্রয় ৩.৬৩ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬:৩০টায়। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
2: শিক্ষাকে তুলনা করা হয় আলোর সাথে। আলো যেমন দূর করে রাতের অন্ধকার, শিক্ষা তেমনি দূরীভূত করে জ্ঞানহীনতার অন্ধকার। তাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো বিকল্প নেই, কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই দেশ তথা জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে হতে হবে সুশিক্ষায় শিক্ষিত। আর সেই নিরিখেই শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের আসর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। শিক্ষার্থীদের আসর সঞ্চালনায় আজ তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফুল হক, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আমার সাথে স্টুডিওতে দুজন শিক্ষার্থী রয়েছে, তোমরা তোমাদের পরিচয় দাও।
3: আসসালামু আলাইকুম, আমি মাহজা বিন জেরিন পুষ্পিতা, স্টুডেন্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ ঢাকা।
4: আসসালামু আলাইকুম, আমি মাহবুব হোসেন, স্টুডেন্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ ঢাকা।
2: তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমরা আলোচনা করব অঙ্গ সঞ্চারণে পেশিতন্ত্রের এবং কঙ্কালতন্ত্রের ভূমিকা। অর্থাৎ আমাদের যে অঙ্গ সঞ্চালন আমরা করি, আমরা যে মুভ করি বা চলনে পেশি এবং কঙ্কালতন্ত্রের ভূমিকাটা আসলে কি, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, তাই তো?
3: জি স্যার।
2: আচ্ছা, তো শুরুতে আমাকে তোমরা দুজনে কেউ কেউ বলতে পারবা যে পেশি বলতে আসলে আমরা কি বুঝি?
4: স্যার, পেশি বলতে যে সকল টিস্যু বাহ্যিক উদ্দীপনা গ্রহণ করে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে প্রাণী দেহে চলনে সাহায্য করে তাকে পেশি বলে।
2: গুড, তার মানে এই যে পেশির কথা বলছি এটা এক ধরনের টিস্যু বা কলা, এবং এটা হচ্ছে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন এর মাধ্যমে কি করে,
3: দেহের চলনে সাহায্য করে,
2: চলনে, অর্থাৎ সংকোচন এবং শিথিল হওয়ার মাধ্যমে দেহের চলনে এবং অঙ্গ সঞ্চরণে সাহায্য করে। এবং এটার মূল বিষয়টা হচ্ছে যে একদম অল্প কিছু ব্যতিক্রম ছাড়া, সাধারণত ভ্রূণীয় যে মেজোরাম সেখান থেকেই এই পেশি টিস্যু উৎপন্ন হয়, এবং এর যে একক অর্থাৎ পেশি টিস্যুর যে একক তাকে পেশি কোষ বা পেশি তন্তু বলা হয়। তো আসলে আমরা দেখি যে পেশি টিস্যুর আসলে সাধারণ বৈশিষ্ট্যগুলো কি। এটার আমরা যেটা বলছিলাম যে এর এককটা, এর যে কোষগুলো সাধারণত লম্বা হয়, তাই না?
3: জি স্যার,
2: তন্তুর মতো হয়, যাকে পেশি তন্তু বলে। এবং এর কিন্তু কিছু কোষ আছে, যে কোষগুলোকে বলা হয় মায়োসাইট। এই ওই যে মায়োব্লাস্টের কথা বললাম, মায়োব্লাস্ট নামক আদি পেশি কোষ থেকে এই মূলত রূপান্তরের মাধ্যমে এর উদ্ভব। এবং প্রতিটা কোষ একটা ঝিল্লি দিয়ে আবৃত, এই ঝিল্লিটাকে বলা হয় সার্কোলেমা। এবং এর ভিতরে যে সাইটোপ্লাজমটা থাকে তাকে বলা হয়
3: সাইটোপ্লাজম,
2: সাইটোপ্লাজম। এবং এই কোষগুলোতে দেখা যাচ্ছে সুস্পষ্ট এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। এবং এর যে সার্কোপ্লাজমের কথা আমরা বললাম, সেখানে মায়োফাইব্রিল নামক অসংখ্য সূক্ষ্ম কিছু উপতন্তু অনুদৈর্ঘ্য ভাবে পরস্পর সমান্তরালে বিন্যস্ত থাকে। এবং এই মায়োফাইব্রিল গুলো ওই যে অ্যাক্টিন এবং মায়োসিন নামক এক ধরনের ফিলামেন্ট প্রোটিন নির্মিত এভাবে থাকে, ফলে কিন্তু ওটাকে স্ট্রাইপড দেখায়। মানে এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি এটা কিন্তু মূলত স্ট্রাইপড যে মাসেল বা হচ্ছে আমরা যেটাকে বলি রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশি, তার বৈশিষ্ট্য মূলত। তো সেক্ষেত্রে অন্য আরো ভাগ কিন্তু আছে, যেমন পেশিকে ভাগ যদি প্রকারভেদ বলি তাহলে কিন্তু আরো দুটো প্রকার কিন্তু আছে এটার। আরেকটা কিন্তু ওই যে এর সাথে চলে আসবে অনৈচ্ছিক পেশির কথা এবং হৃদ পেশির কথা। যদিও হৃদ পেশিটা এক ধরনের বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, তাই না? তো সেগুলো চলে আসবে, কিন্তু পেশি টিস্যুর যে সাধারণ বৈশিষ্ট্যগুলো এগুলো এই যেগুলো আমরা বললাম সেগুলোই। এবং এর কিছু কমন প্রপার্টিজ আছে, মানে সাধারণ কিছু ধর্ম আছে, যেমন ধরো এর মধ্যে স্থিতিস্থাপকতা আছে। তারপরে পেশি টান যেটা সেটা এর মধ্যে আমরা দেখি, উত্তেজিতা বা উদ্দীপনা যে সারাদার যে বিষয়টা সেটা আছে, অবসাদ আছে, অনেক বেশি কাজ করলে অবসাদ গ্রস্ত চলে আসে, পরিবাহিতা আছে, কন্ডাক্টিভিটি যেটাকে বলি, এবং রিফ্রেক্টরি পিরিয়ড বা নিঃসারকাল এটা আছে। তো এগুলো হচ্ছে পেশির সাধারণ ধর্ম। তো
3: স্যার, নিঃসারকাল বলতে কি বোঝায়?
2: নিঃসারকাল মূলত যে পেশিতে যদি একবার উদ্দীপনা প্রয়োগ করা হয় বা সে উদ্দীপ্ত হয়, পরে একটা সামান্য সময়ের জন্য সে দ্বিতীয় পেশি মানে দ্বিতীয় যে উদ্দীপনা সেখানে সাড়া দেয় না, খুব অল্প সময়ের জন্য। এই যে সময়টা বা পিরিয়ড কালটা এটাকে রিফ্রেক্টরি পিরিয়ড বলা হয় বা নিঃসারকাল বলা হয়। এবং যে পেশি নিঃসারকাল যত ছোট সে পেশি ক্লান্ত হয়ে পড়ে, ঠিক আছে? এর সাথে কিন্তু আমাদের হৃদপেশির একটা বিষয় আছে, হৃদপেশি যদি ক্লান্ত হয় না তাহলে কারণটা কিন্তু
3: নিঃসারকাল
2: একটা বিষয়। এবং এখানে আরেকটা বিষয় আছে যে ইন্টারক্যালেটেড ডিস্ক নামক একটা ডিস্ক থাকে হৃদপেশিতে আমরা জানি, সেটাও কিন্তু একটা কারণ যেটা ক্লান্ত না হওয়ার। কারণ এর কাজটা শুরু হয়েছে সেই আমাদের মাতৃগর্ভে থাকা অবস্থায় এবং শেষ হবে এর মাঝখানে, তাতে কোনো রেস্ট নাই, তাই না? তো এই যে একদম রেস্টলেস ভাবে এটা যে কাজ করে যাচ্ছে, এই কাজ করতে পারার বিষয়টা কিন্তু এখানে।
3: আচ্ছা স্যার, আমাদের মৃত্যুর পর যে আমাদের দেহ থেকে কখনো কখনো হার্ট বের করে নেওয়া হয়, সেই হার্ট দিয়ে কাজ করানো হয়, তখন হার্টটা কিভাবে কাজ করে?
2: আচ্ছা, এটা যদিও ভিন্ন প্রসঙ্গ, তারপরও যেহেতু তুমি এই ক্ষেত্রে প্রশ্নটা করেছো আমি উত্তর দেই। হার্টের বিষয়টা হচ্ছে যে হার্ট মূলত স্বয়ংক্রিয়ভাবে উদ্দীপিত হয়। মানে নর্মালি আমরা যে কাজগুলো করি সাধারণত ব্রেন কমান্ড দেয় এবং সেভাবে কাজ করে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু হার্টের ক্ষেত্রে একটা ইলেকট্রন পটেশিয়াল সিগন্যাল, এটা যে ফার্স্ট ওয়েভ সেটা সৃষ্টি হয় হার্টের যে ন্যাচারাল পেসমেকার যেটাকে আমরা বলি
3: SAN
2: বা সাইনোয়াট্রিয়াল নোড, সেখানে এবং এই উদ্দীপনাটা হার্টে ছড়িয়ে যায়। এবং আমরা জানি যে হার্টে বেশ কিছু জাংশনাল টিস্যু আছে,
3: যেমন
2: বান্ডেল অফ হিস, পার্কিনসন ফাইবার, এগুলো আছে, এগুলোর মধ্যে দিয়ে সারা হার্টে ছড়িয়ে যায়। এভিএন আছে, এভিএন এর মধ্যে যায় এবং পরবর্তীতে টিস্যুগুলোর মধ্যে পাস হয়। তো এই এভাবে করে হার্টের এই মানে আমরা যে বিটিং সিস্টেম যেটাকে বলি, হার্ট বিট যে দেয় বা এখানে যে কার্ডিয়াক সাইকেলটা যে আমরা দেখি হার্টের, যে একবার কন্ট্রাকশন হওয়া, একবার রিল্যাক্স
3: হওয়া,
2: এই বিষয়গুলো হয়। এই যে নিয়ন্ত্রণটা, এই নিয়ন্ত্রণটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ বা মায়োজেনিক কন্ট্রোল।
3: হ্যাঁ,
2: এভাবে এটা হওয়ার জন্য দেখা যাচ্ছে যে ব্রেনের সাথে কিন্তু হার্টের ওই রকম ডিরেক্ট যে
3: কানেকশন
2: সেই জায়গাটা কিন্তু নেই। মানে এটা স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই কি হতে পারে,
4: উদ্দীপিত
2: হতে পারে। তো এই হার্টকে যদি অক্সিজেন সমৃদ্ধ লবণ দ্রবণে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বডি থেকে বিচ্ছিন্ন করে নিয়েও কিছুক্ষণ রেখে দেওয়া হয়, সে কিন্তু
4: মানে
2: ড্যামেজ হয় না এবং সে কিন্তু ওই
3: পাম্প করতে পারে,
2: কখন করা হয় যখন ওপেন হার্ট সার্জারি করা হয় বা এই ধরনের কোন বড় ধরনের শল্য চিকিৎসা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রসঙ্গটা আসে। তুমি ক্লিয়ার পুষ্পিতা? আচ্ছা, এবার আসি আমাদের প্রসঙ্গে, যেখানে বলছিলাম আমরা যে এই পেশির কথা। তো এই পেশির যে সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ ধর্ম সেগুলো তো আমরা বুঝলাম, তার কাজটা কি মূলত, পেশির কাজটা কি, কি মনে হয়?
4: পেশির কাজটা মূলত এখন মানে পরিবহন এবং চলনে সাহায্য করা মানব দেহে, এটাই মনে হচ্ছে। মানে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের যে সঞ্চালন হওয়া বা আমরা যে মুভমেন্ট করি, এই মুভমেন্টের সহায়তা করা এবং দেহের ভিতর আমাদের যে পুষ্টিগুলো পরিবহনে কাজ করে।
2: গুড, মূলত অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, তারপরে চলাফেরা করার সহায়তা করা, অঙ্গ বিন্যাস এবং ভারসাম্য রক্ষা করা, তারপরে যেহেতু কঙ্কালতন্ত্রের সাথে তার একটা অ্যাটাচমেন্ট আছে, সেই কঙ্কালতন্ত্রের সাথে
3: এটাও বলতে পারি না যে এই অস্থিগুলো আমাদের ত্বক এবং হচ্ছে কঙ্কালতন্ত্রকে একসাথে করে রাখে।
2: হ্যাঁ, মানে যৌথভাবে কঙ্কালতন্ত্রের সাথে দেহের একটা নির্দিষ্ট আকার প্রদান করতে যে ভূমিকা পালন করা দরকার, সেটা কিন্তু পেশি করে থাকে। এবং পেশিতে গ্লাইকোজেন সঞ্চিত হয়, ফলে কি হয়, ভবিষ্যৎ জরুরি প্রয়োজনীয় শক্তির উৎস হিসেবে কিন্তু কাজ করে। এবং আমরা যে হার্টের কথা বলছিলাম, সেই হার্টের ক্ষেত্রে যে হৃৎপেশির যে কথাটা আসে, সেই হৃৎপেশির কাজ কি মূলত, যে হৃদয় স্পন্দন, রক্ত সঞ্চালন, সেক্ষেত্রে তার একটা ভূমিকা কিন্তু সে রাখে। এভাবে করে কিন্তু পেশির একটা বড় ভূমিকা আমরা দেখি আমাদের মানবদেহের ক্ষেত্রে, তাই তো? তো এখন এই যে আমরা আজকের আলোচ্য বিষয়ের কথা বলছিলাম, যে চলনে বা সঞ্চালনে, হ্যাঁ, অস্থির সঞ্চালনে পেশির ভূমিকা বা মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকা, সেই বিষয়টা আসলে কি, সেখানে যদি একটু আসি তাহলে আমরা দেখব যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে অস্থি দেহের কাঠামো বা কঙ্কাল গঠন করে আমরা জানি, আর পেশিতন্ত্রটা কি করে, এই কাঠামোর উপরই একটা আচ্ছাদন
3: প্রলেপ দিয়ে দেয়,
2: তৈরি করে, তাই না? তো এই ঐচ্ছিক পেশি

0: মানে ঘন মজবুত এবং সাদা বর্ণের, সাধারণত শ্বেত বর্ণের নমনীয় এবং অস্থিতিস্থাপক, এটা কিন্তু ওই যে স্থিতিস্থাপক না হইলে কি হইতো, ওই যে জয়েন্ট তাহলে ঠিক থাকতো না, জায়গা মতো থাকতো তাই না, এই জন্য কিন্তু অস্থিতিস্থাপক একটা তন্তুময় যোজক টিস্যু, এবং যেগুলো মাংসপেশির যে প্রান্ত সেখানে থাকে অনেকটা কর্ডের মতো, কর্ডের স্ট্রাকচার থেকে পেশি এবং অস্থির মধ্যে কি করে
1: একটা
0: সংযোগ স্থাপন করে। তার মানে আমরা বুঝতে পারলাম এটা পেশি অস্থির সাথে টেন্ডন দিয়ে সংযুক্ত থাকে। পাশাপাশি একটা জিনিস চলে আসে লিগামেন্টের কথা, লিগামেন্টটা কি,
2: লিগামেন্ট হলো এবং অস্থির সাথে যে সংযোগটা সংযোগ স্থাপিত হয়
1: সেটা হলো লিগামেন্টের মাধ্যমে হয়,
0: সেটা
1: লিগামেন্ট।
0: তার মানে এটা হচ্ছে
1: শ্বেততন্তু আর পীততন্তু,
0: আমরা বলতে পারি অস্থি বন্ধনী, তাই না, দুইটা অস্থির, দুইটা অস্থির মধ্যে সে হচ্ছে সংযোগ সাধন করছে। এবং এটাও ওই অনেকটা লিগামেন্টের মতো যে ঘন এবং সৎ মানে সাদা বর্ণের বা শ্বেততন্তুময় এবং স্থিতিস্থাপক একটা অস্থি বন্ধনী যা কিনা দুইটা অস্থির মধ্যে সংযোগ সাধন করে, তাই তো, এবং বিভিন্ন অস্থিকে তার সঠিক জায়গায় বা সঠিক স্থানে ধরে রাখতে সে সহায়তা করে, তাই না। এটা হচ্ছে লিগামেন্টের বিষয়। এখন আসো যে আমরা যে টেন্ডন বা লিগামেন্টের কথা বললাম, এই প্রসঙ্গটা কেন আসলো, কারণ এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কোথায়, এই যে চরণে, যেখানে অস্থি এবং পেশির কথা আমরা বলছিলাম, সেখানে আমরা দেখি যে ঐচ্ছিক পেশি, যেটা শুরুতেই আমরা আলোচনা করলাম আজকের আসরের, যে ঐচ্ছিক পেশি ওই টেন্ডন নামক একটা দৃঢ় এবং স্থিতিস্থাপক পেশি দিয়ে
1: সংযুক্ত থাকে,
0: অস্থির সাথে আটকে থাকে, এবং স্নায়ুবিক যে উদ্দীপনা এটা ওই পেশির মধ্য দিয়ে উদ্দীপনা জাগার ফলে কি হয়, পেশি সংকুচিত হয় এবং উদ্দীপনাটা সরিয়ে নিলে পেশি আবার পুনরায় শিথিল হতে পারে বা রিল্যাক্স হতে পারে। এই যে সংকোচন এবং শিথিল হওয়া, এর ফলে কিন্তু মূলত এর সংলগ্ন যে অস্থি আছে সেটা কি হতে পারে, নড়াচড়া করা সম্ভব হয়, এবং এভাবে পেশি কোন অঙ্গকে দেখা যাচ্ছে যে এক্সপ্যান্ড করতে পারে বা রিল্যাক্স করতে পারে, আবার কোন অঙ্গকে ভাঁজ করতে পারে এবং কোন অঙ্গকে উপর দিকে উঠাতে পারে, কোন অঙ্গকে নিচে দিকে নামাতে পারে। সহজ কথায় আমরা যে আমাদের হাত পা মাথা ঘাড় সামগ্রিক যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলো যে আমরা মুভ করি বা চারণা করি, এটা কিন্তু এই অস্থি এবং পেশির সমন্বয় মূলত, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে এটাকে এক্সপ্লেইন করা যায়, লাইক আমাদের যে কনুই আছে এটা বাঁকা বা সোজা করতে হলে ঐচ্ছিক পেশি কিভাবে কাজ করে, এই বিষয়টা যদি আমরা খেয়াল করি তাহলে অনেকটা এটা ক্লিয়ার হয়ে যায়। যেমন তুমি দেখবে যে কনুইকে যদি বাঁকা করতে হয় তাহলে ইচ্ছাধীন যে স্নায়ুর যে তাড়না বা উদ্দীপনা, যেটাকে নার্ভ ইম্পালস আমরা বলি, সেটার ফলে বাইসেপস যেটা থাকে আমাদের মানে হিউমারাস বা হাত মানে ঊর্ধ্ববাহু যেটাকে বলি, তার ভেতরের দিকের যে সাইডটা যে মাসলটা সেটাকে আমরা কি বলি বাইসেপস, এটা হচ্ছে কন্ট্রাক্টেড হয় বা সংকুচিত হয়। এবং ঠিক উল্টো জিনিস হয় হচ্ছে ট্রাইসেপসের ক্ষেত্রে, যে ট্রাইসেপসটা হচ্ছে হিউমারাসেরই বাহির সাইডের যে মাসলটা সেটা, তো সেটা তখন কি হয়, রিল্যাক্সড হয়ে যায় বা শিথিল হয়ে যায়, ফলে রেডিয়াস এবং আলনা একটু সামনের দিকে যে হাড়গুলো আছে কোনের পরে সেটা হিউমারাসের কাছে চলে আসে, এবং ফলে কি হয়, এটা ভাঁজ হয়, হাতটাকে আমরা ভাঁজ করতে পারি। এবং যদি সোজা করতে যাই ঠিক তার বিপরীত কার্যক্রমটা ঘটে, অর্থাৎ এক্ষেত্রে ইচ্ছাধীন স্নায়ুর তাড়নায় ট্রাইসেপসটা হচ্ছে কন্ট্রাক্টেড হয়ে যায়, এবং একই সাথে রেডিয়াস এবং আলনা সেটা হচ্ছে হিউমারাসের সাথে মানে এটা সোজা হয়ে যায়, হিউমারাস থেকে দূরে সরে যায়, এবং হিউমারাস রেডিয়াস আলনা হচ্ছে যে একটা সরল রেখায় চলে আসে, তাই তো, এই কাজটা কিন্তু হয়, তাই না। তো এই সময় এই বাইসেপস পেশি যদি আমরা রিল্যাক্স করতে চাই বা শিথিল করতে চাই তাহলে কি মানে কি বিষয়টা হয়, ওই ট্রাইসেপস এর উল্টো, অর্থাৎ ট্রাইসেপস যখন কন্ট্রাক্টেড তখন বাইসেপস হচ্ছে রিল্যাক্সড বা শিথিল, তাই তো। এভাবে করে কিন্তু এই যে আমরা মানে কোন ওই যে ভাঁজ হওয়া এবং হচ্ছে যে এটাকে সোজা করা, হ্যাঁ, এই কাজগুলো আমরা করে থাকি বা আমরা করতে পারি। এবং এর এভাবে কিন্তু এই যে হাতের যে সঞ্চালনটা মানে কোনো কিছু ধরা, এক জায়গায় রাখা, হ্যাঁ, ক্যারি করা, এই বিষয়গুলো কিন্তু হয়। এটা একটা এক্সাম্পল, এরকম কিন্তু এই অন্যান্য যত সন্ধি বা অন্য যা কিছু দেখো সবগুলো কিন্তু এই বিষয় মানে এর সাথে রিলেটেড অনেকটাই, তাই না। আচ্ছা, তো টেন্ডন এবং লিগামেন্টের কথা আমরা বলছিলাম, তাহলে এর গুরুত্ব কতখানি কি বোঝা যাচ্ছে। টেন্ডনের কথা যেটা বলছিলাম যে এখানে এটার ওই যে মানে আন্তঃকোষীয় যে মানে পদার্থ যেটাকে আমরা ম্যাট্রিক্স বলি, এখানে কিছু শ্বেততন্তু ছড়ানো থাকে মানে শাখা প্রশাখাবিহীন, এবং গুচ্ছাকার এবং পরস্পর সমান্তরালে বিন্যস্ত থাকে, এবং অনেকগুলো তন্তু একত্রে একটা দেখা যাচ্ছে যে বান্ডেল বা আটি এটা তৈরি করে, এবং এরা একত্রে দলবদ্ধ হয়ে একটা বান্ডলের গুচ্ছ বা আটির গুচ্ছ তৈরি করে, এবং এগুলো কিন্তু আবার ওই তন্তুময় টিস্যু গুচ্ছ বা অ্যারিয়ালা টিস্যু দিয়ে বেষ্টিত হয়ে বড় আটিতে
1: পরিণত হয়।
0: এবং অ্যাডিলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেন্ডনের

0: মধ্যে রক্ত নালী, কোষিকা নালী এবং স্নায়ু প্রবেশ করে, এটাকে আরো বেশি রিজিডিটি প্রোভাইড করে এবং টেন্ডনের স্থাপকতা ফলে তুলনামূলকভাবে অনেকখানি কমে যায়। এবং পেশি এবং টেন্ডনের যে সংযোগ স্থল, সেখানে টেন্ডন তন্তুগুলো পেশিতন্তুগুলোর যে সার্কুলেমা সেখানে হচ্ছে সংযুক্ত থাকে এবং পেশি এবং টেন্ডনের সংযোগে সংযোগকে আরো বেশি শক্ত করার জন্য বা দৃঢ় করার জন্য টেন্ডনের ওই যে আটিগুচ্ছ বেষ্টনকারী যে অ্যারিওলার টিস্যু, পেশি বান্ডেল বা আটির আবরক টিস্যুর সাথে একটা অবিচ্ছিন্ন সংযোগ তৈরি হয়, যার ফলে টেন্ডনও বেশ শক্ত শক্ত হয় বা দৃঢ় হয়। এবং অস্থি এবং পেশির তুলনায় টেন্ডনের মানে ছিঁড়ে যাওয়া বা হচ্ছে যে এটা টেন্ডন তো আর ভাঙে না, যেহেতু এটা কর্ড লেগ স্ট্রাকচার, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেক কম। তবে কোনোভাবে যদি এটা একবার ছিঁড়ে যায়, এটা কিন্তু সহজে লাগতে চায় না। এবং যেমন ধরো অস্থি অনেক সময় যদি হাড় ভাঙে, এটা কিন্তু জায়গা মতো এনে যদি প্রপারলি এটাকে ব্যান্ডেজ করা যায় বা হচ্ছে যে প্লাস্টার করা যেটাকে বলে এটা করা হয়, তাহলে কিন্তু এটা জোড়া লাগার সম্ভাবনাটা অনেকখানি থাকে, প্রপার চিকিৎসা যদি হয়। কিন্তু টেন্ডনের ক্ষেত্রে যদি একবার ছিঁড়ে যায় একেবারে সঠিকভাবে আগের মতো হওয়া, এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। তো এই পেশি বন্ধনী বা পেশি প্রান্তে এই রজ্জুর মতো রজ্জুবজ্জুত রশি যেটা আমরা বলি আর কি, দড়ির মতো শক্ত হয়ে অস্থির সাথে এটা সংযুক্ত থাকে, এটাই তার কাজ। আল্লাহ তাআলা দেখো যে যেই যেই বিষয়টা যেখানে থাকা দরকার তিনি কিন্তু সেটা সেখানে দিয়েছেন। এবং এই যে অস্থির সাথে এই টেন্ডনটা, টেন্ডনের ভূমিকাটা দেখো, এটা কিন্তু অস্থির মতো এত বেশি মানে বাস্তবিক অর্থে মনে হয় না এত বেশি হার্ড বা অন্য এরকম কিছু, কিন্তু তার ভূমিকাটা দেখো
1: অনেক গুরুত্বপূর্ণ।
0: যে অস্থির ভেঙে গেলেও এই টেন্ডন কিন্তু সহজে
1: ভাঙে না বা ছেড়ে না,
0: এবং একই সাথে টেন্সিল স্ট্রেংথ যেটাকে বলে মানে চাপ টান, এই এই ক্ষেত্রেও কিন্তু মানে এর বিরুদ্ধে একটা যান্ত্রিক বা মেকানিক্যাল একটা প্রোটেস্ট এটা কিন্তু এটা গড়ে তোলে। আর অন্যদিকে লিগামের কথা বলছিলাম, এটা কিন্তু ওই যে অনেকটা ওই যে পাতলা যে কাপড় থাকে সে তার মতো কোমল ফেল করো কিন্তু দৃঢ় সফট, অন্যদিকে আবার কিন্তু রিজিড তাই না। এবং সেই সাথে স্থাপক দেখা যাচ্ছে যে এটা দুটো যে হাড় সেই হাড় কি করে মানে দুটো হাড়ের সাথে একটা সংযোগ সাধন করে, এবং এটাতে ওই শ্বেততন্তু
1: প্লাস্টিকতন্তু
0: এটা দুই ধরনের তন্তু কিন্তু থাকে,
1: তন্তুটা বেশি থাকে
0: হ্যাঁ থাকে। এবং এর যে স্থিতিস্থাপকতা এটা তুলনামূলক একটু বেশি, এবং ইলাস্টিক যে তন্তুগুলো থাকে সেগুলো ইলাস্টিক নামক যে প্রোটিন এটা দিয়ে তৈরি হয় আমরা জানি। যেমন ধরো যে একটা দরজায় কি হয় যে কব্জা থাকে, তার সাথে দরজার পাল্লাটা কাঠামোর সাথে আটকে যেমন রাখে, এর কাজ কিন্তু অনেকটা এরকম যে দুটো হাড়কে কিন্তু সেভাবে অ্যাটাচ রাখে, যার ফলে এতে অঙ্গটা সব দিকে সোজা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে এবং হাড়গুলোর স্থানচ্যুতি বা বিচ্যুতি হয় না, তাই তো? এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি। কিসের ক্ষেত্রে দেখি? টেন্ডন এবং লিগামেন্টের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এই যে আমরা অস্থি এবং তরুণাস্থির অস্থি অস্থির যে সঞ্চারণের কথা বলছি, যেই সঞ্চারণে টেন্ডন এবং লিগামেন্টের একটা বড় ভূমিকা আমরা দেখতে পেলাম। আমাদের যে দেখো আমরা যে সাধারণভাবে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, পা মাটিতে থাকে, পাটা উঠাই আবার পাটা মাটিতে রাখি, স্টেপ বাই স্টেপ সামনে এগোই, এই জায়গায় কিন্তু এখানে যে বেশ কিছু যে আমরা যেমন কনুইর একটা উদাহরণ দিয়ে বাইসেপস ট্রাইসেপস দিয়ে বোঝালাম, এখানে কিন্তু বেশ কিছু পেশি যেমন হ্যামস্ট্রিং পেশি, কোয়াড্রিসেপস পেশি, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের পায়ের যে ফিমার, আমাদের টিবিয়া ফিবুলা, এর সাথে আমাদের যে হিপ বোন, এগুলোর সাথে সমন্বয় করে কিন্তু এই কাজটা করে। তার মানে আমরা যত ধরনের মুভমেন্ট দেখি, সহজ কথায় সব ধরনের মুভমেন্টে কিন্তু অস্থি এবং যে পেশি তার একটা কোঅর্ডিনেশন এটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের স্বীকৃতিদের আসর এটা শেষ হয়ে আসায় আজকে এখানে শেষ করতে হচ্ছে, আজ বিদায় নিচ্ছি এখানেই। তো এই শিক্ষার ছোঁয়া তোমাদের সবার প্রাণে লাগুক এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
2: এতক্ষণ শুনলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, প্রযোজনে মোহাম্মদ বাকির মাহমুদ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, আগামীকাল 5ই অক্টোবর সোমবার দুপুর 2টায় ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে 2026 সালের জন্য মনোনীত গুণী শিক্ষকগণকে সম্মাননা প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে প্রচার হবে। ঘোষণাটি শুনলেন
4: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। তৃতীয় পাড়ার অধিবেশনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি কনুজ শিকদার এবং আমি রাবেয়া সুলতানা শিবলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশেদুল ইসলাম, লুৎফুন নাহার মেরি এবং এস এম আল জুবাইর। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
5: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আয়োজন মেলায় এখন রয়েছে আধুনিক গান, শিল্পী এবং সুরকার সুমন রাহাত, গানের কথাগুলো সাজিয়েছেন সুব্রত পাল।

সুমন রাহাতের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানের কথাগুলো সাজিয়েছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, গানের সুর দিয়েছেন মোহাম্মদ হাসান আলী।

0: দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন সুমন রাহাত। নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার সাজ্জাদ রাহাত হোসেন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ সচেতনতামূলক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের সন্তান, আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন, তারা দিনের একটি বড় সময় পার করে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের আঙিনায়। শ্রেণীকক্ষ থেকে খেলার মাঠ, সব জায়গায় তাদের নিরাপদ রাখা আমাদের যৌথ দায়িত্ব। কিন্তু একটু খেয়াল করলেই দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত কোনো কর্নার, ফুলের টব, খেলার মাঠের আশেপাশে জমে থাকা পানি, সেগুলো কিন্তু এডিস মশার নিরাপদ অভয়াশ্রম হয়ে উঠতে পারে। আর তাই আজ আমাদের আলোচনার মূল বিষয় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান। প্রিয় শ্রোতা, ছুটির দিনে স্কুল বা কলেজ তো বন্ধ থাকে, কিন্তু আমি যদি মশার বংশ বিস্তারের কথা বলি, সেটা কি কোনো ছুটির দিন আছে? সেটার তো কোনো ছুটির দিন নেই, সেটা যে কোনো সময়ই বংশ বিস্তার করতে পারে। আর ছুটির দিনে বারবার কিন্তু আমরা চেক করেও দেখতে পারি না যে কোথায় কোথায় পানি জমে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একসঙ্গে শত শত শিক্ষার্থী পড়াশোনা করে। কোনো একটি ক্যাম্পাস যদি মশার প্রজনন স্থল হয়, তাহলে শত শত শিশুকে আমরা কিন্তু ডেঙ্গুর ঝুঁকির মুখে ঠেলে দিতে পারি। ডেঙ্গু ছড়িয়ে পড়ার একটা বড় মাধ্যম হয়ে দাঁড়াতে পারে সেটা। অভিভাবকরা তাদের সন্তানদের ঘরের বাইরে পাঠিয়ে সারাক্ষণ আতঙ্কিত থাকবেন। আর সেই জন্যই কেবলমাত্র ঘরবাড়ি পরিষ্কার রাখলেই কিন্তু চলবে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সমানভাবে ডেঙ্গু মুক্ত রাখতে হবে। এটি শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, আমাদের সবার সমন্বিত দায়িত্ব। কিন্তু এটা কিভাবে আমরা করতে পারি? একটা উপায় হতে পারে নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। শিক্ষা প্রতিষ্ঠানে যেসব পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত রয়েছেন, তাদের উপর একা দায়িত্ব ছেড়ে দেওয়া চলবে না, নিয়মিত তদারকি করতে হবে। ক্লাসরুমের বারান্দা, ছাদ, পেছনের মাঠে পড়ে থাকা বাতিল পাত্র, ডাবের খোসা, টিফিন বক্স, প্লাস্টিকের বোতল, বাচ্চারা চিপস খায় সেই চিপসের প্যাকেট, সেই সবগুলোতে কিন্তু পানি জমে থাকতে পারে। আর সেদিকেই আমাদেরকে কিন্তু নজর দিতে হবে। পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন তো ক্যাম্পাস পরিষ্কার করেনি, এর বাইরেও সপ্তাহে অন্তত একবার কর্তৃপক্ষ যদি পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে পানি জমার উৎসগুলো চেক করেন এবং সেগুলো ধ্বংস করে দেন, তাহলে কিন্তু সেটা বেশ কার্যকরী ভূমিকা পালন করতে পারে ডেঙ্গু প্রতিরোধের জন্য। ড্রেস কোড বা ব্যক্তিগত সুরক্ষার কথা যদি আমরা বলি, স্কুল বা কলেজের ইউনিফর্ম ডিজাইনের ক্ষেত্রে ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারটা এখন কিন্তু লক্ষ্য রাখা বেশ দরকার। গরমের কারণে হাফ হাতা শার্ট বা জামা, ছোট বাচ্চাদের জন্য হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার প্যান্ট, এগুলো কিন্তু এখন আর পরা যাবে না। ডেঙ্গু প্রতিরোধের জন্য এগুলোর পরিবর্তে শিক্ষার্থীদের পুরো শরীর ঢাকা পোশাক, যেমন ফুল হাতা শার্ট, লম্বা প্যান্ট, মেয়েদের ক্ষেত্রে সালোয়ার কামিজ বা কোনো স্কুলের ইউনিফর্ম যদি স্কার্ট হয় তাহলে লম্বা স্কার্ট, সেগুলো পরার উপযোগী পরিবেশ নিশ্চিত করা কিন্তু প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব। প্রয়োজনে শিক্ষার্থীদের গায়ে মশা তাড়ানো নিরাপদ লোশন বা ক্রিম ব্যবহারের বিষয়েও তাদেরকে কিন্তু উৎসাহিত করতে পারে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সচেতনতা এবং স্কাউটিং কার্যক্রমে ডেঙ্গু সচেতনতা যুক্ত করা হতে পারে আরেকটি কার্যকরী পদক্ষেপ। শিক্ষার্থীদের কেবলমাত্র বইয়ের পাঠে সীমাবদ্ধ না রেখে তাদের ডেঙ্গু সচেতনতার অংশীদার করতে হবে। প্রাত্যহিক সমাবেশ কিংবা ক্লাসের ফাঁকে শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই যদি টিম গঠন করে ক্লাসরুম বা ক্যাম্পাসের কোনায় কোনায় নজরদারি চালায়, তা কিন্তু দারুণ ফল এনে দিতে পারে। এতে করে আনন্দের সাথে শিক্ষার্থীরা রিয়েল লাইফ চ্যালেঞ্জ মোকাবেলা করা যেমন শিখতে পারবে, একই সাথে ডেঙ্গু প্রতিরোধেও কার্যকরী ভূমিকা পালন করতে পারে। প্রিয় শ্রোতা, আলোচনার এই পর্যায়ে চলুন আমরা ডেঙ্গুর সচেতনতা নিয়ে একটি গান শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। কোনো শিক্ষার্থীর যদি সামান্য জ্বর বা ডেঙ্গুর যে কোনো লক্ষণ দেখা দেয়, তবে তাকে যেন জোর করে ক্লাসে পাঠানো না হয় সে বিষয়ে শিক্ষক এবং অভিভাবকদের সচেতন হতে হবে। একইভাবে স্কুল কর্তৃপক্ষ যদি ক্যাম্পাসে যেসব স্থানে মশার উপদ্রব বেশি থাকে, তাহলে সেই জায়গাগুলোতে আলাদা করে ফগিং করে, আলাদা করে কয়েল দিয়ে, যেমন বাথরুমের মতো জায়গা যেখানে শিক্ষার্থীরা ফ্রেশ হবার তাগিদে তাদের গায়ের কাপড় আলগা করতে পারে, তো সেই সব জায়গায় কয়েলের ব্যবস্থা করতে পারে, মশার স্প্রে ব্যবহার করতে পারে, বা মশার উপদ্রব যদি ক্যাম্পাসে অনেক বেশি হয় তাহলে দ্রুত সিটি কর্পোরেশন বা স্থানীয় পৌরসভার সাথে যোগাযোগ করে ফগিং বা মশা নিধন স্প্রে ব্যবস্থা করা কিন্তু যেতেই পারে। এছাড়াও স্কুলের বিভিন্ন আসবাবপত্র বা দেয়ালের রং যেন উজ্জ্বল হয়, যেন সহজেই মশা শনাক্ত করা যায়, মশা যেন সহজেই দেখা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রিয় শ্রোতা, আমাদের কোমলমতি শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের মুখের হাসি অম্লান রাখতে আমাদের সবগুলো শিক্ষাঙ্গনকে করতে হবে শতভাগ নিরাপদ ও ডেঙ্গু মুক্ত। আসুন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা সবাই মিলে, সবাই হাতে হাত রেখে একসাথে ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার সাজ্জাদ রাহাত হোসেন, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন সৈয়দা মাসুদা আক্তারের গাওয়া রবীন্দ্রসঙ্গীত।

0: Kita jadi iya,
1: itu lucu.
0: lepuh.
2: শুনছেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সৈয়দা মাসুদা আক্তার।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন সৈয়দা মাসুদা আক্তারের কণ্ঠে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গেটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
1: হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হাবের জন্য MR টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
6: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: Bubura, tumra kemon acho?
1: Alhamdulillah.
0: Amar obostha bujhte
1: parchi. Tomar obostha to mone hocche ektu somoshya.
0: Na,
2: tomar gola diye kotha bairite chaitecho.
0: Kontho diye, gola diye.
2: Mone kontho diye.
1: Ha
0: ha. Oi. Tar karon ache.
1: Ko?
0: Karon dekhi. Moto ashole mitto tomader moto socheton tumi majhe majhe ektu ojukto hoye jay arki amar.
1: O socheton hoye jao,
2: ghora khao.
0: Ei je mone kore ekhon je shomoy ta. গরম ব্যাপক গরম আবার হালকা ঠান্ডা ব্যাপক গরমে খাই ঠান্ডা আর ঠান্ডা খাই গরম এই উল্টা পাল্টা করতে গিয়ে আমি এখন একটু ধরা খেয়ে গেছি তোমাদেরকে সাবধান করে দিই ভুল করে আমার মতো ভুল করে না শ্রোতারা আপনারা কিন্তু এই কাজ এখন করবেন একটু ঠান্ডা যখন ভালো মতো করবে তখন করেন গরম খান এখন আমি এই যে একটু গরম ঠান্ডা খাইতে গিয়া এখন ধরা খেয়ে গেছি অন্যকে দেখে নিজেকে শিক্ষা
1: শিখলাম
0: আচ্ছা এখন আসো ডেঙ্গু অবস্থা তো জানা একটু তো নতুন করে বলার কিছু
2: না
0: ডেঙ্গুর চিকিৎসা একটাই তাহলে ওই জুবাইরের বাড়ির ডেঙ্গু মশা এসে তোমাকে
1: কামড়াবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হবো না
0: সবাইকে পরিষ্কার রাখবা এটা হলো প্রথম কথা দ্বিতীয় আসো যে আমরা চাষাবাদ করি আমাদের ফসলে কীটনাশক হয় কিনা পোকা মাকড় হয় ফসল নষ্ট করার জন্য অনেক অনেক পোকা থাকে এই পোকাকে যদি আমরা নাশ না করি তাহলে কিন্তু আমাদের ফসল ভালো আসবে
2: না না না পোকার ওই যে কয় না যে বোকার ফসল পোকায় খায় এই দশা আমগুলো রইব লস আর ক্ষতি
0: ফসল আমরা তো বিভিন্ন রকম পালানাশক ব্যবহার করি কীটনাশক ব্যবহার করি কিন্তু জৈব পালানাশক এটার নাম শুনছো তোমরা
2: জৈব পালানাশক মানে জৈব সারের মতো কিছু একটা
0: এই জৈব বালায় নাশক দিয়ে যদি আমরা মানে ফসলের পোকা মাকড় দমন করি এটার কিন্তু একটা ভালো সুফল আছে
2: তা তো ঠিকই রাসায়নিকের থেকে জৈব তো ভালো জিনিস
0: যে জিনিস আমরা খাবো সেটার মধ্যে যদি রাসায়নিক থাকে সেটাও কিন্তু আমরা খেয়ে
2: ক্ষতি করার
0: আমরা যদি একই রকম জিনিস দিয়ে পোকা মাকড় দমন করি কীটনাশক দমন করি তাহলে একই রকম জিনিস আমরা এখন ভোগ করবো খাবো আমাদের ক্ষতি হবে না তা আজ আজকে আসো আমরা সোনালী ফসল আসলে শুরুতেই শুনবো ফসলে জৈব বালাই নাশক এর ব্যবহারের সুফল এই সম্পর্কে আমরা আজকে শিখব শিখে অবশ্যই আমরা এর ভালো দিকটা আমাদের ফসলে ব্যবহার করব
1: ঠিক আছে ব্যবস্থা করো আসসালামু আলাইকুম আমি শাকিল আরবিন ঝুমু উপপরিচালক প্রশাসন অর্থহীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা আজকের আলোচনার বিষয় ফসলে জৈব বালাইনাশক ব্যবহারের সুফল ফসল উৎপাদনের সময় বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় ও রোগ বালাই আক্রমণ করে এসব বালাই নিয়ন্ত্রণের জন্য অনেক সময় রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা হয় তবে অতিরিক্ত ও অপরিকল্পিত রাসায়নিক বালাইনাশক ব্যবহারের ফলে মাটি পানি ও পরিবেশের ক্ষতি হতে পারে এবং উপকারী পোকামাকড়ও মারা যেতে পারে এ কারণে বালাই ব্যবস্থাপনায় প্রয়োজন অনুযায়ী জৈব বালাইনাশক ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ ও পরিবেশ বান্ধব পদ্ধতি জৈব বালাইনাশক হল একটি জীবিত জীব উপকারী অণুজীব উদ্ভিদজাত উপাদান বা অন্যান্য প্রাকৃতিক উৎস থেকে তৈরি বালাই দমনকারী উপাদান এগুলো ব্যবহার করে ফসলের ক্ষতিকর পোকামাকড় ও রোগ জীবাণু নিয়ন্ত্রণ করা যায় কিছু জৈব বালাইনাশক নির্দিষ্ট ক্ষতিকর পোকার উপর কাজ করে এবং কিছু অণুজীব ফসলের রোগ সৃষ্টিকারী জীবাণু দমনে সহায়তা করে তাই ফসলে কোন বালাই আক্রমণ করেছে তা আগেই সঠিকভাবে শনাক্ত করে উপযুক্ত জৈব বালাইনাশক নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ জৈব বালাইনাশক ব্যবহারের অন্যতম বড় সুফল হল পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব তুলনামূলকভাবে কমানো অতিরিক্ত রাসায়নিক বালাইনাশক ব্যবহারের ফলে মাটি ও পানিতে ক্ষতিকর অবশিষ্টাংশ জমতে পারে জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে রাসায়নিক বালাইনাশকের উপর নির্ভরতা কমানো সম্ভব হয় এতে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা হয় এবং কৃষি জমির জীব বৈচিত্র্য সংরক্ষণ করা সহজ হয়। জৈব বালাইনাশক ব্যবহারের ফলে জমিতে থাকা উপকারী পোকামাকড় ও অন্যান্য উপকারী জীব সংরক্ষণ করা সম্ভব হয়। আমাদের কৃষি জমিতে অনেক পোকা রয়েছে যারা সরাসরি ফসলের ক্ষতি করে না, বরং তারা ক্ষতিকর পোকা খেয়ে বা পরজীবী হিসেবে ক্ষতিকর পোকার সংখ্যা কমিয়ে ফসলকে রক্ষা করে। অতিরিক্ত রাসায়নিক বালাইনাশক ব্যবহারের কারণে এসব উপকারী পোকা মারা যেতে পারে, তাই জৈব বালাইনাশক ব্যবহার করলে প্রাকৃতিকভাবে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণের সুযোগ বৃদ্ধি পায়। জৈব বালাইনাশক ব্যবহার করলে ফসলে রাসায়নিক বালাইনাশকের ব্যবহারও কমানো যায়, এর ফলে ফসল উৎপাদনে নিরাপদ পদ্ধতি অনুসরণ করা সহজ হয়। জৈব বালাইনাশক মাটির স্বাভাবিক পরিবেশ রক্ষাতেও সহায়তা করে। মাটিতে বিভিন্ন ধরনের উপকারী অণুজীব থাকে যা মাটির উর্বরতা ও গাছের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে এসব উপকারী জীব ক্ষতিগ্রস্ত হতে পারে। রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কমিয়ে জৈব বালাইনাশক ব্যবহার করলে মাটির উপকারী জীব ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার সুযোগ বাড়ে। জৈব বালাইনাশক ব্যবহারের আগে জমিতে কি ধরনের পোকা বা রোগের আক্রমণ হয়েছে তা ভালোভাবে দেখতে হবে। শুধু পোকা দেখা গেলেই বালাইনাশক প্রয়োগ করা উচিত নয়, পোকার সংখ্যা এবং আক্রমণের মাত্রা বিবেচনা করে প্রয়োজন হলে ব্যবস্থা নিতে হবে। সঠিক বালাইনাশক সঠিক মাত্রা এবং সঠিক সময়ে প্রয়োগ করতে হবে। জৈব বালাইনাশক সংরক্ষণের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। অনেক জৈব বালাইনাশক অতিরিক্ত তাপ, সরাসরি সূর্যের আলো বা ভুলভাবে সংরক্ষণের কারণে কার্যকারিতা হারাতে পারে, তাই পণ্যের গায়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে। সঠিকভাবে জৈব বালাইনাশক ব্যবহার করলে কৃষকের জন্য বিভিন্ন সুবিধা পাওয়া যায়। রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কমানো গেলে উৎপাদন ব্যবস্থায় পরিবেশ বান্ধব পদ্ধতি গ্রহণ করা সহজ হয়, একই সঙ্গে ফসলের গুণগত মান বজায় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়তা করা যায়। দীর্ঘমেয়াদে মাটি, পানি, উপকারী জীব এবং কৃষি পরিবেশ সংরক্ষণ করা সম্ভব হলে টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা সহজ হয়। ফসলে জৈব বালাইনাশকের সঠিক ব্যবহার ক্ষতিকর পোকামাকড় ও রোগ বালাই নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশ, মাটি এবং উপকারী জীব সংরক্ষণে সহায়তা করে। এটি রাসায়নিক বালাইনাশকের উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর একটি কার্যকরী উপায়, তাই বালাই দেখা দিলে প্রথমে তা সঠিকভাবে শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী জৈব বালাইনাশক ব্যবহার করা উচিত। সঠিক বালাইনাশক সঠিক মাত্রা, সঠিক সময় এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে ব্যবহার করলেই জৈব বালাইনাশকের সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব এবং নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে সহায়তা করা যায়।
0: কি বুঝলে বলো? খুব তো মনোযোগ দিয়ে শুনে, তাই না?
2: হ্যাঁ শুনলাম।
0: হ্যাঁ, জৈব বালাইনাশক ব্যবহার করলে ফসল অনেক উপকার, যেগুলো কিন্তু সরাসরি আমরা পাবো, তাই না? তাহলে একটু সচেতন ভাবে কাজটা করবো, কিন্তু এদের আবার ওই যে বলছে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে।
2: যে কোনো জিনিস
0: সতর্ক না থাকলে কিন্তু এই যে আমার মতো নিশ্চয়ই বলবে যে একটা গান শোনাও।
2: সেটা তো তুমি জানোই,
0: তোমাদের মনে চাই
2: গান শোনার জন্য
0: আমাদেরকে নিয়ে একটা গান শুনি।
2: নিশ্চয়ই ভালো লাগবে। কিসের বিষয়ে শোনাবা? না শোনাও।

0: আমাদের নিয়ে বেশ মনমুগ্ধকর একটা গান শুনলাম।
1: খুব সুন্দর,
2: খুব সুন্দর করে শুনাইলা গানটা,
0: তোমরা
2: মনটা ভরে গেল।
0: আমি কিষান, তো যে গানটা গিয়েছে এত সুন্দর করে তার নামটা জানতে
2: চাই, অবশ্যই শুনতে হবে।
0: জিনাত রেহানা গানটা লিখেছে, কল্পনা সরকার, সুর করেছে মোহাম্মদ আলমগীর হায়াত রুম্মন।
2: রুম্মন,
0: এবার আসো তোমাদেরকে একটা আনি। তোমরা তো খালি দাওয়াত খাও, হ্যাঁ, মাঝে মধ্যে একটু যে মানে প্রকৃতির সাথে প্রকৃতিকে উপহার দিতে হয়, এটার মধ্যে একটু বুঝা যাও।
1: সেটা আবার কি জিনিস?
2: বুঝলাম না, তুমি এত কঠিন কঠিন করে কথা কও।
0: বলার সাথে হাসি দিল কেন?
1: পছন্দ করে
0: জীবনে
2: ফুল, কান না ভালো লাগে? শোনো, বাচ্চা মানে শিশু, ফুল
1: এতদিন তো ফুলের খালি সুবাস নিছি, চোখের সৌন্দর্য,
0: তো এই সুবাসের মধ্যে পুষ্টি আছে। তোমার মনটা ফুরফুরে হয়েছে, এটা একদিনের পুষ্টি।
1: তোমার
0: তো

0: বুদ্ধি আছে,
1: আমি শুনছিলাম
2: শোনার পরে সে কিন্তু হাসি উঠছে, এই সেই ঘটনা। শুধু তেল না, সূর্যমুখীর পুষ্টিগুণ উৎপাদন এলাকা যেহেতু এটার পুষ্টিগুণ আছে
0: বেশি বেশি চাষ করতে হবে,
2: এলাকা আমাদেরকে কি বাড়ানো দরকার না?
0: অবশ্যই,
2: প্রাকৃতিক তেল
0: না, ফুল চাষ না করলে তাহলে তেল কোথেকে পাবো? বেশি বেশি চাষ করুন লাগবো,
1: কেমন করে করা লাগবো?
2: অনেকের ইচ্ছা আছে,
1: আমারও ইচ্ছা হলো,
2: আস্তে আস্তে হচ্ছে ইচ্ছা, তাদের ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা থাকলে মানে ইচ্ছার সঙ্গে কিছু নিয়ম লাগবে,
1: অবশ্যই
0: জানার বিষয় আছে।
2: তা আসো আজকে আমরা সূর্যমুখী পুষ্টিগুণ ও উৎপাদন এলাকা বৃদ্ধি করতে কি কি করতে হবে একটা সাক্ষাৎকারের মাধ্যমে আমরা সেটা জেনে নিই।
0: আচ্ছা ঠিক আছে,
2: চলো
0: শুনি।
3: শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সূর্যমুখী তেলের গুণ অনেক বেশি, তাই তো শুধু দেশে নয় দেশের বাইরেও এই তেলের প্রচুর চাহিদা রয়েছে। এবারে শ্রোতা বন্ধুরা, কৃষি কথা পর্বে আপনারা শুনবেন সূর্যমুখীর পুষ্টিগুণ এবং উৎপাদন এলাকা বৃদ্ধি করতে করণীয়। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সালমা লাইজু, পরিচালক ফসল উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তার কাছ থেকে আজ সূর্যমুখীর পুষ্টিগুণ এবং উৎপাদন এলাকা বৃদ্ধি করতে করণীয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা শুনব। তো প্রথমে যেটা জানতে চাইব সেটি হচ্ছে সূর্যমুখী তেলের পুষ্টিগুণ আমাদের সাধারণ মানুষের মাঝে ঠিক কতটা সাড়া ফেলেছে, এই পুষ্টিগুণ সম্পর্কে জানার বিষয়টি।
4: আপনি হয়তো জানেন যে সূর্যমুখীর তেলটা আমাদের দেশে নতুন, কারণ এটা বাইরে থেকে আমদানি করা হতো। এর মেইন কারণ হচ্ছে এই তেল নিষ্কাশনের জন্য যে ধরনের মেশিন প্রয়োজন সেটা এখনো আমাদের দেশে ডেভেলপ করেনি। কিন্তু আশার কথা হলো যে বাংলাদেশের মাটিতে সূর্যমুখী খুব সাফল্যজনকভাবে চাষ করা যায় এবং এটার ফলনও অনেক ভালো হয়। গত কয়েক বছর হলো আমরা সেটা দেখতে পেয়েছি। আর পুষ্টিগুণের কথা যদি আমরা বলতে চাই, এটা একটা অসাধারণ তেল। পৃথিবীতে কয়েকটা তেল ভালো রয়েছে, তার মধ্যে সরিষার তেল, অলিভ অয়েল, এরপর পরে আপনাকে অবশ্যই সানফ্লাওয়ার অয়েলের কথাই বলতে হবে। কারণ এর সবচেয়ে চমৎকার হচ্ছে এখানে কোনো কোলেস্টেরল নেই, আর যেটা নিয়ে এখন সবাই আমরা চিন্তিত। এবং এই কোলেস্টেরলের ঝুঁকি শুধু যে আমরা বলবো যে শিক্ষিত উচ্চবিত্ত ফ্যামিলিতে প্রয়োজন, আমাদের কৃষক ভাইদের জন্য প্রয়োজন না, এটা মোটেও ঠিক না। এটা সবার জন্যই, শরীরের সুস্থতার জন্য, এটা হার্টকে ভালো রাখে, আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করে, আপনার হজমকে দ্রুততর করে, অর্থাৎ খুব লাইট একটা তেল। আর সে কারণেই সূর্যমুখী তেলের আসলে আমি বলবো যে একটা অতুলনীয় অসাধারণ তেল। আশা করি যে আপনি এটা বুঝতে পেরেছেন পুষ্টিগুণের বিষয়টা। সূর্যমুখী তেল অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত, এবং এখানে মনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যেগুলো কিনা মানুষের শরীরের জন্য, তার মাংসপেশির সুরক্ষার জন্য, অর্থাৎ আমাদের শরীরের প্রত্যেক দিন যে ক্ষয় হয় সে ক্ষয় পূরণের জন্য অত্যন্ত কার্যকরী একটা তেল। এটা যদি আপনি একটা শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষ পরিমিত মাত্রায় গ্রহণ করে, তাহলে তার শরীরের ক্ষয় পূরণগুলো, বৃদ্ধি সাধনগুলো অত্যন্ত সুন্দরভাবে হয়। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা স্বাস্থ্য ঝুঁকির কথা জানি যে কোলেস্টেরল, অর্থাৎ সয়াবিনকে আমরা কেন অ্যাভয়েড করতে চাচ্ছি, তার কারণ এখানে কোলেস্টেরল রয়েছে এবং সূর্যমুখীতে কোনো কোলেস্টেরল নাই, মানে জিরো একদম। কাজে আপনি বলেন এটা কতবারও আসার কথা, এবং এটা আমাদের সেজন্য হৃদরোগের অর্থাৎ হার্টের রোগের ঝুঁকি কমায়, হ্যাঁ উচ্চ রক্তচাপ যাদের রয়েছে কিংবা যাদের নাইও তাদের জন্য সুরক্ষা দেয়, আগাম সুরক্ষা দিচ্ছে। এবং আমাদের খাদ্যদ্রব্য অনেকেরই হজম হতে অনেক সমস্যা হয়, এই যে বাজারে যে সমস্ত নিম্নমানের তেলগুলো রয়েছে এগুলো খাওয়ার ফলে অনেকের কিন্তু অ্যাসিডিটি সমস্যা হয়, তারা খাবার হজম করতে পারে না, ডিসেন্ট্রি, নানান রকম পেটের সমস্যায় তারা ভুগছে। সেখানে আপনি যদি সূর্যমুখী তেলটা ব্যবহার করেন তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনি অনেক সুস্থ থাকতে পারবেন। কাজে সব দিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় সূর্যমুখী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুষ্টিকর তেল, এবং আগামী দিনে আমরা যেন এটার ব্যবহার বৃদ্ধি করতে পারি সেজন্য আমাদেরকে কাজ করা প্রয়োজন।
3: তো আমরাও আশাবাদী যে এই সূর্যমুখী তেল আমরা ব্যবহার করতে পারবো, এবং সঠিকভাবে যদি চাষাবাদ হয় এবং চাষাবাদের এলাকাগুলো বাড়ানো যায় তাহলে অবশ্যই সুলভ মূল্যে সাধারণ মানুষ এটা পাবে। তো এবারে আপনার কাছে আমরা সূর্যমুখী চাষের ক্ষেত্রে আমরা এলাকা বাড়ানোর ক্ষেত্রে কি ধরনের করণীয় রয়েছে সে ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানতে চাই।
4: আসলে সূর্যমুখী একটা পজিটিভ দিক রয়েছে, সেটা হলো এটা কিন্তু মাঝারি মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে। আর আপনি জানেন যে লবণাক্ততা

0: দেশের জন্য একটা মানে ভীতিকর একটা অবস্থা। আগামী দিনে লবণাক্ততা আরো বেশি হচ্ছে এবং অনেক জমি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জমিগুলোতে কিন্তু আমরা সূর্যমুখী চাষ করতে পারি। এবং এই সময় আমরা দেখতে পেয়েছি পটুয়াখালী, বরগুনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, নোয়াখালী, চরফ্যাশন, এই মানে চরাঞ্চল এবং উপকূলীয় যে বিস্তৃত মাঠে চমৎকার সূর্যমুখী হয়েছে। এবং সেই সাথে সাথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, শেরপুর এবং মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নড়াইল, যশোর, দিনাজপুর এবং পাহাড়েও সূর্যমুখীর কিন্তু অনেক সম্ভাবনা রয়ে গেছে এবং ফলন অত্যন্ত চমৎকার হয়েছে। সারা বাংলাদেশে দরকার নেই, আমাদের এই জেলাগুলোতেই যদি আমরা সুন্দরভাবে এটা সাকসেসফুলি করতে পারি, তাই না, তাহলে কিন্তু আমাদের অনেক চাহিদার কিন্তু একটা মেজর অংশ চলে আসবে। সেজন্য এখানে অবশ্যই সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে, সম্ভাবনা আছে। আমাদের দরকার হচ্ছে মানে তেল নিষ্কাশন এবং রিফাইন করার যে যন্ত্র, এটা দরকার। কারণ এটা হয়তো বাদেশটা হয়ে যেত, কিন্তু সূর্যমুখীর ওই ধরনের ডিমান্ড এখনো আমাদের না জানার জন্যে মানে তৃণমূল পর্যায়ে তৈরি হয়নি। এটা এখনো শিক্ষিত মানুষদের মধ্যে রয়ে গেছে, অর্থাৎ আমাদের যারা প্রান্তিক ভাই বোনেরা রয়েছে তারা এখনো জানে না যে তেলটা এত ভালো, কিংবা এটা একটু দাম বেশি হওয়া ওনাদের একটু ক্রয় মূল্যের বাহিরে চলে গেছে, তাই না, যেহেতু এটা এখনো বিদেশ থেকে আমদানি হচ্ছে, এই জন্য দাম অত্যন্ত বেশি। কিন্তু যখন আমাদের দেশীয় শিল্পটা গড়ে উঠবে, রিফাইনারি নিষ্কাশন যন্ত্র, তখন কিন্তু দামটা অনেক কমে আসবে এবং তখন ওনারা এটা খেতে পারবে। কাজে বিষয়টা আসলে দুইটা একসাথে, এক হচ্ছে আপনাকে অ্যাভেলেবেল করতে হবে, দ্বিতীয় আপনাকে কিন্তু সচেতনতা বৃদ্ধিও করতে হবে যে এটা এরকম। দুটোই একসাথে যখন চলবে, আপনাকে সচেতন করলাম, আপনি বাজারে যে দেখলেন নাই, তাহলে কি আপনার সচেতনতা থাকবে? তাহলে বললাম যে এটা পাওয়া যায় না, ওটা জেনে আমি কি করবো। এই জন্য আপনাকে দুটা জিনিস একসাথে করতে হবে। আমার মনে হয় দুটা জিনিস যখন আমরা একসঙ্গে করতে পারবো তখনই এটার একটা বিপ্লব ঘটে যাবে।
1: সবশেষে যেটা জানতে চাইবো সেটি হচ্ছে সূর্যমুখী চাষের ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে এবং সেই প্রতিবন্ধকতা নিরসনে আসলে আমাদের করণীয় কি, এই বিষয়টি নিয়ে যদি বলেন।
0: যে আমাদের চাষের জমিতে কোনো সমস্যা নাই, শুধুমাত্র উঁচু মাঝারি জমি বেছে নিলে হবে। তবে এখানে একটু সম্পূরক সেচ লাগে মাঝে সাঝে, যখন খরা হয় ওই সময় একটু খেয়াল করতে হবে আপনি যাতে একটু সেচ দিতে পারেন। আর সেকেন্ড হচ্ছে যে বীজের সম্পর্কে সচেতন হতে হবে। আর তিন নাম্বার আমি বলেছি যে দ্রুত আমাদের হলো নিষ্কাশন যন্ত্র এবং রিফাইনারি স্থাপন করতে হবে। তো সর্বশেষে যে কথাটা বলতে চাই, সূর্যমুখী শুধু একটা তেল না, এটা কিন্তু ই কৃষি, অর্থাৎ কৃষি পর্যটনের একটা অপার সম্ভাবনার দ্বার। মাইলের পর মাইল যখন বিস্তৃত সূর্যমুখী ফোটে, তখন ওটা দেখলে কার মনে না আনন্দ লাগে, কাজে এটা আপনাকে অপার্থিব একটা আনন্দও দেবে। তো কাজে আপনি তেলের সাথে সাথে আপনি চমৎকার একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, এটাও কি আপনার জন্য কম? তা আশা করি যে আগামী দিনে সূর্যমুখী আরো অনেক বিস্তৃত হবে এবং আমরা যেমন ফুল যেমন সুন্দর, তেলটাও তেমন সুন্দর। এই দুটা থেকে আমাদের গ্রাম বাংলার কৃষক ভাই থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ উপকৃত হবে।
1: আমাদের কৃষক ভাইরা যারা সূর্যমুখী চাষে আগ্রহী বা করছেন চাষ, তারা নিশ্চয়ই আজকের এই বিষয়টি সম্পর্কে জেনে উপকৃত হয়েছেন।
2: আমাদের যখন যাওয়ার সময় হয় হাসি যখন থাকে, এই শিউলি এসে কেন বসে থাকে?
3: ওই যে
4: সুবাস ছড়ানোর জন্য শিউলি একটা ফুলের নাম।
2: আবার কি বাণিজ্য শুরু করছো তোমরা? খালি তো মাথার মধ্যে এইসব করি না, কিছু বিক্রি করতে
3: শোনো, শিউলি ফুলের গন্ধে হাসির হাসি আরো বাইরে যায়। এই
2: ঠিক আছে, শিউলি আসছে হাসি নিতে, হাসি সদ্য আমরা চলো সবাই
4: একসাথে যাই।
2: তারপরে সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে শুনলেন আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো যাই,
3: চলো।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সঞ্জিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারিক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় তিনি এ নির্দেশ দেন। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারিক রহমান। প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করতে ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গণতন্ত্রের সংস্কৃতি গড়ে ওঠে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে গণতন্ত্রকে কার্যকর করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং বিরোধী দল ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের পর্যাপ্ত পরিষদ দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং আসন্ন 54তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসাবে উপস্থিত থাকার জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সাইবার সুরক্ষা আইনের উদ্দেশ্যে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়। তিনি বলেন, বিএনপি সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সবার বাক স্বাধীনতা নিশ্চিত করতে চায়। আজ সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সাথে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভুয়া সাংবাদিক দেশের জন্য হুমকি মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকতার মানদণ্ড থাকা জরুরি। জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ও আপিল দায়েরের আজ ছিল শেষ দিন। ইসির তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার এবং বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। আগামী 29 অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখতে সুইডেনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব প্রযুক্তি, ঔষধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে সুইডেনের বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান। সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবা বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা। আজ এক বিবৃতিতে সরকার মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এই হামলাকে ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার উপর এক অগ্রহণযোগ্য আক্রমণ বলে অভিহিত করেছে। বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয়। যুক্তরাষ্ট্র অভিবাসী শিশুদের আইনি সহায়তা দেওয়ার অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন বন্ধের অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর অভিবাসীদের বহিষ্কারের কঠোর অভিযান শুরু করে ট্রাম্প প্রশাসন। এরপর অভিভাবকহীন অভিবাসী শিশুদের আইনি সহায়তা দেওয়া একটি জাতীয় নেটওয়ার্কের অর্থায়ন বন্ধের উদ্যোগ নেওয়া হয়। ডেমোক্রেট আইন প্রণেতারা বলেছেন, এতে ঝুঁকিপূর্ণ শিশুদের আইনি সুরক্ষা হুমকির মুখে পড়তে পারে। সবশেষ আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠানমালায় এখন রয়েছে পল্লীগীতি। প্রথম গানটি শুনবেন বিশ্বজিৎ বিশ্বাসের কণ্ঠে। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন ইসমাইল মানিক।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন বিশ্বজিৎ বিশ্বাস এবং সৈয়দ মাহফুজুল ইসলামের কণ্ঠে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, ব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। বাংলাদেশ বেতার, ঢাকা। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও যশোরে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 68% এবং সন্ধ্যে 6টায় 54%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর 5:52 এবং অস্ত যাবে সন্ধে 5:42। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের হামিদ কোরাইশি। Dhaka Met Office forecast for the inland river post valid till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. A few places of Rangpur, Dhaka, Mamesing, Borishal, Chattogram and Sylhet divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gusty wind. Otherwise, mainly dry weather is likely to prevail elsewhere over the country with temporary partly cloudy sky. Slight fall in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Rajshahi and Jashor, 35.6 degrees Celsius, and the minimum was at Sylhet, 23.2 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius and minimum 27.2 degrees. Humidity recorded in air at 9 a.m. was 68% and at 6 p.m. 54%. Sunrise over Dhaka tomorrow at 5:52 a.m. and sunset at 5:42 p.m. And with that, we come to the end of this weather report.
1: Bangladesh Betar. এবার শুনবেন বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 7 অক্টোবর থেকে 16 অক্টোবর 2026 পর্যন্ত ফৌজদারহাট এটি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ অনুষ্ঠিত হবে। এ গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলি থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট দ্রাঘিমাংশ 91.45 20 সেকেন্ড পূর্ব এবং অক্ষাংশ 22.23 উত্তর থেকে 330 ডিগ্রি বরাবর ও দক্ষিণ সীমানা হালি শহর দ্রাঘিমাংশ 91.45 পূর্ব এবং অক্ষাংশ 22.20 উত্তর থেকে 280 ডিগ্রি বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে 22,000 গজ অথবা 6.8 মাইল ও সমুদ্রের উপরের আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যাপ্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং 22,000 ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ফায়ারিং চলাকালীন জনসাধারণ জেলে, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন জানিয়ে দিচ্ছি পরবর্তী অনুষ্ঠানে আমাদের পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এফএমের অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 5 অক্টোবর সোমবার দুপুর 2টায় উসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে 2026 সালের জন্য মনোনীত গুণী শিক্ষকগণকে সম্মাননা প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। আগামীকাল 5 অক্টোবর সোমবার সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় বিশ্ব বসতি দিবস 2026 উদযাপন বসতি মেলার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে FM 102 মেগাহার্টজ, FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছে নাইমা রুম্মান রুমা। ঢাকা মহানগরে যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভা আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দিক নির্দেশনা প্রদান করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী আজ সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সাথে মত বিনিময় সভায় মিলিত হন। সভায় প্রতিমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইনের উদ্দেশ্য গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সবার বাক স্বাধীনতা নিশ্চিত করা। ভুয়া সাংবাদিক দেশের জন্য হুমকি মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকতার মানদণ্ড থাকা জরুরি। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে বিশ্ব বসতি দিবস পালিত হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ। দিবসটি পালন উপলক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামীকাল থেকে তিন দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেয়েদের নেতৃত্ব, সৃজনশীলতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতার বিকাশের লক্ষ্যে দীর্ঘ ১১ বছর পর আজ গাজীপুরে শুরু হয়েছে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন। এতে দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ৬০০ জন গাইড, গাইডার ও কমিশনার অংশ নিচ্ছেন। নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা কর্মচারী এবং মাঠ পর্যায়ের সদস্যদের সঙ্গে জেলা আনসার ও ভিডিপির এক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। জেলা কমান্ডেন্টের সভাপতিত্বে এতে ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক প্রধান অতিথি ছিলেন। সভায় জেলার সার্বিক কার্যক্রম, আইন শৃঙ্খলা রক্ষা, গ্রামীণ উন্নয়ন, সদস্যদের সুযোগ সুবিধা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে মাঠ পর্যায়ের আনসার ও ভিডিপি দলনেতা ও সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলী টেক ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে পরিবেশ বান্ধব পানির বোতল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্লাস্টিক বোতলের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব বোতল ব্যবহারে উৎসাহিত করাই এর লক্ষ্য। রাজবাড়ীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের উদ্যোগে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স আজ শুরু হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। আয়োজকেরা জানান, এই প্রশিক্ষণ কোর্সে ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, পণ্যের মান নিয়ন্ত্রণ, বিপণন কৌশল, ঋণ সহায়তা এবং আধুনিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মুন্সীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে জানানো হয়, এবার জেলায় ৩৫৭টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সব মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন এবং অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 68% এবং সন্ধ্যে 6টায় 54%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:52 এবং সূর্যাস্ত সন্ধে 5:42। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। বাংলাদেশ বেতার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? বসো, সবাই খুশি? আমরা আচ্ছা, আমরা তো আসরে যাব, তবে তার আগে একটু আজানের প্রস্তুতি।
5: আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
6: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: তাহলে আমরা আজানের বিরতির পরে সরাসরি চলে আসলাম আসলে। তো যেটা বলছিলাম আমরা আস্তে আস্তে বলছিলাম না রাজা, যে ডেঙ্গু সচেতনতা বলতে আমরা যেটা বুঝি, যে আমরা যদি নিজেরা পরিষ্কার থাকি, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কিন্তু ডেঙ্গু আমাদেরকে মোটেই ছুঁতে পারবে না। আমাদের ওই মাথায় রাখা তো এই সময় যে আমাদের কিছু কিছু করণীয় আছে সে সম্পর্কে আমরা একটু পরেই শুনবো এই সপ্তাহের কৃষিতে। আর শুরুতে গবাদি পশুর কৃমিজনিত রোগ ও তার প্রতিকার নিয়ে একটি আলোচনা শুনবো। বলবেন ডাক্তার ফয়সাল তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর। তো তার সাথে কথা বলেছেন নওশিন ফরহান নূর। আমরা শুনে নি।
4: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং কৃষিকাজের সাথেই আছেন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমাদের আজকের আসরে। আপনাদের সাথে আছি আমি নওশিন ফরহান নূর। আজ আমরা কথা বলবো গবাদি পশুর কৃমিজনিত রোগ ও প্রতিকার নিয়ে। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার ফয়সাল তালুকদার, ইউএলও এপিডেমিওলজি সেল, প্রাণী সম্পদ অধিদপ্তর। কেমন আছেন আপনি?
5: জি ভালো আছি নওশিন আপা।
4: প্রথমে আপনার কাছে জানতে চাই, গবাদি পশু কৃমিজনিত রোগ আসলে কি?
5: এটি সাধারণত একটি রোগ যেটা হচ্ছে কৃমির মাধ্যমে হয় এবং দু ধরনের কৃমির মাধ্যমে হয়, একটা হচ্ছে আভ্যন্তরীণ এবং একটা হচ্ছে বহিঃস্থ।
4: অভ্যন্তরীণটা কি?
5: অভ্যন্তরীণ হচ্ছে যেটা আসলে এনিমেলের প্যাটের মধ্যে থাকে। তো সেটা আবার তিন ধরনের আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ান হচ্ছে গোল কৃমি, যেটাকে আমরা সাধারণত অনেক সময় ইংলিশে বলি রাউন্ড ওয়ার্ম, আবার ওটা যদি সাইন্টিফিক ভাষায় বলা হয় সেটাকে নেমাটোড বলে, একটা হচ্ছে ফিতা কৃমি যেটাকে ট্যাপ ওয়ার্ম বা সিস্টোড বলা হয়, আর একটা হচ্ছে পাতা কৃমি যেটাকে লিভার ফ্লুক বা ট্রেমাটোড বলা হয়।
4: এগুলো অভ্যন্তরীণ কৃমি, এবং এগুলো হলে পরে আসলে কি অসুবিধাগুলো হয়?
5: গোল কৃমি হলে সাধারণত যেহেতু পাকস্থলী এবং অন্ত্রে এরা সাধারণত থাকে, এরা সেখান থেকে রক্ত চুষে খায়, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। আর বাছুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়রিয়া, রক্ত স্বল্পতা, তার যে বৃদ্ধিটা সেটা ব্যাহত হয় এবং দুর্বল হয়ে যায় সে। এই ধরনের হচ্ছে হ্যামনকাস, স্ট্রনজাইলাস, অ্যাসকারিস, এই ধরনের কৃমি। ফিতা কৃমির ক্ষেত্রে ছোট আমাদের যে স্মল এবং লার্জ ইনটেস্টাইন আছে, বিশেষ করে এনিমেলের, সেখানে বসবাস করে তারা, সেখান থেকে তারা যে পুষ্টি আছে সেটা শোষণ করে এবং ফলে পশু রোগা হয়ে যায় এবং বৃদ্ধি কমে যায়। মনিজিয়া টাইপের কৃমি সাধারণত ফিতা কৃমি। আর পাতা কৃমি যেটা লিভার ফ্লু, সেটা সাধারণত লিভারে থাকে এবং লিভারের ক্ষতি করে, ফলে জন্ডিস, রক্তশূন্যতা, পেট ফাঁপা ও দুধ উৎপাদন কমে যায় এবং এর ফলে অনেক সময় মৃত্যু হতে পারে। এবং এই ধরনের কৃমি হচ্ছে ফেসিওলা টাইপের কৃমি। আর যেটা ফুসফুসের কৃমি, সেগুলো সাধারণত ফুসফুসে বসবাস করে, ফলে শ্বাসকষ্ট হয়, কাশি হয়, জ্বর হয় এবং উৎপাদন কমে যায়। ডিকটিওকলাস, ভিভিপেরাস টাইপের কৃমিগুলো সাধারণত এটা।
4: আর বহিঃস্থ কৃমি হলে কি অসুবিধা হতে পারে?
5: বহিঃস্থ সাধারণত যেগুলো হচ্ছে উকুন, টিক, আঠালি, মাইট টাইপের হয়, এবং এগুলো হলে প্রধানত হচ্ছে চুলকায় ঘা হবে, তারপর হচ্ছে ত্বকের সংক্রমণের ফলে রক্ত শূন্যতা দেখা দিবে এবং অন্যান্য বিভিন্ন রকমের সংক্রমণ হতে পারে। এটা
4: কৃমি রোগের উপসর্গ আসলে কি কি, যা দেখে বুঝতে পারবে যে গবাদি পশুর কোনো একটা অসুবিধা হয়েছে?
5: কৃমি রোগের যখন উপসর্গ দেখা দিবে তখন পশুটা আসলে খাবারের রুচি কমে যাবে তার, এবং তাকে রুচি কমে যাওয়ার কারণে তাকে খুব রোগা দেখা যাবে এবং লোমগুলো তার হচ্ছে খাড়া এবং রুক্ষ হয়ে যাবে, এবং কিছু কিছু কৃমির জন্য ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে, পেটটা ফাঁপা হবে, দুর্বল হবে, এবং লাং ওয়ার্ম যদি হয় কখনো দেখা দেওয়ার কারণে শ্বাসকষ্ট হবে, এবং এই এই ক্ষেত্রে যেহেতু কৃমিগুলো তার রক্ত খেয়ে ফেলে বা নিউট্রিশন পুষ্টি খেয়ে ফেলে, সেই জন্য বাছুরের ক্ষেত্রে বৃদ্ধি ব্যাহত হয়, এবং যে যারা দুধ এবং মাংস উৎপাদন করে তারা সেই ক্ষেত্রে দুধ এবং মাংস উৎপাদন অনেকটুকু কমে যায়।
4: কৃমি রোগের প্রতিকার এবং প্রতিরোধ কি কি?
5: আচ্ছা, তাহলে এখন প্রথমে আমি প্রতিকারটা বলি, সেটা হচ্ছে যদি কৃমি হয় বা এই সেই ক্ষেত্রে দুইভাবে, একটা হচ্ছে এক্সটার্নাল বা বাহ্যিকভাবে দেখে চেনা যায়, অথবা পায়খানা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর অথবা আমাদের যে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি আছে সেখানে পরীক্ষা করলে গোবর পরীক্ষার মাধ্যমে ওই কৃমিগুলো শনাক্ত করা যায়। কৃমি শনাক্তর পর আমরা সাধারণত যে ধরনের ওষুধগুলো দেওয়া যায়, অ্যালবেন্ডাজল, ফেনবেন্ডাজল, আইভারমেকটিন, ল্যাবামিজাম এবং ট্রাইক্লাবেন্ডাজল ওষুধ সাধারণত দেওয়া যায়, এবং এই ওষুধগুলো পশুর ওজন, বয়স, ওজন এবং রোগ অনুযায়ী আসলে ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী দিতে হয়। আর এই ক্ষেত্রে প্রতিকারের জন্য যে ব্যবস্থাপনাগুলো আমাদের দরকার সেটা হচ্ছে যে নিয়মিত 3-4 মাস পরপর কৃমিনাশক খাওয়ানো, পানীয় জল ও খাবারের জায়গা পরিষ্কার রাখা, নোংরা জলাভূমির ঘাস না খাওয়ানো, গোয়ালঘর শুকনো পরিষ্কার রাখা, তারপর বহি পরজীবীর জন্য আইভারমেকটিন ইঞ্জেকশন বা ডিপিং বেস স্প্রে হিসেবে ব্যবহার করা, এবং বাছুর জন্মের 15-20 দিন পরে কৃমিনাশক দেওয়া শুরু করা।
4: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
5: ধন্যবাদ আপনাকেও।
3: ডাক্তার ফয়সাল তালুকদার, আচ্ছা জানিয়ে রাখি আগামী পরশুদিন,
5: আচ্ছা
3: মঙ্গলবার সন্ধ্যে 7:05 আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে আমন ধানের আন্তঃপরিচর্যা, পোকা ও রোগ দমন পদ্ধতি এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন ক্রপ সুইং খামার বাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি আপনারা ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar, এখানেও সরাসরি আপনারা এটি উপভোগ করতে পারবেন। তো চলো, আমরা যে লাল শাক খাই, এই লাল শাকের ভিতরে কি কি আছে চলো গানে গানে শুনে নেই,
6: ওই পুষ্টি গুণের কথা।
3: হ্যাঁ চলো শুনি। শিল্পী রুকসানা মমতাজ, গীতিকার নুরুল ইসলাম, শুরু করেছেন এস এম আব্দুল আউয়াল। আমরা শুনি,
6: আচ্ছা শুনি।

0: শুনলে তো লাল শেখের গুণাগুণ শুনলে তো। আচ্ছা, এবারে আমরা সরাসরি চলে যাব এ সপ্তাহের কৃষিতে আমাদের কি কি কাজ আছে শোনার জন্যে, কি কি কাজ করা উচিত। আমাদের আসরে এসছেন জনাব মোহাম্মদ শফিউজ্জামান, মুখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা। তিনি আমাদের বলবেন বিশেষ করে আমন ধানের শেষ পর্যায়ের এখন আছে, তারপরে তোমার কলা গাছের রোপণ, অনেকগুলো কাজ এখন হাতে আছে, শীতের সবজি তো আছেই, তা আমরা ধীরে ধীরে শুনি। ভাই আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে এই সপ্তাহে জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম। আসলে আপনারাও একটা ব্যস্ত সময় পার করছেন, কারণ এই সময় আমাদের শীতকালীন যে কৃষি, যে সবজি এবং রবি ফসল, সেটার প্রস্তুতির একটা সময় যাচ্ছে। আমরা জানি কয়েকদিন আগেই বৃষ্টি শেষ হইল এবং এখন আমাদের জমি তৈরির কাজ চলতেছে, তাই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য। কারণ এই যে একটা গান শুনলাম আমরা লাল শাক নিয়ে, আসলে যে সবজির প্রাচুর্য হইল এই এই সিজনটা, রবি সিজনটা, শাক সবজি এবং আমরা ডাল জাতীয় ফসল, তেল জাতীয় ফসল, যেগুলো সরিষা, মুগ ডাল, মাছ ডাল, খেসারি ডাল, বুটের ডাল, এই সবগুলো কিন্তু এই সিজনেই আমাদের হবে সামনে,
2: যে
1: রবি শস্য বলে। এবং এটা প্রকৃতি আমাদের প্রতি খুবই সদয় যে এই সময় আসলে কোনো প্রাকৃতিক দুর্যোগও হয় না, আমরা এই ফসলগুলা খুব ভালোভাবে নিতে পারি এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে, কারণ আমরা অনেক ভিটামিন জাতীয় খাই এবং ফাইবার জাতীয় খাবার খাই, যার ফলে শরীরটাও এই সময় বসটাও হয়। তবে এই মুহূর্তে আমন ধান আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ফসল, যে কম খরচে যে ফসলটা আবাদ করা যায় ধানের। ধানের সাধারণত তিনটা মৌসুম, আউশ, আমন এবং বোরো। বোরো ধানটা সেচ নির্ভর, একেবারেই পানি দিতে হয় প্রতিদিন এবং সার বেশি দিতে হয়, খরচ বেশি। আমন ধানটা এটা আল্লাহর বৃষ্টি নির্ভর সাধারণত আমাদের দেশে। তবে এই সময় সামনে যে সময়টা বা এই সপ্তাহ, পরের সপ্তাহ আশ্বিন মাস শেষ হচ্ছে আর 15 তারিখে শেষ হবে, এরপর আমরা কার্তিকে ঢুকব। এখন ধান থোর থেকে অনেকটা ফল এবং অনেক ধানের দানাও আসছে এই মুহূর্তে, যেগুলো ফুল এবং থোর এবং দুধ অবস্থা আসছে, তাদের একটু পানির দরকার আছে। জমিতে সাধারণত রস থাকার কথা, কারণ কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, তারপরেও যদি কোনো জমিতে রসের ঘাটতি থাকে, হ্যাঁ ঘাটতি থাকলে একটু সম্পূর্ণ শেষ।
0: ভাই আমি হবে, আমি এটা সুযোগ নিয়ে নিই এই ঠিক এই বিষয় নিয়ে, আমন ধানের যে কি পরিচর্যা করতে হবে, পোকা এবং রোগ দমন পদ্ধতি নিয়ে কিন্তু আমরা ফোনের অনুষ্ঠান শুনবো আগামী পরশুদিন। আপনার এই বিষয়ে কিন্তু প্রশ্ন করতে পারেন। হ্যাঁ বলুন ভাই।
1: এখন এই যে সেচ ব্যবস্থাটা, সাধারণত যে বৃষ্টি আমাদের গত সপ্তাহ হয়েছে খুব একটা লাগার কথা না, তারপরে প্রয়োজন মাফিক দিতে হবে, কারণ নাহলে ধান চিটা হইতে পারে। তবে এই সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, এখন যদি ধানে পোকামাকড়ের আক্রমণ হয়, যেটা আমাদের মাস্টার ভাই বলেছেন যে আগামী মঙ্গলবার এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, আপনাদের প্রশ্নের জবাব দেবেন, তারপরেও মাঠটা অন্তত আমি বলবো জরিপ করবেন, মনিটরিং করবেন যে মাঠে কি কি পোকামাকড়ের উপস্থিতি আছে, কারণ সেই উপস্থিতিটা জানলেই আপনি প্রশ্ন করতে পারবেন বা ব্যবস্থা নিতে পারবেন।
0: খুব গুরুত্বপূর্ণ কথা,
1: যদি মনিটরিং না করি তাহলে তো 15 দিন পরে 10 দিন পরে মাঠে যায় দেখবো যে অনেক সমস্যা আছে। মাঠ পরিচর্যা, মাঠে মনিটরিং, যাতায়াত বাড়াইতে হবে। এবং এই সময় একটা লাইট ট্র্যাপ আমরা দিতে

0: বলি, রাতে যদি আপনার জমির আশেপাশে একটা বাল্ব জ্বালায় দেন, নিচে একটা গামলাতে করে পানি দেন, অথবা একটা হারিকেন জ্বালায় দেন, নিচে গামলায় পানি দেন, তাহলে ওই মাঠে কি কি পোকা আছে সে চলে আসবে। চলে আসলে দেখা যাবে যে কোনটা কোনটা ক্ষতিকর পোকা এই সময়ের সেগুলো আছে কি না,
1: থাকলে আমরা ব্যবস্থা
0: আলুর মধ্যে একটা বাড়ি খেয়ে পানির মধ্যে পড়বে। আর এখন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, লাউ, এগুলো লাগানোর টাইম, কারণ এর আগের মাসে আমরা আলাপ করেছিলাম যে বীজতলে আমরা এগুলো চারা তৈরি করব। এখনকার সময় হচ্ছে এই চারাগুলোকে মূল মাঠে নিয়ে যাওয়ার জন্য। তো সবজি যেহেতু আমরা একেবারেই কম সিদ্ধ খাই, অল্প সিদ্ধ খাই, অনেক সময় কাঁচা সালাদ হিসাবে খাই, আমাদের একটা মানে টার্গেট বা লক্ষ্য থাকে যে সবজিটা যাতে একটু জৈব উপায়ে তৈরি হয়, যত রাসায়নিক কম ব্যবহার করা যায়
1: স্বাস্থ্যসম্মত
0: হবে। তো এই সময় যদি ভালো জমি চাষ দিয়ে গোবর, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এগুলো বেশি করে মাটিতে দিয়ে জৈব সার দিয়ে লাগান, তাহলে সুবিধাটা হবে কি, বাড়তি ইউরিয়া সার, রাসায়নিক সার কম লাগবে,
1: আবার
0: টাকাও কম খরচ হবে, মাটিতে পানিটাও ধরে রাখবে, প্রতিদিন পানি দেওয়ারই থাকবে না, একদিন পানি দিলে দেখা যাবে রসটা সে ধরে রাখছে, কারণ শুকনো মৌসুম আসতেছে, জৈব সারের এটা একটা গুণ, মাটিতে পানি ধরে রাখবে, তাহলে আমরা তাড়াতাড়ি শুকায় যাবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব এই সময় জৈব সার দিয়ে, বেশি করে জৈব সার দিয়ে যদি জমিটা তৈরি করি, তাহলে আমাদের সবজির আবারটা ভালো নিরাপদ হবে, ভালো হবে। এবং সবজির জমিগুলাকে একটু ড্রেন করে রাখতে হবে সাইড দিয়ে, কারণ সামনেও এই
2: গালাকের
0: মাসেও একটু বৃষ্টি হয়,
1: হঠাৎ
0: শীত আসার আগে দিয়ে যে বৃষ্টি হয়, তখন যদি এই বৃষ্টির পানিটা বের না হয়ে যায় তাহলে সবগুলো গোড়া পচা হবে, ফসলটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি জমিটাকে মুক্তি পাওয়ার জন্য রসগুলো নালার মধ্যে থাকলে পরে ব্যবহার করতে পারবে।
1: এইটা
0: আরেকটা হচ্ছে এই মালচিং, আরেকটা পদ্ধতির নাম আছে, যে আমরা যদি গাছের গোড়ায় এটা পলিথিন মালচিং আছে, আবার খড়কোটা দিয়েও মালচিং আছে, আপনারা গ্রামে করেন যে কোনো একটা বেগুন গাছ লাগাই দিলাম বা টমেটো গাছ বা আলু আলু রোপণ করলাম, আলুর উপরে খের বিছানো দেওয়া হয়, পেঁয়াজের জমিতে খের বিছানো হয়, কারণ কি, পানি যাতে আমি প্রতিদিন না দেওয়া লাগে, সে নিজেই রসটাকে ধরে রাখবে, এটা হবে। আর এটার সুবিধা হচ্ছে জমিতে আগাছা কম হবে, ঘাস কম হবে, যেহেতু আমি ঢেকে দিচ্ছি, ঘাস ঘাসের জায়গা নাই, যখন ঘাস কম হবে তাহলে খাবার নিয়ে কম্পিটিশন কম হবে, প্রতিযোগিতা হবে না, ফসল ভালো মতো খাবার পাবে, ফসলটা ভালো হবে, সাইজটা বড় হবে, এটাকে মালচিং কয়। মালচিং দিলে জমির উর্বরতা শক্তি বাড়ে, জমির পানি ধারণ ক্ষমতা বাড়ে, সেইগুলো আপনারা একটু করবেন। আর শীতকালীন সবজির যত্ন নিতে হবে, কারণ সবজি তো একটু বেশি যত্ন নিতে হয়, সেই যত্নটাই হচ্ছে পানি জমা যাবে না, রোগ বালায় আসলে সেটাকে দেখতে হবে, দেখার পরে ব্যবস্থা নেওয়ার জন্য নিকটস্থ যে কৃষি অফিস আছে বা উপসহকারী কৃষি অফিসার আছে তার সাথে পরামর্শ করতে হবে, পরামর্শ করে সঠিক ব্যবস্থাপনাটা নিতে হবে। তো সঠিক ব্যবস্থাপনা নেওয়ার আগেই আমরা আগে চেষ্টা করবো প্রতিকার করার, প্রতিরোধ পরে করব। মাঠে যদি পোকামাকড়ি না আসতে দেই বা রোগ বালায় না আসতে দেয় তাহলে আর প্রতিরোধের কিছু নেই, প্রতিরোধ করতে গেলেই সে জায়গায় টাকার বিষয় আছে, সে জায়গায় পরিবেশের ক্ষতির বিষয় আছে,
1: সে জায়গায়
0: পরিশ্রম আছে। তো
2: আমরা খুব সুন্দরভাবে
0: করবো রবি ফসলটা যাতে আমরা
2: গুরুত্বপূর্ণভাবে
0: ঘরে তুলতে পারি।
2: গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন আমাদের আজকের মেহমান এ সপ্তাহের কৃষি থেকে, মোহাম্মদ শফিউজ্জামান, মুখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। তিনি আমাদেরকে বেশ বুঝিয়ে বললেন কি করা উচিত। আমাদের আজকের আসর কিন্তু এ পর্যন্তই। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি,
0: ধন্যবাদ।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারের আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি কামাল চৌধুরী,
1: আমি হাসিনা মুস্তাফিজ
2: এবং আমি কনুজ শেখদার।
0: দুর্বারে আজ শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। প্রথম গান, যেও না সাথী চলেছ একেলা কোথায়, পথ খুঁজে পাবে না কো শুধু একা। সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে শুনবেন দূর দেশ ছায়াছবির গান।

এবারে ছায়াছবি এ বাঁধন যাবে না ছিঁড়ে, শিল্পী সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলু।

সৈনিক ভাই বোনেরা, দুর্বার অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির এবারে গান আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারে প্রেমের জন্য। কণ্ঠ দিয়েছেন প্রবাল চৌধুরী এবং গানটি নেওয়া হয়েছে সোনাবউ ছায়াছবি থেকে।

সৈনিক ভাই ও বোনেরা, এবারে শুনবেন সুখের ঘরে দুঃখের আগুন, এই ছায়াছবির গান। দ্বৈতকণ্ঠে গেয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাপা।

সৈনিক ভাইয়েরা, চিত্রগীতি অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন ছায়াছবির গান। এবারে শোনাব কারিশ্মা ছায়াছবির গান, যুগলে গেয়েছেন কনক চাঁপা ও আগুন।

0: কালিদাসের মিলুর গাওয়া এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আর শেষ হয়ে এলো দুর্বার অনুষ্ঠানের সময়ও। জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি কামাল চৌধুরী,
1: আমি হাসিনা মুস্তাফিজ
2: এবং আমি কনুজ শিকদার।
0: আর দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। জাপানের আইচিও নাগোয়া শহরে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমস 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে 2030 সালে পরবর্তী এশিয়ান গেমসের আয়োজক দেশ হিসেবে পতাকা তুলে দেওয়া হয়। এছাড়াও আয়োজক দেশ জাপানের স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, জাপানি অলিম্পিক কমিটির প্রতিনিধি এবং এশিয়ার বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধানগণ এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারের এশিয়ান গেমসে চীন 169টি স্বর্ণ, 79টি রৌপ্য ও 83টি ব্রোঞ্জ সহ 341টি পদক নিয়ে শীর্ষস্থান লাভ করেছে। এছাড়া স্বাগতিক জাপান 83টি স্বর্ণ, 95টি রৌপ্য এবং 91টি ব্রোঞ্জ সহ 269টি পদক নিয়ে তালিকার দ্বিতীয়। দক্ষিণ কোরিয়া 39টি স্বর্ণ, 43টি রৌপ্য এবং 68টি ব্রোঞ্জ সহ 150টি পদক লাভ করে তৃতীয় স্থান লাভ করে। এছাড়া ভারত 21টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক নিয়ে চতুর্থ স্থান লাভ করে। উল্লেখ্য, বাংলাদেশ গেমসে একটিমাত্র ব্রোঞ্জ পদক লাভ করে। 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ আগামীকাল রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হবে। 6 দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গতকাল রাজশাহী টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজকরা। দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠানরত জাতীয় ক্রিকেট লীগের 4 দিনের ম্যাচের আজ দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। রংপুর বিভাগের বিরুদ্ধে 3 দিন শেষে ঢাকা বিভাগ প্রথম ইনিংসে 6 উইকেটে 120 রান করেছে। এর আগে রংপুর বিভাগ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 340 রান করে। খুলনা বিভাগের বিপক্ষে বরিশাল বিভাগ প্রথম ইনিংসে 2 উইকেটে 43 রান সংগ্রহ করেছে। খুলনা বিভাগের প্রথম ইনিংসের সংগ্রহ 426 রান। এছাড়া ময়মনসিংহ বিভাগের প্রথম ইনিংসে করা 311 রানের জবাবে দিন শেষে সিলেট বিভাগের প্রথম ইনিংসে সংগ্রহ 5 উইকেটে 236 রান এবং রাজশাহী বিভাগের বিপক্ষে চট্টগ্রাম বিভাগ দিন শেষে প্রথম ইনিংসে বিনা উইকেটে 190 রান করেছে। রাজশাহী বিভাগ প্রথম ইনিংসের সবকটি উইকেট হারিয়ে 364 রান করে। আগামী 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী 9 অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। 11 অক্টোবর দ্বিতীয় একদিনের এবং 14 অক্টোবর দুদলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের সবকটি ম্যাচই ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল 9:50 শুরু হবে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে নিগার সুলতানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী মাসে 5 থেকে 17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ থেকে অপরের মুখোমুখি হবে। 5ই নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14ই নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17ই নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এক ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। গত মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে 2 ম্যাচ জিতেছে বার্সা এবং অন্যটিতে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলতে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল।
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগামী 18 অক্টোবর ঢাকা আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলাধুলা খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাই সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রকৃতিতে ঋতু বদলের আভাস, তাপমাত্রার তারতম্য ছাড়াও বাতাসে আর্দ্রতা কমে অনেকটা শুষ্ক হয়ে পড়ে শরতের এই সময়ে। প্রকৃতি যেমনই থাক না কেন, সচেতন থাকতে হবে সব সময়ের জন্য। ছোট পরিবার গড়ে তোলা থেকে শুরু করে পরিবারের সবার সুবিধা নিরাপত্তা রক্ষায় যেমন সচেতনতা কাজে দেয়, ঠিক তেমনি পরিবেশ ও প্রকৃতির প্রতিও আমাদের সচেতন এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।

0: আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল নিয়ে আমাদের নিয়মিত আয়োজন, সময় নিয়মে আমরাও হাজির হয়ে গিয়েছি। ইমেল এবং চিঠির উত্তর দেবেন অন্যান্য দিনের মতো আজও এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, আশা করি ভালো আছেন। যে যেখানে বসে শুনছেন সবাইকে স্বাগত আজকের ডাকবাক্সে।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। দুটি চিঠি পেয়েছি আমাদের বন্ধু মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু আপনার কাছ থেকে, লিখেছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে। একটি চিঠিতে লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সকল অনুষ্ঠানের পরিবেশনা ভালো লাগে। বর্তমান ডিজিটাল যুগে সব মাধ্যমেই শোনার সুযোগ রয়েছে আমার খুবই প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রচারিত অনুষ্ঠান। আরেকটি চিঠিতে লিখেছেন, আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কেউ মাদকাসক্ত থাকে আমার সন্তান যেন তার সঙ্গ না দেয়। নিজে ভালো পথে চলব এবং অন্যদেরকেও ভালো পথে চলার জন্য উৎসাহ যোগাব।
1: সিরাজগঞ্জের শ্রোতা বন্ধু মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনার কাছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান খুবই প্রিয় এই কথা জেনে অনেক ভালো লাগলো। আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য পুষ্টির পাশাপাশি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানে মাদক ও ধূমপান প্রতিরোধ বিষয়েও বিভিন্ন তথ্য পরামর্শ উপস্থাপন করা হয়ে থাকে। আশা করি শ্রোতারা সচেতন হবেন।
0: চিঠি লিখেছেন মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। আপনারও দুটি চিঠি পেয়েছি। আপনি লিখেছেন, প্রিয় ডাকবাক্স, তোমাকে শুনতে আমি বিন্দুমাত্র কার্পণ্য করি না, তোমার অপেক্ষায় আমি প্রতি রবিবার থাকি, কখন আমার প্রশ্নের উত্তর দাও সেই ভেবে। আমার পাশে বসে অন্যান্যরাও তোমাকে শুনতে অপেক্ষা করে, তোমার কথা শুনলে সবার মন প্রাণ জুড়ায়, তুমি আমাদের এক শীতল পাটি। আরও লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল আমার প্রাণের চেয়েও প্রিয় একটি সেল। এতে যে সকল সেবা সমূহ আমরা পাই প্রায় প্রতিদিনই তা হল মা ও শিশুর পরিচর্যা, গর্ভবতী অবস্থা থেকে বাল্যবিবাহ এবং নবদম্পতির পরামর্শ থেকে শুরু করে আর অনেক বিষয়ে। পুষ্টি সেলকে বলা হয় সবার নিঃস্বার্থ বন্ধু।
1: শ্রোতা বন্ধু মোহাম্মদ শামীম শরীফ, আপনি আগ্রহের সাথে ডাকবাক্স অনুষ্ঠান শোনেন, আপনার পাশাপাশি অন্যরাও শুনে একথা জেনে খুবই ভালো লাগলো। আপনার চিঠি এবং মতামতের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
0: 2500 নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ ফারুক মোল্লা। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রোগ্রাম কবে থেকে শুরু হয় তা জানার ইচ্ছে অনেক শ্রোতা, তাই আসুন সেই ইতিহাস না খুঁজে বরং আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের দিকে এগোই। দেখবেন পুষ্টি সেল একদিন আমাদের নিয়ে যাবে 100 ভাগ সুস্থ সুন্দর জীবন গড়ার দ্বার প্রান্তে, যেখানে আমরা পৌঁছে বলতে পারব ধন্যবাদ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল।
1: ধন্যবাদ আপনাকেও ফারুক মোল্লা। আমাদের প্রত্যাশা শ্রোতারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের সাথেই থাকবেন। এই অনুষ্ঠানের প্রতি আপনার আস্থা ও আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: মোহাম্মদ আরমান মোল্লা 2500 নারায়ণগঞ্জ থেকে আপনার দুটি চিঠি পেয়েছি। লিখেছেন, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের শিক্ষণীয় অনুষ্ঠানগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠানই আমাদেরকে ভিন্ন ভিন্ন শিক্ষা দেয় এবং শেখায় পরিবার ছোট রাখতে। আপনি আরেকটি চিঠিতে লিখেছেন, গত আগস্ট মাসের 2 তারিখে ডাকবাক্স অনুষ্ঠানে আমার লেখা চিঠি সেরা নির্বাচিত হওয়ায় ধন্যবাদ আপনাদের সবাইকে।
1: আরমান মোল্লা, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান মালাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও ডাকবাক্স অনুষ্ঠানে সেরা চিঠির লেখক হওয়ার জন্য আপনাকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন এই সেলের সাথে।
0: মোহাম্মদ জমিরউদ্দিন ভুইয়া 2500 নারায়ণগঞ্জ থেকে আপনার চিঠিতে আপনি লিখেছেন, আজ 23 সেপ্টেম্বর স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে অস্থায়ী পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটি নবদম্পতিদের জন্য বিশেষ উপকার হবে।
1: জমিরউদ্দিন ভুইয়া, আপনি জানিয়েছেন যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে নবদম্পতিরা উপকৃত হবে, একথা জেনে আমাদের ভালো লাগলো। শ্রোতাদের উপকারের জন্য আমাদের সকল আয়োজন।
0: তিনটি চিঠি পেয়েছি। শিকদার ইসাক আলী আপনার কাছ থেকে লিখেছেন, আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। একটি চিঠিতে লিখেছেন, 16 আগস্ট তারিখে প্রচারিত আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানটি শুনলাম, খুবই ভালো লেগেছে। সাপ্তাহিক নাটক শুনতে খুবই ভালো লাগে, সেজন্য প্রতি বুধবার বিকেল 4:05 বেতার সেটে কান পেতে থাকি। আরেকটি চিঠিতে লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের নাটক আর কার্টুন শুনতে অসাধারণ লাগে, পুষ্টি সেল প্রতিনিয়ত শিক্ষা তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে থাকে। আরেকটি চিঠিতে লিখেছেন, আমাদের কথা আমাদের গান, কথা গানের সঙ্গীতমালা আর স্বাস্থ্যই সুখের মূল শুনতে ভুল করি না। সম্প্রতি আসরগুলোতে গান প্রচার করা হলেও গীতিকার সুরকার শিল্পীর নামগুলো প্রচার করা হচ্ছে না।
1: শিকদার ইসাক আলী, একাধিক চিঠি লেখার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনি নিয়মিত অনুষ্ঠান শুনছেন, সাপ্তাহিক অনেক নাটক ভালো লাগার কথা জানিয়েছেন, আমাদের কথা আমাদের গান এবং কথায় গানে সঙ্গীতমালাও শুনছেন। এ দুটি অনুষ্ঠান সম্পর্কে আপনি কিছু মতামত জানিয়েছেন, আপনার মতামত সংশ্লিষ্ট প্রযোজকদের জানিয়ে দেওয়া হয়েছে। চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই। ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করার ঠিকানা বেতার phnc1207@gmail.com। এবারে ইমেল থেকে পড়ছি। ইমেল পাঠিয়েছেন আরিফ মাহমুদ পরশ, কাপাসিয়া, গাজীপুর থেকে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা সত্যি এক অসাধারণ অনন্য নাম। এই সেল থেকে আমরা শ্রোতারা বিশেষভাবে উপকৃত হচ্ছি। এই সেলের প্রচারিত প্রতিটি বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। এই সেলকে বলা হয় প্রাথমিক চিকিৎসালয়। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। এমনি করে বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিরলস সেবা পৌঁছে দিক বাংলার প্রতিটি ঘরে ঘরে। এই সেলের নেপথ্যের কারিগর যারা আছেন তাদের সবাইকে জানাই সহস্রাধিক শ্রদ্ধা আর ভালোবাসা।
1: আরিফ মাহমুদ পরশ, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগলো। আপনি এই সেলের অনুষ্ঠান মালাকে প্রাথমিক চিকিৎসালয় হিসেবেও বর্ণনা করেছেন। আপনার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল।
0: শ্যামনগর সাতক্ষীরা থেকে মোহাম্মদ সাবিরুল ইসলাম। আমি বাংলাদেশ বেতারের নিয়মিত শ্রোতা ও পত্র লেখক। নিয়মিত বাংলাদেশ বেতার থেকে প্রচারিত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনি, ভীষণ ভালো লাগে। আমি নিজেও শুনি এবং অন্যদেরকেও শোনাই। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে আমি আমাদের গ্রামের অন্যান্যদেরকেও শুনতে উৎসাহিত করি এবং এখান থেকে যে মেসেজ পাই তা নিজেদের মধ্যে প্রয়োগ করি।
1: অনেক ধন্যবাদ মোহাম্মদ সাবিরুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে যেসব তথ্য পরামর্শ পাচ্ছেন তা নিজেদের জীবনে কাজে লাগাচ্ছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ছোট পরিবার গঠন করবেন।
0: মনিরা খাতুন ময়মনসিংহ সদর থেকে ইমেল করেছেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটা পরিবেশনা নিয়মিত শুনছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। এই সেলের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল।
1: আপনার জন্য অনেক অনেক শুভকামনা মনিরা খাতুন। আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন।
0: লালমনিরহাট থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম। হে প্রিয় ডাকবাক্স, লিখলাম তোমার কাছে। পরিবার পরিকল্পনা মানে সচেতন সিদ্ধান্ত নেওয়া, কতজন সন্তান নেব, কখন নেব, এসব বিষয়ে আগে থেকে চিন্তা করা দরকার। পরিকল্পিত পরিবারে সন্তানদের ভালো লেখাপড়া, পুষ্টিকর খাবার এবং যত্ন নেওয়া সম্ভব হয়। মায়ের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। ছোট পরিবার মানেই সুখী পরিবার। পরিবার পরিকল্পনা অনুসরণ করে আমরা একটি সুস্থ, শিক্ষিত ও সুখী সমাজ গড়ে তুলতে পারি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনি, সচেতনতা ছড়িয়ে দিই, যেন প্রতিটি পরিবার হয়ে ওঠে আলোর ঘর।
1: সাইদুল ইসলাম, আপনার আবেগ মাখানো লেখা আমাদের সত্যি ভালো লেগেছে। আপনার সচেতনতার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনার মতো অন্য শ্রোতারাও সচেতন হবেন, ছোট সুখী পরিবার গড়ে তুলবেন।
0: সাটুরিয়া মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন সজীব হোসেন। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রযোজনা সুখী সংসারে প্রচারিত ধারাবাহিক নাটকগুলো যেমন শিক্ষণীয় সচেতনতামূলক, তেমনি ভীষণ শ্রোতানন্দিত। কর্তৃপক্ষের কাছে আমার আকুল আর্জি, আপাতত নতুন নাটক তৈরি সম্ভব না হলেও আমাদের সেই পুরনো দিনের জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলো কি পুনঃপ্রচার করা যায় না? বিশেষ করে আমার খুব পছন্দের ধারাবাহিক নাটক পারুলের সংসার। পুরনো সেই অসাধারণ নাটকগুলো আবার শুনতে পেলে আমাদের মতো পুরনো শ্রোতারা যেমন স্মৃতি তাড়িত হবেন, তেমনি নতুন প্রজন্ম সচেতনতামূলক অনেক বার্তা পাবে।
1: অনেক ধন্যবাদ সজীব হোসেন। ধারাবাহিক নাটক ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো। তবে আপাতত পুরনো ধারাবাহিক নাটকগুলো

0: অধিকার বাস্তব রূপ যেন খুঁজে পেয়েছে বাংলাদেশ বেতারের পুষ্টি সেলের বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানে। বাল্যবিবাহ, বহুবিবাহ, জনসংখ্যা বিস্ফোরণ সহ নানা সামাজিক সমস্যা নিয়ে প্রচারিত অনুষ্ঠানগুলো শুধু তথ্য সমৃদ্ধই নয়, বরং জীবন ঘনিষ্ঠ ও শিক্ষণীয়। দীর্ঘদিন ধরে এসব অনুষ্ঠান শুনে অনেক বিষয় সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পেয়েছি এবং সেগুলোর ইতিবাচক প্রভাব ব্যক্তি জীবনেও অনুভব করছি। সম্প্রতি প্রচারিত একটি অনুষ্ঠানে গণপরিবহনে নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনের যথাযথ ব্যবহার এবং এ বিষয়ে আমাদের সামাজিক দায়িত্ব নিয়ে যে আলোচনা উপস্থাপন করা হয়েছে তা ছিল সত্যি ব্যতিক্রমী ও ভাবনার বিষয়। আলোচনাটি শুনে উপলব্ধি করলাম, পুষ্টি সেলের অনুষ্ঠান শুধু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জ্ঞানই দেয় না, নৈতিকতা, মানবিকতা এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। অনুষ্ঠানের শেষে প্রচারিত বেতার কার্টুনটি বরাবরের মতোই চমৎকার লেগেছে। হাস্যরসের আড়ালে সমাজের গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরার এই উপস্থাপনা সত্যি প্রশংসার দাবিদার। সব মিলিয়ে পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো আমার কাছে যেন এক একটি আলোকবর্তিকা, যা শুধু জ্ঞানই দেয় না বরং একজন সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার পথ দেখায়। এর জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
1: মনোয়ার ইসলাম, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে হৃদয় দিয়ে উপলব্ধি করছেন, একথা আপনার লেখা পড়ে আমরা বুঝতে পারলাম। আপনি সুন্দর উপমা ব্যবহার করে মতামত জানিয়েছেন, আরো জানিয়েছেন যে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য পুষ্টি সম্পর্কে তথ্য পরামর্শের পাশাপাশি নৈতিকতা, মানবাধিকার ও মূল্যবোধ সম্পর্কেও তথ্য পাচ্ছেন। আপনার এই মতামত আমাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করবে। প্রচারিত অনুষ্ঠান শুনে আপনি মতামত জানিয়েছেন, আপনার মতামত জেনেও আমাদের ভালো লাগলো। আশা করি নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে, নিয়মিত লিখবেন আমাদের কাছে।
0: ২৬ সেপ্টেম্বর প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং মতামত জানিয়ে ইমেল করেছেন আমাদের দুজন বন্ধু, মোহাম্মদ জুয়েল মিয়া, ভালুকা ময়মনসিংহ থেকে। আপনি লিখেছেন, চমৎকার তথ্যবহুল আলোচনা শুনলাম, অনেক উপকৃত হলাম। ফয়সাল আহমেদ শিপন, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে। আপনি লিখেছেন, গ্লুকোমার লক্ষণ, কারণ ও প্রতিরোধ বিষয়ে নির্দেশনা জেনে অনেকেই উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ মোহাম্মদ জুয়েল মিয়া এবং ফয়সাল আহমেদ শিপন। প্রচারিত অনুষ্ঠান শুনে আপনারা প্রয়োজনীয় তথ্য পেয়েছেন এবং উপকৃত হবেন জেনে আমাদের ভালো লাগলো।
0: আলী আহমেদ আরিফ, সাপাহান, নওগাঁ থেকে। আপনার ইমেইলে আপনি লিখেছেন, 23 সেপ্টেম্বর কাজের ফাঁকে আপনি এসগরি ছোট পরিবার অনুষ্ঠানে সাপ্তাহিক নাটক শুনেছেন এবং আপনার কাছে অনেক ভালো লেগেছে।
1: আলী আহমেদ আরিফ, সাপ্তাহিক নাটক আকাশ ছোঁয়ার স্বপ্ন আপনার কাছে ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ।
0: আফিয়া খানম জুলি, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে। আপনি লিখেছেন, 28 সেপ্টেম্বর প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে গর্ভনিরোধক ব্যবহারে শারীরিক ও সামাজিক উপযুক্ততা, এই বিষয়ে পরামর্শগুলি সময় উপযোগী ও তথ্য সমৃদ্ধ ছিল। তাসলিমা খানম সুমি, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে। আপনি লিখেছেন, 27 সেপ্টেম্বর প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে ডাক্তার সাবিকুন নাহারের পরামর্শগুলি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করি।
1: আফিয়া খানম জুলি এবং তাসলিমা খানম সুমি, আপনারা 27 এবং 28 সেপ্টেম্বর তারিখে সুখের ঠিকানা অনুষ্ঠান শুনে মতামত জানিয়েছেন, আপনাদের মতামত জেনে আমাদের ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
0: আমাদের দুজন বন্ধু, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান আগের মতো ইউটিউবে আপলোড করার অনুরোধ জানিয়ে ইমেল করেছেন জাকির হোসাইন, ত্রিশাল ময়মনসিংহ থেকে, এবং বোচাগঞ্জ, দিনাজপুর থেকে মোহাম্মদ মেহেদী হাসান।
1: জাকির হোসাইন এবং মোহাম্মদ মেহেদী হাসান, আপনাদের অনুরোধ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করি তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন।
0: চকরিয়া কক্সবাজার থেকে ইমেল করেছেন আশিকুল ইসলাম নাইম, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের কারণে আমরা প্রতিনিয়ত উপকৃত হচ্ছি, আপনাদের প্রচারিত প্রতিটি কথা আমাদের জীবনের জন্য অত্যন্ত মূল্যবান। এরই সাথে আপনি কিছু অনুরোধ করেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ইউটিউব চ্যানেলটি নিয়মিত ও সচল রেখে ভিডিও প্রকাশের জন্য অনুরোধ, ডাকবাক্স অনুষ্ঠানটি লাইভ প্রচার করা যায় কি, স্বাস্থ্য ও পুষ্টি বার্তা নিয়ে একটি ক্যালেন্ডার তৈরি করে প্রতি বছর শ্রোতাদের জন্য একটি করে পাঠানো হলে শ্রোতারা ঘরে, অফিসে কিংবা দোকানে রেখে দিবে, যা সবাই দেখবে।
1: আশিকুল ইসলাম, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়ে ভাবছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার অনুরোধ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।
0: মেহেদী হাসান মামুন, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো শিশুদের জন্য যেন এক ধরনের নির্ভরযোগ্য পথ নির্দেশিকা। এই অনুষ্ঠানগুলো কিশোরীদের অকাল বিবাহ, বাল্যবিবাহের ক্ষতি, শিক্ষার গুরুত্ব এবং নিজের স্বপ্ন গড়ে তোলার অধিকার সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়, তাই সব বয়সী মানুষের উচিত এই সেলের অনুষ্ঠান বেশি বেশি শোনা।
1: মেহেদী হাসান মামুন, শিশু কিশোর কিশোরী সহ বিভিন্ন বয়সের শ্রোতাদের কথা বিবেচনায় রেখেই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। আশা করি সব বয়সের শ্রোতারা আমাদের অনুষ্ঠান শুনবেন।

0: এবং উপকৃত হবেন।
1: এবারে প্রাপ্তি শিকারের পালা আরো যারা ইমেল পাঠিয়েছিলেন, সিফাত সর্দার সাঁথিয়া পাবনা থেকে, ইয়াসমিন আক্তার মানিকগঞ্জ সদর থেকে, পারভিন আক্তার ঘিওর মানিকগঞ্জ থেকে।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজ আর হাতে সময় নেই, তবে আগামী সপ্তাহে আবারও কথা বলার প্রত্যাশা করছি আপনাদের পাঠানো চিঠি এবং ইমেল নিয়ে। নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে লিখবেন আশা করি।

0: বন্ধুরা, প্রতিদিনের যাপিত জীবনে সচেতন থাকবেন, সচেতনতার প্রয়োগ করবেন আপনার আশেপাশে প্রকৃতি, পরিবেশ এবং মাটি আর মানুষের প্রতি, সকলে মিলে তবেই ভালো থাকা। আজ বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আগামীকাল দেশে পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস, প্রথমবারের মতো বিভিন্ন ক্যাটাগরিতে 100 জন শিক্ষক পাবেন গুণী শিক্ষক সম্মাননা। সৌদি আরবের মদিনায় হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ব্রাজিলে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে, চতুর্থ মেয়াদের জন্য লড়ছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এবং জাপানে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল 20তম এশিয়ান গেমসের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করতে ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও সাক্ষাতে মত বিনিময় হয়। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কেউ যেন নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ঐক্য ও সম্প্রীতি রয়েছে তা নষ্ট করার যে কোনো প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গণতন্ত্রের সংস্কৃতি গড়ে উঠে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে গণতন্ত্রকে কার্যকর করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং বিরোধী দল ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের পর্যাপ্ত পরিসর দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং আসন্ন 54তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আর্থিক ও লজিস্টিক সহায়তা আগের মতো বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কৌমুজিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈশ্বিক সহায়তা কমে যাওয়ার ফলে বাংলাদেশের জন্য বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। বৈঠকে মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখতে সুইডেনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস ওয়েক্স পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব প্রযুক্তি, ঔষধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে সুইডেনের বড় ধরনের বিনিয়োগের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে। তিনি আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন,
2: আপনারা ওয়েজ বোর্ডের কথা বলেছেন, ওয়েজ বোর্ডের জন্য আমরা কাজ করছি। বিভিন্ন মন্ত্রণালয় ওয়েজ বোর্ডটা আসলে ডিক্লেয়ার করে, যদিও শ্রম মন্ত্রণালয়, যেহেতু আপনারা আমাদের একই মন্ত্রণালয়ের একসাথে কাজ করি, আমরা সহকর্মী, আমরা এই বিষয়ে যতটুকুন চাপ প্রয়োজন করার দরকার বা যতটুকুন আলাপ আলোচনা করার দরকার ততটুকুন করা হচ্ছে, প্রয়োজন আরো বৃদ্ধি করা হবে।
0: সাংবাদিকদের সংজ্ঞা নির্ধারণের প্রয়োজনের কথা উল্লেখ করে ইয়াসির খান চৌধুরী বলেন, ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকরা যেমন হুমকির মুখে পড়ছেন, তেমনি জনগণ ও গণতন্ত্র ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, এই আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে না, জনগণকে নিরাপদ রাখাই এর মূল উদ্দেশ্য। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল দেশে পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল স্ট্যান্ডিং উইথ টিচার্স, 60 ইয়ার্স অব প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্টেটাস, শেপিং আওয়ার ফিউচার্স। ইউনেস্কোর উদ্যোগে 1994 সাল থেকে প্রতিবছর এদিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দিবসটি পালনের লক্ষ্যে শিক্ষকদের স্মরণ করা এবং তাদের সম্মান জানানো। দিবসটি উপলক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল দুপুরে রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকগণের হাতে নগদ 2 লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেবেন। উল্লেখ্য, এবছর প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট 100 জন নির্বাচিত শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হবে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে পালিত হবে বিশ্ব বসতি দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন। 1985 সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সকলের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করছে সরকার। তিনি বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে আগামীকাল শেরেবাংলা নগরের বাংলাদেশ চিরমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ চিরমৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবা বিদ্যুৎ কেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা। আজ এক বিবৃতিতে সরকার মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এই হামলাকে ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার উপর এক অগ্রহণযোগ্য আক্রমণ বলে অভিহিত করেছে। বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। ফেনী ও কুমিল্লা সহ দেশের পূর্বাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে উপকৃত হবে এই অঞ্চলের বিপুল জনগোষ্ঠী। পাশাপাশি কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে পড়বে ইতিবাচক প্রভাব। বাংলাদেশ বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: 2024 সালের আগস্ট মাসে টানা ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফেনী জেলা। বন্যায় ফেনীতে এককভাবে সর্বোচ্চ 23 জনের মৃত্যু সহ জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয় এবং লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন তারা। কেবল 2024 সালই নয়, মুহুরি ও কহুয়া নদী তীরবর্তী বাঁধের অভাবে প্রায় প্রতি বছরই বন্যার কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন ওই অঞ্চলের বিপুল জনগোষ্ঠী।
5: সচরাচর যদি বন্যা, সাধারণ বন্যা হয়, তখন রাস্তার অর্ধেক পর্যন্ত হয়, আর যদি ভয়াবহ বন্যা হয় তো রাস্তার উপরও এক কম হয়।
6: এই কাজটা যেই করুক, আমরা চাই সারা জীবন আর যাতে ফেনীর মানুষ পানি না খেতে হয়।
4: এ কারণে বর্তমান সরকার গত 16 জুন একনেকে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন প্রথম পর্যায়ের একটি প্রকল্প গ্রহণ করে। এর আওতায় প্রায় 68 কিলোমিটার বাঁধ পুনর্বাসন, 12 কিলোমিটার নদী তীর সংরক্ষণ, 84 কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, 27টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং 77টি ইনলেট নির্মিত হবে। বাংলাদেশ বেতারকে দেয়া সাক্ষাৎকারে প্রকল্পটি সম্পর্কে বলছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম।
7: যে খালটা রয়েছে মুহুরি খাল, এখানে ড্রেজিং, এক্সকাভেটর প্লাস কিছু ম্যানুয়াল মানে হচ্ছে কোদাল দিয়ে যেটা কাটে আর কি, এই তিন ধরনের কাজ দিয়ে বেসিক্যালি খনন কাজটা হবে। আর এটার দুই পারে কোথাও কোথাও অলরেডি বেড়িবাঁধ আছে, সেগুলো আপ করা হবে এবং কোথাও কোথাও নাই সেগুলো নতুন করে করা হবে, যেখানে নষ্ট হয়েছে সেখানে সংস্কার করা হবে।
4: প্রথম পর্যায়ের প্রকল্পের কাজ শেষ হলে পরবর্তী পর্যায়ে মুহুরি ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। 2030 সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে, যার সুবিধাভোগী হবেন এই অঞ্চলের কয়েক লাখ মানুষ, বলছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম।
8: এখন যদি এটা গভীরতা বাড়ে, নাব্যতা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে এই নদীর যে ধারণ ক্ষমতা, পানি প্রবাহের যে সক্ষমতা ক্যাপাসিটি, সেটা অনেকগুণ বেড়ে যাবে এবং উভয় পাশে যেহেতু বেড়িবাঁধটা উঁচা করা হবে, শক্তিশালী করা হবে, আরো বড় করা হবে, তাহলে আর পানিটা লোকালয়ে আর ঢুকতে পারবে না।
4: সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে কৃষি জমির সেচ ব্যবস্থার উন্নয়নের ফলে কৃষকরা সহজে সেচের পানি পাবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। সেই সঙ্গে নদীর স্বাভাবিক প্রবাহ ও সঠিক পানি ব্যবস্থাপনার ফলে মাছের উৎপাদন বাড়বে এবং সামগ্রিকভাবে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
3: জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ও আপিল দায়েরের আজ ছিল শেষ দিন। ইসি তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার এবং বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। আগামী 29 অক্টোবর উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির খুচরা দাম সমন্বয় করেছে সরকার। এতে 12 কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1837 টাকা। আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া ভোক্তা পর্যায়ে প্রতি লিটার এলপিজি গ্যাসের দাম সমন্বয় করে 84.62 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 6 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 2089 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1300 জন।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে প্রেসিডেন্ট পদের জন্য প্রধান দুই প্রতিদ্বন্দ্বী লুইস ইনাসিও লুলা দা সিলভা ও ফ্লাভিও বোলসোনারো প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে 11 জন প্রার্থীর মোকাবেলা করতে হবে। বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা চতুর্থবারের মতো নির্বাচিত হতে চান। আর সাবেক প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর পুত্র সিনেটর ফ্লাভিও বোলসোনারো তার পিতার ডানপন্থী আন্দোলনের হয়ে পুনরায় ক্ষমতায় ফিরতে আশাবাদী। ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবহ বলেছেন, সময় নষ্ট করা ও দাবি চাপিয়ে দেওয়ার যুগ শেষ হয়েছে এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ চুক্তিতে সম্মত হওয়া 7টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তার দেশ এখনও কূটনীতির মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও সম্মানজনক সমাধানে পৌঁছাতে প্রস্তুত, তবে শত্রুরা আবারও সামরিক পদক্ষেপ নিলে আরও কঠোর জবাব দেওয়া হবে। তিনি আজ তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে একথা জানান। এদিকে ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। এতে আরও বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। মিয়ানমারে প্রায় 1500 অভিবাসী মালয়েশিয়া থেকে তাদের যুদ্ধ বিধ্বস্ত দেশে ফিরে এসেছেন। মিয়ানমারের নৌবাহিনী জাহাজে করে তারা আজ দেশে ফেরেন। মালয়েশিয়া জানিয়েছে তারা স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবর্তন করে, তবে জাতিসংঘ মানবাধিকার গোষ্ঠীগুলো অভিবাসীদের ইচ্ছায় এ প্রত্যাবর্তন হয়েছে কিনা সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ আরও সতর্ক করেছে, মিয়ানমারে চলমান সংঘাতের কারণে নিরাপদ প্রত্যাবর্তনের নিশ্চয়তা দেওয়া সম্ভব হচ্ছে না। এশিয়ান গেমসের খবর। জাপানের আইচি ও নাগুয়া শহরে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমস 19 সেপ্টেম্বর শুরু হয়ে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে 2030 সালের পরবর্তী এশিয়ান গেমসের আয়োজক দেশ হিসেবে পতাকা তুলে দেওয়া হয়। এছাড়াও আয়োজক দেশ জাপানের স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, জাপানি অলিম্পিক কমিটির প্রতিনিধি এবং এশিয়ার বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধানগণ এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্রিকেট। দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠানরত জাতীয় ক্রিকেট লীগের 4 দিনের ম্যাচের আজ দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। রংপুর বিভাগের বিরুদ্ধে দিন শেষে ঢাকা বিভাগ প্রথম ইনিংসে 6 উইকেটে 120 রান করেছে। এর আগে রংপুর বিভাগ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 340 রান করে। খুলনা বিভাগে প্রথম ইনিংসে 426 রানের জবাবে বরিশাল বিভাগ দিন শেষে দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 43 রান করেছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে প্রথম ইনিংসে করা 311 রানের জবাবে দিন শেষে সিলেট বিভাগে প্রথম ইনিংসে সংগ্রহ 5 উইকেটে 236 রান এবং রাজশাহী বিভাগের বিপক্ষে চট্টগ্রাম বিভাগ দিন শেষে প্রথম ইনিংসে বিনা উইকেটে 190 রান করেছে। রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 364 রান করে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আগামীকাল দেশে পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস। প্রথমবারের মতো বিভিন্ন ক্যাটাগরিতে 100 জন শিক্ষক পাবেন গুণী শিক্ষক সম্মাননা। সৌদি আরবের মদিনায় হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ব্রাজিলে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে, চতুর্থ মেয়াদের জন্য লড়ছেন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এবং জাপানে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল 20তম এশিয়ান গেমসের।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি বনশ্রী অধিকারী। পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর গতকাল রূপপুর পৌঁছেছে। শুক্রবার রাতে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানির গাড়িবহর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছায়। পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আরও 9টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত 48টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য 163টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে আসবে। এই বিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এখানে 1200 মেগাওয়াট ক্ষমতার দুটি পৃথক ইউনিট, ইউনিট 1 ও ইউনিট 2 রয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি হল ইউরেনিয়াম। 2023 সালে অক্টোবর মাসে প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের 33তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে স্বীকৃতি পায়। এবার জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালানটি দেশে আসল। বিদ্যুৎ কেন্দ্র সূত্র মতে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এরপর ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালান এসে পৌঁছাল। আগামী 2027-28 সালের মধ্যে এই ইউনিটটি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহে যে বিঘ্ন ঘটছে তাতে করে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে। এই জ্বালানি সংকটের আঁচ বাংলাদেশেও লেগেছে। একই সময়ে ইউক্রেনের হামলায় রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনা ও শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ আরও কমেছে। ফলে অপরিশোধিত তেলের পাশাপাশি ডিজেলের বাজারেও তৈরি হয়েছে বড় ধরনের চাপ। এই প্রেক্ষাপটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যাওয়া বাংলাদেশের জন্য জরুরি হয়ে পড়েছে। জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদনে যাওয়ার যাবতীয় কারিগরি পরীক্ষা ইতিমধ্যে সফলতার সঙ্গে সম্পূর্ণ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রায় 30% অর্থাৎ 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। বৈশ্বিক সংঘাতের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে। সরকার জ্বালানি সংকট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী রোড ম্যাপ প্রণয়ন করেছে, যেখানে স্থানীয় কয়লা, গ্যাস ও সৌর বিদ্যুৎকে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার মনে করে, এককভাবে সৌর বিদ্যুৎ থেকেই 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সেজন্য সিরাজগঞ্জ, সোনাগাজী ও রামপালে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলের উপর ভিত্তি করে বড় মাপের সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বল্পমেয়াদী পরিকল্পনার আওতায় গ্যাস ও কয়লা থেকে 6,000 মেগাওয়াট করে তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 4000 মেগাওয়াট, আঞ্চলিক আমদানি থেকে 2500 মেগাওয়াট এবং ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলার থেকে সর্বোচ্চ 4000 মেগাওয়াট সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। সরকার সৌরবিদ্যুতের দ্রুত বিস্তার ঘটাতে সোলার সরঞ্জামের আমদানি শুল্ক 64% থেকে কমিয়ে 1% এবং অগ্রিম আয়কর 15% থেকে কমিয়ে 1% করেছে। পাশাপাশি প্রতি ইউনিটে সৌরবিদ্যুৎ ক্রয়ের দরও কমানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে আগামীতে নবায়নযোগ্য জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার এই খাতকে অগ্রাধিকার দিচ্ছে, যেটি প্রশংসনীয়। সরকার ব্যয়বহুল তরল জ্বালানি ও এলএনজি আমদানির উপর নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান কর্মসূচির উপরও জোর দিচ্ছে। এই সমন্বিত পরিকল্পনার সঙ্গে রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে অচিরেই দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ হবে বলে প্রত্যাশা করা যায়। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস এবং FM 102 মেগাহার্টস ও FM 90 মেগাহার্টসে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, গানটি সুর করেছেন খন্দকার নুরুল আলম। শুনব আমার মন পাখিটা যায় রে উড়ে যায়।

আপনারা শুনছেন দেশের গান স্বপ্ন আমার কাজল পুকুর। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ডুকিশোর, গীতিকার জাহিদুল হক, সুর করেছেন খন্দকার নুরুল আলম। বন্ধুরা চলুন গানটি শুনি।

0: আমি সঙ্গীত শিল্পী লুইপা বলছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু কিছু রোগ আছে আমাদেরকে অসুস্থ করতে চায়। তেমনি একটি রোগ হলো কলেরা। এটা ডায়রিয়া সংক্রামক রোগ। পাতলা পায়খানা এবং বমি হলো এই রোগের লক্ষণ। এতে পানি শূন্যতা দেখা দিলে বিপদও হতে পারে। দূষিত পানি এবং খাবার কলেরার বড় কারণ। তাই আমাদেরও উচিত নিরাপদ পানি ব্যবহার করা, পায়খানা ব্যবহারের পর ভালো করে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখা। কলেরা নিয়ে কেন এত কথা বলছি? কারণ দেশের কোনো কোনো এলাকায় চলছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026। এর মাধ্যমে দেশের 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে 2 ডোজ মুখে খাওয়ার কলেরা টিকা দেয়া হচ্ছে। এই টিকা নিলে কলেরা হওয়ার ঝুঁকি কমে যায় এবং আক্রান্ত রোগের তীব্রতাও কমে যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা দেয়া শেষ হয়েছে। 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। সাধারণত 2 থেকে 4 বছর বয়সী শিশুরা কলেরায় বেশি আক্রান্ত হয়ে থাকে। 1 বছর অথবা তার বেশি বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই টিকা খেতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে কলেরার টিকা খাওয়ানো হচ্ছে। তাই আসুন কলেরা রোগের টিকা খাই, কলেরা থেকে রক্ষা পাই।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে 5 মিশেলি গান। প্রথমেই শোনাব একটি দেশের গান। গানের শিল্পী মুর্শিদ আলম খান, গানের কথাগুলো সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি এবং সুর দিয়েছেন আতিকুর রহমান।

আপনারা শুনছেন পাঁচ মিশরি গান। এবারে শিল্পী অপু আমান, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, গানটি সুর করেছেন আনিসুর রহমান তনু।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা এখন শুনবেন লালন গীতি। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন নাসরিন আক্তার বিউটি।

0: এতক্ষণ শুনলেন লালন গীতি, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন, কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
2: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার 2টি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা যায় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো আজ আবারও হাজির হয়েছি অনুরোধের আসন নিবেদন নিয়ে।
1: সাথে রয়েছি আমরা দুজন,
0: সুরাইয়া সুলতানা
1: এবং এস এম আসাদুজ্জামান। আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
0: আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন।
1: আয়োজনের শুরুতে থাকছে এক টাকার বউ সিনেমার গান। গানটির অনুরোধকারী শ্রোতারা হলেন আপনারা
0: অলোক মণ্ডল, লাঙ্গলবাদ শ্রীপুর মাগুরা থেকে মাসুম হাসান মিলু, বাজিতপুর কিশোরগঞ্জ, বিশ্বনাথ দাস বিশু, আব্দুল মোতালেব, সাথে আছে মরিয়ম মাহিনুর, মনিরা, শাহাদত মাসুদা, রাজীব কুমার, রফিকুল ইসলাম মুকুল।
1: পাংশা রাজবাড়ি থেকে মোহাম্মদ রেজাউল ইসলাম, লুৎফুর জোয়ারদার ও আব্দুর রহমান, সাগরদিঘি টাঙ্গাইল থেকে মোবারক হোসেন ফনি, পূর্ব চম্বল বাঁশখালী চট্টগ্রাম থেকে গিয়াসউদ্দিন, মোহাম্মদ রাসেল শেখ রয়েছেন শিবালয় মানিকগঞ্জ থেকে,
0: আর আছেন তোফাইল আহমদ হানি, প্লিজা আক্তার চিলাই হাটি হাজিবাড়ি, মাসুম মাহমুদ পরশ, ফারহানা জেরিন, মাহমুদ আক্তার মিত, আসাদ ফাহাদ, নাসির হোসেন মোহাম্মদ, ওয়াসির রহমান মিন্টু, সাথে আছে সজীব, সোমায়া, শিরিন, শিল্পা, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে, আরও আছেন
1: কেশব চন্দ্র রায়, কল্পনা রানী রায়, কালীগঞ্জ, লালমনিহাট থেকে। তো আপনারা শুনতে চেয়েছেন এক টাকার বউ ছায়াছবির গান। গানটির শিল্পী রুনা লায়লা ও কুমার বিশ্বজিৎ।

0: এবারে আমি সেই মেয়ে ছায়াছবির গান শিল্পী কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি
1: শুনতে চেয়েছেন আব্দুর রহমান। আপনি লিখেছেন বিশ্বঈদ সাউরাইল থেকে রাজবাড়ি থেকে, আরও লিখেছেন শামীম, শামীম লিখেছেন আব্দুল লুৎফুর জোয়ারদার সহ, আরও আছেন আনোয়ার হোসেন, মিলন চৌধুরী মণ্ডল, বল্টু, রফিকুল ইসলাম, আব্দুল সালাম ও শিখা খাতুন, রাজু বালা, রানুবালা বাদল বর্মন, সিমরান বিশ্বাস, অনিতা মুক্তিদাস, ইসার চালা, মায়া রানী টাঙ্গাইল থেকে। তো বন্ধুরা, আপনারা শুনতে চেয়েছেন এই সিমে, চলুন একসাথে শুনে আসি।

এবারে গানটি শুনতে চেয়েছেন আপনারা বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস, সৈকত কুমার দাস, রানীরবন্দ, চিরিরবন্দ, দিনাজপুর থেকে লাকি ইসরাত, আফরোজা সরকার সীমা, মনোহরদিন অংশিন্দি থেকে ফারহানা জেরিন, মাসুম মোহাম্মদ পরশ, গাজীপুর চৌরাস্তা, সেলিম খান, এম এম হোসেন চুয়াডাঙ্গা থেকে, মিনহাজউদ্দিন, ফারহানা, মিঠু, মাসুম, নাসির, সখীপুর টাঙ্গাইল, শুভ্র আহমেদ, নায়াজ আহমেদ, আজমুর উলিপুর থেকে। আপনারা সবাই শুনতে চেয়েছেন মগের মূল্য ছবির গান ইন্দ্রকিশোর ও ডলি শান্তনের কণ্ঠে।

0: এবারে অবিচার ছায়াছবিজ্ঞান শিল্পী সাবিনা ইয়াসমিন ও কিশোর কুমার।
1: আর শুনতে চেয়েছেন কেশব চন্দ্র রায় কালীগঞ্জ লালমুড়িহাট থেকে, আতিকুর রহমান, ইমন আহমেদ, সেলিম, রাজু, ইমন, বাবু, রিপন, সেলিনা আক্তার ও রুমি খাতুন বেনুঘাট দিঘিরপাড় রংপুর থেকে, বাবলু, লাবলু, লাবলি ও বাবলা তিনমোর উলিপুর, ফারুক, লাকি, লাবিব ও দিশা উলিপুর কুড়িগ্রাম থেকে, গিয়াসুদ্দিন বাঁশখালী চট্টগ্রাম থেকে, মাজেদ, সালমা, মুহিত, নাইম আল হাসান রংপুর থেকে। আর আপনারা শুনতে চেয়েছেন অবিচার ছায়াছবি গান, আশা করে বলে দিয়েছি, চলুন মধুরে শুনে আসি।

0: শুনতে চেয়েছেন আপনারা তোফায়েল আহমেদ হানিফ, রিজা আক্তার চিলাইহাট্টি নেত্রকোনা থেকে। এছাড়া মিঠু, সঞ্জীব সোমাইয়া, শিরিন শীলা আবুবক্কর, সাইদুল ইসলাম, দেবলীনা কর্মকার, প্রীতম বিশ্বাস, প্রথম রায় আছেন, রুমি আক্তার, তোহা আক্তার, নাসিমা ও মামুন এবং সাদিয়া আক্তার।
1: আপনারা শুনতে চেয়েছেন অশান্তির আগুন ছায়াছবির গান, একসাথে গিয়েছেন খালিদ হাসান মিলু ও কনক চাপা।

0: এবারে শোনাব চরম আঘাত ছায়াছবি থেকে গান। গানটি শুনতে চিঠি পাঠিয়েছেন আশরাফুজ্জামান মিয়া ও আলিশা জান্নাত দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে।
1: রাজু ইমান আহমেদ দুলাল, মেহেদী হাসান মামুন, আছেন আরিয়ান শামীম, আজিজ খান জিয়নপুর, দৌলতপুর মানিকগঞ্জ থেকে।
0: মনিরা খাতুন, আনোয়ারা সুমন সরকার, মুমিন হাসান, জান্নাতুল মাওয়া, ময়মনসিংহ থেকে।
1: ফিরোজ ইকবাল, কালীগঞ্জ ঝিনাইদহ থেকে।
0: গানটির শিল্পী কুমার শানু ও মিতালী মুখার্জী।

0: শুনছেন অনুরোধের আসন নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: এবারে শোনাবো স্বপ্নের নায়ক ছায়াছবির গান, আর গানটি শুনতে চেয়েছেন আপনারা
0: জুবায়ের আল ফাহাদ, রামিম রুবেল আবদুল্লাহ ময়মনসিংহ থেকে, এছাড়াও হিরামন শেখ, রেহানা শেখ ভারত থেকে।
1: পুঠিয়া রাজশাহী থেকে অনুরোধকারী শ্রোতারা হলেন মোহাম্মদ সালাউদ্দিন লালন, শামিমা, সাদিয়া মরিয়ম, সীমা, পরাগমুন, রজুনা, জবা ও কথা। আরও রয়েছেন
0: শহীদুল ইসলাম শীতলকুচি কুচবিহার ভারত থেকে।
1: আপনাদের পছন্দের গানটির শিল্পী আগুন ও সালমা জাহান।

0: আমার বুকের মধ্যিখানে ছায়াছবির গান শিল্পী এসআই টুটুল ও বেবি নাজনীন।
1: শুনতে চেয়েছেন শুভ রজনী, আশা চৌধুরী, পঞ্চম রায়, জগবন্ধু লেন বৌবাজার কলকাতা থেকে। এছাড়াও রয়েছেন শ্রী অমল চন্দ্র রায়, শিলা রানী, কিশোরগঞ্জ নীলফামারী থেকে।
0: অর্জুন চন্দ্র শীল, পূজারানী শীল, পম্পা রায়, মুক্তা ইসলাম, সোহাগ ব্যাপারী, ফিরোজ ইকবাল, আব্দুল কাদের ফকির, মোস্তফা কামাল পাশা, ফরিদগঞ্জ চাঁদপুর থেকে।
1: গানটির শিল্পী এসআই টুটুল ও বেবি নাজনীন।

0: সাথী তুমি কার ছায়াছবির গান, শিল্পী প্রতীক হাসান।
1: শুনতে চেয়েছেন মাইনুদ্দিন, সাথে আছেন মানিক, সুমন, মনির, আবুল হাসান, সাকিবুল হাসান, রেজাউল করিম, সৌদি আরব আল কাসিম বুরাইদা থেকে।
0: এছাড়াও ফারহানা, জেরিন, মাসুম, মোহাম্মদ পারস, গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর থেকে। চরণ শুনি আপনাদের পছন্দের গানটি।

0: শুনতে চেয়েছেন আপনারা
1: নজরুল ইসলাম,
0: নজরুল ইসলাম নির্জন না, কিন্তু এখানে আসছে নজরুল ইসলাম। যাই হোক, নজরুল ইসলাম নির্জন হবে ইমামগঞ্জ চার ফ্যাশন ভোলা থেকে। সাথে আছেন এলিমা সৈটি, সুরফি স্নিগ্ধা কবির ইমরান, মাসুম কবির সানি, কানিস ফাতেমা, হৃদয় রুদ্র মাহমুদ রোহান, পূর্ণ মাহমুদ সোহান, শাহজাদি রাইসা কিশোরগঞ্জ থেকে।
1: শুনতে চেয়েছেন শেষ খেলা ছায়াছবির গান, একসাথে গিয়েছেন রুনা লায়লা, ইন্দ্র কিশোর ও সৈয়দ আব্দুল হাদী।

এবারে অচেনা ছায়াছবির গান শিল্পী বেবী নাজনীদ ও সৈয়দ আব্দুল হাদি। শুনতে চেয়েছেন আপনারা আলী আহমেদ আরিফ, শাহাবুদ্দিন সরকার, সেলিম ভুঁইয়া, সঞ্জিদা সরকার সাপাহার নগা থেকে, এছাড়াও শিকদার হাসান, সানিয়া শিকদার, শারমিন শিকদার মোহাম্মদপুর মাগুরা থেকে, জাকির হোসেন রাজু, জীবন রহমত উল্লাহ সরকার, রাসেল শিকদার এবং ইয়াসিন উল্লাহ শিশির। চলুন শুনি আপনাদের পছন্দের গানটি।

0: সবশেষে শোনাব স্বপ্নের পৃথিবী ছায়া ছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও রফিকুল আলম।
1: শুনতে চেয়েছেন সাকিবুন নেসা, উর্মি খাতুন মিম, মুন্নি খাতুন কুষ্টিয়া থেকে। এছাড়াও শ্রী অমল চন্দ্র রায়, শিলা রানী সব আপনারা লিখেছেন কিশোরগঞ্জ নীলফামারী থেকে। রয়েছেন মুগ্ধ স্নিগ্ধ রাজকন্যা স্নেহা, রেহানা পারভিন, রওশনা লাবণী, সোহেল রানা হৃদয়, মুগ্ধ আপনারা লিখেছেন দুর্গাপুর কুষ্টিয়া থেকে।

0: শ্রোতা বন্ধুরা, যাবার সময় হয়ে এলো। তবে যাবার আগে জানিয়ে দিতে চাই অনুরোধের আসন নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে চিঠি লিখবার ঠিকানা। অনুরোধের আসন নিবেদন প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেইল ঠিকানা বিএবি নিবেদন 2018@outlook.com।
1: শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান উপস্থাপনা ছিলাম আমরা দুজন,
0: সুরাইয়া সুলতানা
1: এবং এস এম আসাদুজ্জামান। নিবেদন গ্রন্থনা ছিলেন ফাতেমা সুলতানা, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সিরাজুল আলম, তত্ত্বাবধানে সোহেল রানা, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে হাসিনা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করতে ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও সাক্ষাতে মত বিনিময় হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মবর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাব ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কেউ যেন নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিরাপদ মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আর্থিক ও লজিস্টিক সহায়তা আগের মতো বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কৌমোজিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে আহ্বান জানান। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থার বৈশ্বিক সহায়তা কমে যাওয়ার ফলে বাংলাদেশের জন্য বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে। তিনি আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের দাবিকৃত দশম ওয়েজ বোর্ডের পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে মন্ত্রণালয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল দেশে পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল স্ট্যান্ডিং ইয়ুথ টিচার্স, সিক্সটি ইয়ার্স অব প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং অ্যাওয়ার্ড ফিউচার্স। ইউনেস্কোর উদ্যোগে 1994 সাল থেকে প্রতিবছর এদিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দিবসটি পালনের লক্ষ্য শিক্ষকদের স্মরণ করা এবং তাঁদের সম্মান জানানো। দিবসটি উপলক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিস্তার কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারিক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকগণের হাতে নগদ 2 লক্ষ টাকা ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেবেন। উল্লেখ্য, এবছরের প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট 100 জন নির্বাচিত শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হবে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবা বিদ্যুৎ কেন্দ্রে হুদিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা। আজ এক বিবৃতিতে সরকার মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এই হামলাকে ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার উপর এক অগ্রহণযোগ্য আক্রমণ বলে অভিহিত করেছে। বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয়। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ পাথে অনুষ্ঠানে মিথ্যাচারের কুফল সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আল আমিন। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। দুপুর 2:00 ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে 2026 সালের জন্য মনোনীত গুণী শিক্ষকগণকে সম্মাননা প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্স ও FM 106 মেগাহার্সে প্রচার হবে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50 নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 8:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে সকাল 8:20। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অপ্রচলিত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চক্রবাত সকাল 9:35। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন বেলা 3:15। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবের ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যা 6:05। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। এছাড়া FM 90 মেগাহার্সে রাত 12:15 নিশ্চিত অনুষ্ঠান শুনবেন নাটক কোষ্টি পাথর রচনা ফজলুল করিম প্রযোজনা নাজমুল হুদা। FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্সে সন্ধ্যা 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স ও FM 106 মেগাহার্সে সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও যশোরে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 68%, সন্ধ্যে 6টায় 54%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:52, সূর্য অস্ত যাবে 5:42। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ, ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্স। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতাবন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের নিশুতি অধিবেশন শুরু হল। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা।

0: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 মেগাহার্টজে। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি সজীব দত্ত
1: এবং আমি মোহাম্মদ শহীদুল্লাহ।
0: প্রকৌশলী দায়িত্বে মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, SM আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মেহেদী হাসান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। এবার জানিয়ে দিচ্ছি আজকের নিঃশ্রুতি অধিবেশনে শ্রোতাদের জন্য যা যা থাকছে। প্রথমে রাত ১২টায় শুনবেন বাংলা সংবাদ, ১২:০৫ ইংরেজি সংবাদ, ১২:১০ দেশের গান, ১২:১৫ নিঃশ্রুতির নাটক কোষ্ঠী পাথর। রাত ১:১৫ শুনবেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। রাত ১:৪০ শুনবেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। রাত ২:০০ বিশ্বসঙ্গীত, মিউজিক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। রাত ২:৩০ প্রাণের সুর আঞ্চলিক গানের অনুষ্ঠান। ২:৫০ নজরুল সঙ্গীত, ২:৫৫ আবহাওয়া বার্তা ও দিনের অনুষ্ঠান পরিচিতি। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান সূচি নিশুতি অনুষ্ঠানে। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার, ঢাকা। খবর পড়ছি মমতাজ শাহিন রুম্পা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুততা দূর করতে ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি চিহ্নিত করারও নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মহম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংস্থাকে এই তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কেউ যেন নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসন চিহ্নিত করতে আর্থিক ও লজিস্টিক সহায়তা আগের মতো বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কোমুজিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈশ্বিক সহায়তা কমে যাওয়ার ফলে বাংলাদেশের জন্য বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েস্ট বোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনীয় মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে। তিনি আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের